আকাশবাণী কৈলাসহর, আজ শুক্রবার, 17 আশ্বিন 1948 শতাব্দ, 21 আশ্বিন 1433 বঙ্গাব্দ, 9ই অক্টোবর 2026 খ্রিস্টাব্দ। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় 5:57 হয়ে 15 সেকেন্ড। শুরু হলো আমাদের আজকের অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্সে।

তৈল যে কি পদার্থ তাহা সংস্কৃত কবিরা কতক বুঝিয়াছিলেন। তাহাদের মতে তৈলের অপর নাম স্নেহ। বাস্তবিক স্নেহ ও তৈল একই পদার্থ। আমি তোমায় স্নেহ করি, তুমি আমায় স্নেহ করো, অর্থাৎ আমরা পরস্পরকে তৈল দিয়া থাকি। স্নেহ কি? যাহা স্নিগ্ধ বা ঠান্ডা করে তাহার নাম স্নেহ। তৈলের ন্যায় ঠান্ডা করিতে আর কি সে পারে? সংস্কৃত কবিরা ঠিক বুঝিয়াছিলেন, যেহেতু তাহারা সকল মনুষ্যকেই সমানরূপ স্নেহ করিতে বা তৈল প্রদান করিতে উপদেশ দিয়াছেন। বাস্তবিকই তৈল সর্বশক্তিমান। যাহা বলের অসাধ্য, যাহা বিদ্যার অসাধ্য, যাহা ধনের অসাধ্য, যাহা কৌশলের অসাধ্য, তাহা কেবল একমাত্র তৈল দ্বারা সিদ্ধ হইতে পারে। যে সর্বশক্তিময় তৈল ব্যবহার করিতে জানে সে সর্বশক্তিমান। তাহার কাছে জগতের সকল কাজই সোজা। তাহার চাকরির জন্য ভাবিতে হয় না, উকিলিতে পসার করিবার জন্য সময় নষ্ট করিতে হয় না, বিনা কাজে বসিয়া থাকিতে হয় না, কোনো কাজেই শিক্ষানবিশ থাকিতে হয় না। যে তৈল দিতে পারিবে তাহার বিদ্যা না থাকিলেও সে প্রফেসর হইতে পারে, আহাম্মুখ হইলেও ম্যাজিস্ট্রেট হইতে পারে, সাহস না থাকিলেও সেনাপতি হইতে পারে, এবং দুর্লভরাম হইয়াও উড়িষ্যার গভর্নর হইতে পারে। তৈলের মহিমা অতি অপরূপ। তৈল নহিলে জগতের কোনো কার্য সিদ্ধ হয় না। তৈল নহিলে কল চলে না, প্রদীপ জ্বলে না, ব্যঞ্জন সুস্বাদু হয় না, চেহারা খোলে না। হাজার গুণ থাকুক তাহার পরিচয় পাওয়া যায় না, তৈল থাকিলে তাহার কিছুই অভাব থাকে না। সর্বশক্তিময় তৈল নানা রূপে সমস্ত পৃথিবী ব্যাপ্ত করিয়াছেন। তৈলের যে মূর্তিতে আমরা গুরুজনকে স্নিগ্ধ করি তাহার নাম ভক্তি, যাহাতে গৃহিণীকে স্নিগ্ধ করি তাহার নাম প্রণয়, যাহাতে প্রতিবেশীকে স্নিগ্ধ করি তাহার নাম মৈত্রী, যাহার দ্বারা সমস্ত জগৎকে স্নিগ্ধ করি তাহার নাম শিষ্টাচার ও সৌজন্য, ফিলান্থ্রপি, যাহা দ্বারা সাহেবকে স্নিগ্ধ করি তাহার নাম লয়্যালটি, যাহা দ্বারা বড়লোককে স্নিগ্ধ করি তাহার নাম নম্রতা বা মডেস্টি, চাকর বাকর প্রভৃতিকেও আমরা তৈল দিয়া থাকি, তাহার পরিবর্তে ভুক্তি বা যত্ন পাই, আমাদের নিকট তৈল দিয়া তৈল বাহির করি। পরস্পর ঘর্ষিত হইলে সকল বস্তুতেই অগ্নুৎগম হয়, সেই অগ্নুৎগম নিবারণের একমাত্র উপায় তৈল। এজন্যই রেলের চাকায় তৈলের অনুকল্প চর্বি দিয়ে থাকি। এজন্যই যখন দুজনে ঘোরতর বিবাদে লঙ্কাকাণ্ড উপস্থিত হয় তখন রফানাপক তৈল আসিয়া উভয়কে ঠান্ডা করিয়া দেয়। তৈলের যদি অগ্নি নিবারণী শক্তি না থাকিত তবে গৃহে গৃহে গ্রামে গ্রামে পিতা পুত্রে স্বামী স্ত্রীতে রাজায় প্রজায় বিবাদ বিসংবাদে নিরন্তর অগ্নিস্ফুলিঙ্গ নির্গত হইত। পূর্বেই বলা গিয়াছে যে তৈল দিতে পারে সে সর্বশক্তিমান, কিন্তু তৈল দিলেই হয় না, দেবার পাত্র আছে, সময় আছে, কৌশল আছে। তৈল দ্বারা অগ্নি পর্যন্ত বর্ষতাপন্ন হয়। অগ্নিতে অল্প তৈল দিয়া সমস্ত রাত্রি ঘরে আবদ্ধ রাখা যায়, কিন্তু সে তৈল মূর্তিমান। কে যে তৈল দিবার পাত্র নয় তাহা বলা যায় না। পুঁটে তেলি হইতে লাট সাহেব পর্যন্ত সকলেই তৈল দিবার পাত্র। তৈল এমন জিনিস নয় যে নষ্ট হয়। একবার দিয়া থাকিলে নিশ্চয়ই কোনো না কোনো ফল ফলিবে, কিন্তু তথাপি যাহার নিকট উপস্থিত কাজ আদায় করিতে হইবে সেই তৈল নিষেকের প্রধান পাত্র। সময় যে সময়েই হোক তৈল দিয়া রাখিলেই কাজ হইবে, কিন্তু উপযুক্ত সময়ে অল্প তৈলে অধিক কাজ হয়। কৌশল পূর্বে উল্লেখ করা গিয়েছে, যেরূপেই হোক তৈল দিলে কিছু না কিছু উপকার হইবে। যেহেতু তৈল নষ্ট হয় না তথাপি দিবার কৌশল আছে, তাহার প্রমাণ ভট্টাচার্যেরা সমস্ত দিন বকিয়াও যাহার নিকট পাঁচ শিকা বই আদায় করিতে পারিল না, একজন ইংরেজওয়ালা তাহার নিকট অনায়াসে পঞ্চাশ টাকা বাহির করিয়া লইয়া গেল। কৌশল করিয়া একবিন্দু দিলে যত কার্য হয় বিনা কৌশলে, কলস কলস ঢালিলেও তত হয় না। ব্যক্তিবিশেষে তৈলের গুণতার তারতম্য অনেক আছে। নিষ্কৃত্রিম তৈল পাওয়া যায় অতি দুর্লভ, কিন্তু তৈলের এমন একটি আশ্চর্য সম্মিলনী শক্তি রয়েছে যে তাহাতে উহা অন্য সকল পদার্থের গুণী আত্মসাৎ করিতে পারে। যাহার বিদ্যা আছে তাহার তৈল আমার তৈল অপেক্ষা মূল্যবান, বিদ্যার উপর যাহার বুদ্ধি আছে তাহার আরও মূল্যবান, তাহার উপর যদি ধন থাকে তবে তাহার প্রতি বিন্দুর মূল্য লক্ষ টাকা, কিন্তু

আকাশবাণী কৈলাসহর, শুরু হলো অমৃতবাণী। আজ শুনবেন হরপ্রসাদ শাস্ত্রীর রচনা থেকে পাঠ।

0: দৈল না থাকিলে তাহার বুদ্ধি থাকুক, হাজার বিদ্যা থাকুক, হাজার ধন থাকুক, কেহই টের পায় না।
1: অমৃতবাণী অনুষ্ঠানে শুনলেন হরপ্রসাদ শাস্ত্রীর রচনা থেকে পাঠ, আকাশবাণী কৈলাসহর। এখন শুনবেন দেশাত্মবোধক গান।

সমবেত কণ্ঠে শুনলেন দেশাত্মবোধক গান আকাশবাণী কৈলাসহর। এখন আকাশবাণীর মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতীর অনুষ্ঠান রিলে করে শোনানো হচ্ছে।

আকাশবাণী কৈলাসহট জানিয়ে দিচ্ছি আজকের অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। সাতটায় সুপ্রভাত, 7:15 মিনিটে ভক্তিমূলক গানের অনুষ্ঠান ভক্তিসুধা,

7:25 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। 7:35 ও 7:40 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ রিলে করে শোনানো হবে। 7:45 রবীন্দ্রসঙ্গীত, 8:00 এবং 8:15 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সমাচার প্রভাত এবং মর্নিং নিউজ, 8:30 শিলং কেন্দ্র থেকে প্রচারিত উত্তর পূর্বাঞ্চলের ইংরেজি সংবাদ, 8:40 রয়েছে আধুনিক গান, 9:00

বেলা 11টাতে রয়েছে লাইভ ফোন ইন সুরের ভেলা, 12:05 অতুল প্রসাদের গান, নজরুল গীতি 12:30, একটাতে দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ, 1:05 হিন্দি ছবির গানের অনুষ্ঠান চিত্রমালা, 1:30 কলকাতা কেন্দ্রে বাংলা সংবাদ, বাংলা আধুনিক গান 1:40, 2টুতে দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ, 2:15 বাংলা ছবির গান, 2:30 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতীর অনুষ্ঠান, 3টাতে দিল্লি কেন্দ্রের হিন্দি এবং ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে, 6টায় ঘর গৃহস্থির আসর, 7টায় ককবরক অনুষ্ঠান আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 7:35 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 7:45 এবং 7:55 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবরক সংবাদ এবং স্থানীয় বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে, 8:05 শুনবেন নাটক, 8:30 গুলমহর, 9টায় দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ, 9:15 মিক্সড মেলোডিজ, 9:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, 10টায় কলকাতা কেন্দ্রে বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে, 10:10 কাওয়ালি বিশ্ব সংবাদ শুনবেন, 10:20 শুনলেন আজকের অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি।

গভীর শোকের ছায়া। স্কুল থেকে বেরিয়ে হাওয়া একাদশ শ্রেণীর ছাত্র, ফোন বাজে কিন্তু ধরে না কেউ। কৈলা শহরের চরম চাঞ্চল্য। কৈলা শহরে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছিল ষোলো সতেরো বছরের কিশোর। প্রতিদিনের মতোই স্কুল শেষ, স্কুল থেকে বের হতেও দেখা যায় তাকে, কিন্তু সন্ধে গড়িয়ে রাত নামলেও আর বাড়ি ফিরেনি। মোবাইল ফোন বাজে, রিং হচ্ছে, কিন্তু ফোন ধরছে না কেউ। কুমারঘাট থানার অন্তর্গত আম্বেদকার নগর এলাকার একাদশ শ্রেণীর ছাত্র সৌরভ তালুকদার, ঊনকোটি জেলার কুমারঘাটে বাড়ির ঘর থেকে উদ্ধার নব্বই বছরের বৃদ্ধের দেহ। ব্যাগে গুছিয়ে দিল্লি যেতে বলছে সিজিপি, হোস্টেলের ওয়ার্ডেন, পিজি মালিকদের কাছেও পৌঁছে যাচ্ছে পুলিশ। শেষমেশ গণেশ কুমারকে নিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রের। দেশজুড়ে বিক্ষোভের মাঝে আরও নিরাপত্তা বাড়াল মুখ্য নির্বাচন কমিশনের গণেশ কুমারের। জেড প্লাস নিরাপত্তার বহর আরও জোরদার করল কেন্দ্রীয় সরকার। মুখ্য নির্বাচন কমিশনের বাসভবনের বাইরে নির্বাচন কমিশনের কার্যালয়ে ও ব্যক্তিগত নিরাপত্তার জন্য অতিরিক্ত নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে। জনসেবাই মূল ব্রত, বিশ্রামগঞ্জের সেবা জ্যোতি যাত্রা বর্ণাঢ্য রেলি। কলমচোড়া থানা পুলিশের সাফল্য। মাটির নিচে ড্রামে রাখা একশো উনআশি কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার এক। সোনামুড়া বিদ্যুৎ অফিসের সামনে দুই ঘণ্টা গণ অবস্থান। আসন্ন দুর্গাপূজার বিভিন্ন বিধি নিষেধ নিয়ে শান্তির বাজার থানায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অবশেষে খোঁজ মিল খোয়াইয়ের নিখোঁজ কলেজ ছাত্রী পঞ্চমী সেনের। সীমান্ত সুরক্ষা নাকি প্রহসন, ২৫ বছর ধরে জালি ডকুমেন্টের সাবরুমে বসবাস ওমান ফেরত বাংলাদেশি পিন্টুর বেপরোয়া পারাপাড়। আন্তর্জাতিক স্তরে নির্মহলকে আরও আকর্ষণীয় করে তুলতে উদ্যোগ নিতে হবে রাজ্যপাল। শারদীয় পূজাকে সামনে রেখে টিআইইডিসি চেয়ারম্যান বস্ত্র বিতরণ। লালছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রাপ্ত বিভাগে দীর্ঘদিন ধরে চলতে থাকা শিক্ষক সংকট নিরসনে বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নিকট ডেপুটেশন প্রদান করা হয়। শান্তি সম্প্রীতি ও নিরাপত্তা বজায় রেখে দুর্গাপূজা উদযাপনের আহ্বান সুশান্ত চৌধুরীর। জাতীয় সংহতি ও মাদক বিরোধী বার্তা নিয়ে আগরতলা থেকে ত্রিপুরা পুলিশের মোটরসাইকেল র্যালি। ত্রিপুরা খবর। ক্ষমতার লোভে বিজেপিকে পিছনে ঠেলে দিয়ে সিপিএমের সাথে আঁতাত ত্রিপুরা মথার। কেন্দ্রীয় বাহিনী নয়, রাজ্য পুলিশই আস্থা নিষিদ্ধ ডিজে। পুরো ভোটের দামামা বাজিয়ে দিল নির্বাচন কমিশন। নভেম্বরের শেষ সপ্তাহে নির্বাচন। গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে লিলিহান শিখায় পুড়ে ছাই, অল্পেতে রক্ষা খোয়াই। চালকে মারধর, অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানালো

প্রথমে সংবাদ শিরোনাম। আগরতলা থেকে প্রকাশিত রিপোর্টেড ত্রিপুরা। পর্দার ক্রান্তিবিদ অনন্তের পথে নানা পাটেকরকে শেষ যাত্রা। গতকাল সকালবেলা যখন সূর্যের প্রথম আলো ফুটে উঠল, তখনই দেশ জুড়ে চলচ্চিত্রপ্রেমীদের জন্য নেমে এলো

বিশালগড় জনগণ, মানুষের মুখের গ্রাস কেড়ে নিচ্ছে একাংশ পেটুক নেতা, সুবিধাভোগীদের বরাদ্দকৃত চুরি করতে গিয়ে জনতার দাবড়ানি খেয়ে পালালো গ্রামের প্রধান। মিছিলের গতি রোধে জল কামান পুলিশের সাথে ধস্তাধস্তি। ভারতের নির্বাচন কমিশনার গণেশ কুমারের পদত্যাগের দাবিতে সোচ্চার কংগ্রেস, বিক্ষোভ। সাত সকালে দৃশ্য লক্ষ্য করে কান্নায় ভেঙে পড়েন মালিক। ভিলেজ কাউন্সিল নির্বাচনের সঙ্গে হতে গভীর রাতে বরাবর চারা কেটে সাফ দুর্কৃতকারীরা।

জাগরণ পত্রিকা শিরোনাম। গতকাল জনপ্রিয় অভিনেতা নানা প্রয়াত হয়েছেন। টানা তিন দিন বিরোধীদের ভোট চুরি আন্দোলনে পৌঁছল রাজঘাটে। নাবালকে বাইক চালাতে দেওয়ায় ২৫,০০০ টাকা জরিমানা। রাজ্যে ২১টি পুরসংস্থার নির্বাচন নভেম্বরে। জাতীয় সংহতি ও মাদক বিরোধী বার্তা নিয়ে বাইকে গুজরাটে রওনা ত্রিপুরা পুলিশ। পরিচ্ছন্ন আধুনিক নগর হিসাবে গড়ে উঠবে আগরতলা, মুখ্যমন্ত্রী। ১১,৩৪৮ জন আরক্ষাকর্মী দুর্গোৎসবে মোতায়নে থাকবেন। রাজ্যে এবছর ২৯,০৫টি দুর্গাপূজার আয়োজন হচ্ছে, সংখ্যা আরও বাড়বে। ডিজিপি, রাজ্যে কংগ্রেসের কালো দিবস পালন, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, গণেশ কুমারের পদত্যাগের দাবি। বকেয়া মজুরি দাবি, জাতীয় সড়ক অবরোধ, পরিস্থিতির মোড় ঘোরানো অসম্ভব, সমস্যার সমাধান। নানা পাটেকরের প্রয়াণে শোক রেভস্ত রেড্ডি, প্লাবন, কল্যাণসহ একাধিক নেতারা। কৃষকের পাশে দাঁড়ানোর থেকে রূপলী পর্দায় দাপুটে

কৃষকের পাশে দাঁড়ানো থেকে রূপলি পর্দায় দাপুটে অভিনয়ে নানা পাটেকরের শ্রদ্ধার স্মরণে এনডিএ নেতার। বহুতল কার পার্কিং চালু হওয়ার ফলে আগরতলা শহরে যানজট অনেকটাই হ্রাস পাবে মুখ্যমন্ত্রী। আফ্রিকার উন্নয়নে অংশীদারিত্বে সহযোগিতার প্রয়োজন ও অগ্রাধিকারে গুরুত্ব দেয়া ভারত জয়শঙ্কর। প্রতিরক্ষা সহযোগিতায় জোরদারে ভারত মিয়ানমারের আলোচনা। এসআইআর বিরোধী মিছিলে তেজস্বী মিশা মুকেশ সাহনি আটক। দেশে দুই মতাদর্শের লড়াই, বিরোধীরা অরাজকতা ছাড়তে চাইছে গৌরব ভাটিয়া। গণতন্ত্র বিপন্ন হওয়ার বিরোধীদের দাবি ভিত্তিহীন, পাঞ্জাব পুরভোটে অরাজকতার অভিযোগ বিজেপির। আবহাওয়ার খবর। আকাশ সাধারণত মেঘলা থাকবে, সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 27 ডিগ্রি সেলসিয়াস এবং 20 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার বিজ্ঞপ্তি শুনলেন, সেই সঙ্গে শেষ করছি সুপ্রভাত অনুষ্ঠান।

আকাশবাণী কৈলা শহর কেন্দ্র থেকে অনুষ্ঠান প্রচারিত হচ্ছে। এখন শুনবেন ভক্তিমূলক গানের অনুষ্ঠান ভক্তিসুধা, শিল্পী শ্রীকান্ত আচার্য।

শ্রীকুমার চট্টোপাধ্যায়ের কণ্ঠে শুনলেন ভক্তিমূলক গান। শেষ হলো ভক্তিমূলক গানের অনুষ্ঠান ভক্তিসুধা, আকাশবাণী কৈলাসহর। এখন আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে। এরপর শুনবেন আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে মহিলা ও শিশু কল্যাণ দপ্তরের বিভাগীয় শীর্ষ সম্মেলনে সমাপ্তি অধিবেশনে অংশগ্রহণ করবেন। জিএসটি কাউন্সিল কর আধিকারিকদের গ্রেপ্তারের ক্ষমতা প্রত্যাহার করে নিয়েছে। কর সংক্রান্ত কোন

0: অপরাধের ক্ষেত্রে জরিমানার সংস্থান 1 কোটি টাকা থেকে বাড়িয়ে 5 কোটি টাকা করা হয়েছে। প্রধানমন্ত্রী নতুন এই জিএসটি সংস্কারকে স্বাগত জানিয়েছেন। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, পুডুচেরির 5টি বিধানসভা আসন এবং অসমের নওগাঁ লোকসভা আসনের উপনির্বাচনে আজ আর কিছুক্ষণের মধ্যেই ভোট গণনা শুরু হতে চলেছে। সরকার ক্যান্সার প্রতিরোধী কয়েকটি ওষুধের সরবরাহ ও বিক্রয়ের ক্ষেত্রে মুনাফার হারের ওপর ঊর্ধ্বসীমা নির্ধারণের অনুমোদন দিয়েছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প মাইক্রোসফটের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক ভারতীয় বংশোদ্ভূত সত্য নাদেলা সহ আমেরিকার শীর্ষস্থানীয় 6 জন উদ্যোক্তাকে বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য দেশের সর্বোচ্চ সম্মাননায় ভূষিত করেছেন। এদিকে ট্রাম্প প্রশাসন 8টি বড় প্রযুক্তি ও আউটসোর্সিং সংস্থার জন্য কর্মসংস্থান ভিত্তিক গ্রিন কার্ড পাওয়ার প্রক্রিয়া স্থগিত করেছে। ডিসেম্বর মাসের ইউজিসি নেট পরীক্ষায় বসার জন্য আবেদন জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। দ্বিতীয় টি-20 ক্রিকেট ম্যাচে ভারত আজ রাঁচিতে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে মহিলা ও শিশু কল্যাণ দপ্তরের বিভাগীয় শীর্ষ সম্মেলনের সমাপ্তি অধিবেশনে অংশগ্রহণ করবেন। দুদিনের এই সম্মেলন শুরু হয়েছে গতকাল। সমস্ত রাজ্যের মহিলা ও শিশু কল্যাণ দপ্তরের আধিকারিক ও রাজনৈতিক নেতৃত্ব এতে যোগ দিচ্ছেন। এবারের সম্মেলনে পুষ্টি, প্রাথমিক শিক্ষা, শিশু সুরক্ষা এবং মহিলাদের নিরাপত্তা ও ক্ষমতায়নের ওপর আলোকপাত করা হচ্ছে। প্রধানমন্ত্রী বলেছেন, ডিজিটাল সংযোগ পরিকাঠামো দেশের শিক্ষা, স্বাস্থ্য এবং সরকারি পরিষেবাকে শক্তিশালী করেছে। প্রত্যন্ত গ্রাম এবং দরিদ্র পরিবারের শিশুরাও উন্নত শিক্ষালাভের সুযোগ পাচ্ছে। নতুন দিল্লির যশোভূমিতে গতকাল ইন্ডিয়া মোবাইল কংগ্রেসের 10ম পর্বের উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, গত 10 থেকে 12 বছরে মোবাইল ফোন কেবল আধুনিক যোগাযোগের মাধ্যম হিসেবেই নয়, বরং সুশাসনের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে উঠে এসেছে। আজকের দিনে ডিজিটাল নিরাপত্তার তাৎপর্য উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ডিপফেক এবং সাইবার অপরাধ মোকাবিলায় আন্তর্জাতিক স্তরে পরিকাঠামো ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন। তিনি বলেন, সরকার বর্তমানে বিভিন্ন ডিজিটাল ও অনলাইন শিক্ষা প্ল্যাটফর্মের মাধ্যমে প্রায় 25 কোটি শিক্ষার্থীকে সংযুক্ত করার লক্ষ্যে কাজ করছে। দীক্ষা প্ল্যাটফর্মের মাধ্যমে ভারতের ডিজিটাল শিক্ষার ক্রমবর্ধমান গুরুত্বের ওপর আলোকপাত করেন প্রধানমন্ত্রী।
1: ऑनलाइन एजुकेशन के लिए हमारा एक दीक्षा प्लेटफॉर्म है। कोविड के दौरान जुलाई 2022 तक इस प्लेटफॉर्म पर 500 करोड़ से ज्यादा लर्निंग सेशंस और करीब 6000 करोड़ लर्निंग मिनट्स दर्ज हुए। अब हमारा प्रयास है, हमारे जितने भी डिजिटल और ऑनलाइन शिक्षा के माध्यम है उनसे करीब 25 करोड़ स्टूडेंट्स को जोड़ सके। यानी साथियों, टेलीकॉम के क्षेत्र में जो रेवोल्यूशन आई है इसका भारत के नागरिक को सीधा सीधा फायदा हुआ है।
0: কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেছেন, ভারত টেলি যোগাযোগ শৃঙ্খলের সর্বশেষ পর্যায়ে উপনীত হতে চলেছে। এর ফলে এই ক্ষেত্রে নতুন উদ্ভাবনের পথ আরও প্রশস্ত হবে। তিনি গতকাল নতুন দিল্লিতে 10ম ইন্ডিয়া মোবাইল কংগ্রেসের টেলি যোগাযোগের ভবিষ্যৎ সংক্রান্ত এক উচ্চ পর্যায়ের সিইও গোলটেবিল বৈঠকে ভাষণ দিচ্ছিলেন। ভারতের টেলি যোগাযোগ ক্ষেত্রে পরবর্তী পর্যায়ের রূপরেখা নির্ধারণে এবং শিল্প ক্ষেত্রের মধ্যে অংশীদারিত্ব গড়ে তোলার প্রয়োজনীয়তার উপর জোর দেন শ্রী সিন্ধিয়া। এক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী ভূমিকার কথাও উল্লেখ করেন তিনি।
2: 2014 में हमारे प्रधानमंत्री जी ने हमें एक विजन दिया था। उन्होंने कहा था कि भविष्य का भारत कनेक्टेड रहे, भविष्य के भारत में डिजाइन रहे और भविष्य का भारत नेतृत्व करे। प्रधानमंत्री जी के नेतृत्व में इस एक दशक में जो संपूर्ण भारत की टेलीकॉम और डिजिटल फ्रेटर्निटी ने करके दिखाया है वो शायद कई और देशों को सदियों लग जाती जो 10 वर्ष की अवधि में भारत ने करके दिखाया है।
0: ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর ভবিষ্যৎ নিয়ন্ত্রণ সংক্রান্ত বিষয়ে আগামী 1 মাসের মধ্যে একটি পরামর্শপত্র প্রকাশ করা হবে। বিশ্ব উন্নয়ন প্রতিবেদন 2026 কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা প্রকাশের পর তিনি বলেন, প্রস্তাবিত ওই পরামর্শপত্রে এআই এর নিরাপত্তা, সাইবার নিরাপত্তা, এর সুফল এবং সম্ভাব্য ঝুঁকির বিষয়গুলির ওপর আলোকপাত করা হবে। জিএসটি কাউন্সিল কর আধিকারিকদের গ্রেপ্তারের ক্ষমতা প্রত্যাহার করে নিয়েছে। কর সংক্রান্ত কোনো অপরাধের ক্ষেত্রে জরিমানা

0: সংস্থান 1 কোটি টাকা থেকে বাড়িয়ে 5 কোটি টাকা করা হয়েছে। নতুন দিল্লিতে গত সন্ধ্যায় পণ্য পরিষেবা কর জিএসটি পরিষদের বৈঠকের পর অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সাংবাদিকদের একথা জানান। কোনো করদাতা দেরিতে কর জমা দিলে বা কর ফাঁকি দিলে সেই অনুযায়ী কর আদায় বা রিকভারি, সুদ আরোপ এবং জরিমানা করা হবে। জরিমানা বা কারাবাস যে কোনো শাস্তির ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ করা হবে সংশ্লিষ্ট আইনের বিচার প্রক্রিয়ার ওপর। অর্থমন্ত্রী আরও বলেন, জিএসটি পরিষদের বৈঠকে করের হারে কোনো পরিবর্তন করা হয়নি। পরিষদ বৈঠকে এও সিদ্ধান্ত নিয়েছে 10,000 টাকা বা তার থেকে কম করের ক্ষেত্রে নোটিশ জারি করা হবে না।
1: GST Council has recommended common standards for notices and proceedings and no notices below the prescribed monetary threshold of 10,000 rupees, including withdrawal pending notices below the said threshold. We will not be issuing any notices or no.
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জিএসটি পরিষদ অনুমোদিত নতুন জিএসটি সংস্কারকে স্বাগত জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি বলেছেন, এর ফলে সমগ্র পদ্ধতির ওপর ইতিবাচক প্রভাব পড়বে। বিশ্ববাজারে স্লথগতির মধ্যে দেশীয় শেয়ার বাজারে গতকাল ব্যাপক নিম্নগতি লক্ষ্য করা যায়। বম্বে শেয়ার বাজারের সূচক সেন্সেক্স 1,045 পয়েন্ট পড়ে 71,593 বন্ধ হয়। জাতীয় শেয়ার সূচক নিফটিও 301 পয়েন্ট হ্রাস পেয়ে 22,232 বন্ধ হয়। আলোচনার বিষয়, দেশের কৃষক ও কৃষি ব্যবস্থার উন্নতি। পিএম কিষাণ, কিষাণ ক্রেডিট কার্ড, সয়েল হেলথ কার্ড, কৃষিতে ড্রোন সহ উন্নত প্রযুক্তির ব্যবহার, এমনই সব বিষয় নিয়ে দুটি পর্বে দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারের যুগ্ম কৃষি অধিকর্তা দীপ শঙ্কর লায়কের সঙ্গে কথা বলেছেন কাশ্মীর নাহার। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটির প্রথম পর্ব শুনবেন আজ রাত 10:00 গীতাঞ্জলি বাংলা এবং আকাশবাণী সংবাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। কঠোর নিরাপত্তায় পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, পুডুচেরি বিধানসভার 5টি এবং অসমের নওগাঁ লোকসভা আসনের উপনির্বাচনে আর কিছুক্ষণের মধ্যেই ভোট গণনা শুরু হতে চলেছে। এজন্য যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ। গণনা পর্বকে ঘিরে নিরাপত্তার ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গের 2টি কেন্দ্র পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম এবং মুর্শিদাবাদের রেজিনগরে গণনা হবে 15 দফায়। ভারতের 42 জন প্রাক্তন বিচারপতি দেশের জনগণের উদ্দেশ্যে একটি খোলা চিঠিতে নির্বাচন কমিশন, বিচার বিভাগ এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানকে দুর্বল করার প্রচেষ্টার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তারা উল্লেখ করেছেন, এই পরিস্থিতির কেন্দ্রবিন্দুতে রয়েছে নির্বাচন কমিশন, এমনকি উচ্চতর বিচার বিভাগ এবং বিধিবদ্ধ সংস্থাগুলিও এই আক্রমণের আওতামুক্ত থাকেনি। সরকার ক্যান্সার প্রতিরোধী কয়েকটি ওষুধের সরবরাহ ও বিক্রয়ের ক্ষেত্রে মুনাফা হারের ওপর একটি ঊর্ধ্বসীমা নির্ধারণের অনুমোদন দিয়েছে। এই সীমা ওষুধের সর্বোচ্চ খুচরো মূল্য বা এমআরপির 30% মধ্যে রাখা হবে। রাসায়নিক ও সার মন্ত্রক জানিয়েছে, এই পদক্ষেপের ফলে ওষুধের দাম 70% পর্যন্ত কমবে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প মাইক্রোসফটের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক ভারতীয় বংশোদ্ভূত সত্য নাদেলা সহ আমেরিকার শীর্ষস্থানীয় 6 জন উদ্যোক্তাকে বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য দেশের সর্বোচ্চ সম্মাননায় ভূষিত করেছেন। তাদের ভূমিকাকে বিশ্বমঞ্চে আমেরিকার অগ্রগতির মূল চালিকা শক্তি হিসেবে অভিহিত করেছেন ট্রাম্প। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন 8টি বড় প্রযুক্তি ও আউটসোর্সিং সংস্থার জন্য কর্মসংস্থান ভিত্তিক গ্রিন কার্ড পাওয়ার প্রক্রিয়া স্থগিত করেছে। সংস্থাগুলির মধ্যে রয়েছে ভারতীয় প্রতিষ্ঠান ইনফোসিস, টিসিএস, উইপ্রো এবং এইচসিএল। ডিসেম্বর মাসের ইউজিসি নেট পরীক্ষায় বসার জন্য আবেদন জমা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। যোগ্য প্রার্থীরা ইউজিসি নেট.এনটিএ.এনআইসি.ইন ওয়েবসাইটে গিয়ে জুনিয়র রিসার্চ ফেলোশিপ বা জিআরএফ, সহকারী অধ্যাপক বা পিএইচডির জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। দ্বিতীয় টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে ভারত আজ ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে। রাঁচির জেএসসিএ আন্তর্জাতিক স্টেডিয়াম কমপ্লেক্সে খেলা শুরু 7:00। খবর আপাতত এ পর্যন্তই, এরপরে শুনুন স্থানীয় সংবাদ।
2: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার 8 বছর পূর্তি উপলক্ষে সমস্ত সুবিধাভোগীদের অভিনন্দন। আপনার ও আপনার পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এবং চিফ মিনিস্টার জন আরোগ্য

যোজনা 2023 প্রকল্প বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান করে চলেছে। ত্রিপুরা জুড়ে চলেছে আয়ুষ্মান কার্ড তৈরির অভিযান। ক্যাম্পে, হাসপাতালে, এমনকি বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে আমাদের দল। আপনার পরিবার যোগ্য হলে আজই করিয়ে নিন আয়ুষ্মান কার্ড। আপনি beneficiary.nha.gov.in ওয়েবসাইটের মাধ্যমে অথবা আয়ুষ্মান অ্যাপের সাহায্যে নিজেই তৈরি করতে পারেন আপনার আয়ুষ্মান কার্ড। স্বাস্থ্য সুরক্ষা সবার অধিকার, আয়ুষ্মান হোক প্রতিটি পরিবার। আরো জানতে টোল ফ্রি হেল্পলাইন 1-4555 অথবা 1-800-345-3797 নম্বরে যোগাযোগ করুন। ত্রিপুরা স্বাস্থ্য সুরক্ষা সমিতি দ্বারা জনস্বার্থে প্রচারিত।

আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি অনামিকা কর্মকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জিএসটি কাউন্সিলের নতুন দফার সংস্কারমূলক সিদ্ধান্তগুলোকে স্বাগত জানিয়েছেন। সামাজিক মাধ্যমে তিনি বলেন, গ্রেফতারি সংক্রান্ত বিধান প্রত্যাহার, অপরাধ মুক্তকরণ এবং প্রক্রিয়া সহজ করার সুপারিশগুলো অত্যন্ত ইতিবাচক প্রভাব ফেলবে। প্রধানমন্ত্রী উল্লেখ করেন, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, করের খরচ কমানো, স্বয়ংক্রিয়ভাবে অর্থ ফেরানো এবং বিশ্বাসযোগ্য প্রশাসনের উপরই বিশেষ জোর দেওয়া হয়েছে। ফ্লাই দুবাই বিমানের ছুরিকাঘাতে আহত হওয়া সত্ত্বেও অসামান্য সাহসিকতা প্রদর্শন ও 174 জন যাত্রীর প্রাণ বাঁচানোর জন্য ক্যাপ্টেন স্মিথ মাচ্ছারকে সম্মানিত করতে কেরালা পোস্টাল সার্কেল আজ তিরুবনন্তপুরমে একটি বিশেষ খাম প্রকাশ করবে। তিরুবনন্তপুরমের ইন্ডিয়া পোস্ট সূত্রে জানা গেছে, দেশের মধ্যে ক্যাপ্টেন মাচ্ছারকে প্রদত্ত এটি প্রথম এই ধরনের সম্মান। প্রাণী পালনের মাধ্যমে গ্রামীণ মহিলাদের আর্থসামাজিক উন্নয়নে রাজ্য সরকার নানা পরিকল্পনা নিয়ে কাজ করছে বলে জানিয়েছেন প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস। গতকাল প্রজ্ঞাভবনে প্রাণীপালন, জীবন জীবিকা ও নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিয়ে আয়োজিত জাতীয় সম্মেলনে তিনি এ কথা বলেন। তিনি জানান, ত্রিপুরা মাংস উৎপাদনে স্বয়ম্ভর হয়েছে এবং দুধ ও ডিম উৎপাদনেও দ্রুত এগিয়ে চলেছে। রাজ্যে 50,000-এরও বেশি স্বসহায়ক দলে প্রায় 5,00,000 মহিলা যুক্ত রয়েছেন বলেও জানান তিনি। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে জিরানিয়া মহকুমা প্রশাসনের উদ্যোগে গতকাল মহকুমা শাসকের কার্যালয়ে বিভিন্ন পূজা কমিটির প্রতিনিধিদের নিয়ে সভা অনুষ্ঠিত হয়। সভায় পৌরোহিত্য করেন পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি সরকারি নির্দেশিকা মেনে পুজোর আয়োজন এবং যানবাহন আটকে চাঁদা আদায় সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ দেন। পাশাপাশি পুজোর আগে রাস্তাঘাট সংস্কার এবং উৎসব চলাকালীন নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলিকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে গতকাল কৈলাসহরের ঊনকোটি কলাক্ষেত্রে প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়। দুর্গাপূজার দিনগুলিকে আনন্দঘন পরিবেশে ও শান্তিপূর্ণভাবে অতিবাহিত করার লক্ষ্যে আচরণবিধি মেনে চলার উপর বৈঠকে গুরুত্ব আরোপ করা হয়। উপস্থিত ছিলেন কৈলাসহরের অতিরিক্ত মহকুমা শাসক কার্জন এস হালাম সহ বিভিন্ন পুজো উদ্যোক্তারা। শারদোৎসব উপলক্ষে উদয়পুরের অমৃতালয় বৃদ্ধাশ্রমের উদ্যোগে জোলাইবাড়ি ব্লকের পূর্ব চড়কবাই এলাকায় 15 জন দুস্থ বৃদ্ধা মায়ের হাতে নতুন শাড়ি তুলে দেওয়া হয়। গতকাল আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অমৃতালয় বৃদ্ধাশ্রমের কর্ণধার চয়নিতা ভট্টাচার্য সহ অন্যান্যরা। স্থায়িত্বের জন্য বিজ্ঞান ও উদ্ভাবনের ভাবনাকে সামনে রেখে গতকাল কৈলাসহরের ভগিনী নিবেদিতা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের বিআরসি হলে ঊনকোটি জেলাভিত্তিক শিশু বিজ্ঞান কংগ্রেস অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে 10 থেকে 17 বছর বয়সী 34 জন বালক বালিকা তাদের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করে। এর মধ্যে 8 জন রাজ্যস্তরের কর্মসূচিতে অংশগ্রহণের জন্য নির্বাচিত হয়েছে। গ্রামীণ মহিলাদের স্বাবলম্বী করার লক্ষ্যে জোলাইবাড়ি ব্লকের কলসিমুখ ভিলেজের মলেন্দ্রিয়াং পাড়ায় সিআরপিএফ এর উদ্যোগে 15 দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ শিবির শুরু হয়েছে। গতকাল শিবিরের উদ্বোধন করেন সিআরপিএফ এর 124 নম্বর ব্যাটেলিয়নের ডেপুটি কমান্ড্যান্ট ওয়াই কে নিক্সন। সিভিক অ্যাকশন কর্মসূচির আওতায় 15 জন প্রশিক্ষণার্থীর হাতে সেলাই মেশিন ও প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়। ত্রিপুরা ফুটবল সংস্থা পরিচালিত চন্দ্রস্মৃতি ঘরোয়া প্রথম ডিভিশন ফুটবলে এগিয়ে চলো সংঘ চ্যাম্পিয়ন হয়েছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে গতরাতে অনুষ্ঠিত সুপার লীগের শেষ খেলায় এগিয়ে চলো সংঘ গোলশূন্য ড্র করে কল্যাণ সমিতির সাথে। গোলের ব্যবধানে এগিয়ে চলো সংঘ খেতাব পায়। চ্যাম্পিয়ন দলকে ট্রফি সহ 1,00,000 টাকা ও রানার্স দলকে 50,000 টাকা আর্থিক পুরস্কার দেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। কৈলাসহর কলেজ স্টেডিয়ামে গতকাল অনুষ্ঠিত হয় ঊনকোটি জেলাভিত্তিক স্কুল ক্রীড়া প্রতিযোগিতা। প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন শম্পা দাসপাল। ফুটবল, ক্যারাটে ও কুরাশের বিভিন্ন বিভাগে মোট 119 জন প্রতিযোগী অংশ নেন। আজকের আকাশ সাধারণত মেঘলা থাকবে। রাজ্যের সবকটি জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। দিনে সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 21.2 ডিগ্রি সেলসিয়াস। সকাল

0: পাঁচটা পর্যন্ত আগরতলায় বৃষ্টি হয়েছে 19.8 মিলিমিটার। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7:55।
1: ভারত প্রধানমন্ত্রী আরোগ্য যোজনা বিশ্বজারী প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা দায় চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা ত্রিপুরা গনাঙ্গুই আয়ুষ্মান কার্ড নামনানি সামু খাই যাবি দো কেম্প সাক হামনক দায় নব নক চিনি বদল নি বড় রখাঙ্গি দো নিখুন চুগুই তংখে দিন আয়ুষ্মান কার্ড খাই দি বেনিফিসিয়ারি NHA.gov.in ওয়েবসাইট বিশিমতি এবার আয়ুষ্মান এপ নি আয়ুষ্মান কার্ড নামে মাননাই সাক হাম না রুগনা যতনি মানথাই আয়ুষ্মান উঙ্কুম যতনি মুকুম তেই পো কাহামকে সিনানি বাগে টোল ফ্রি হেল্পলাইন 14555 এবা 1800 3453 797 ও নাম্বারও করুন দিই।

আকাশবাণী আগরতলা ককতুমা পড়ব বিপুর্ণাদ বর্মা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী জিএসটি কাউন্সিল কতাল স্নামফির মূ কক চংমান লাম সকা মন্ত্রীবক্রক হরসাই সাকা দায়িত্ব কক চং মূ ইয়াচাকা অলনি বাই মূ হলেরেনা সৈরাইদা তৈ রং কিফিলনাতে পৈতু চা চাকমা নাইকল ফাঙে সাকা আলাইদা ফান বক্সিন জাকা কেন্দ্রনি সা খামতে নুখুং হামক্রাই মন্ত্রী জে পি নাড্ডা মিয়া দিল্লি কতালনি ভারত মন্ডপম সংসাজাক বসং পান্ডা খকা ইয়াকাকজাক ভারত অভিযান নিবিশিং জোস টিমন চেঙ্গে রেখা ভারত খকা পাইসক দুনানো আহার মুং নতুয়ই শিকলা রক্তি মানজাক মুং বাগনানি নাহারিন অসাকথার মুং আগরতলাও পান্ডা কাইসাও সালথাং হাঙ্কর বেরামনি জোস টিমন চেঙ্গে রেখা বারজা মানজাক জিলা কাশকু অক্রা বিশ্বজিৎ সিল আবনকারীব উদয়পুর বিলোনিয়া কয়লা শহরব জোস টিম চেঙ্গে রাজাখা ফ্লাই ডুবাই বীরখুঙ্গ চপ্রব জাকমানি ইয়াগুলব খাত কথাংবাই খড়ক সারা স্নি জিব্রী বীরখুং থাংলাই সুখ্লাইনাই রকনে লাংমা মথাংনাও ক্যাপ্টেন স্মিথ মাচ্ছানি খা কোয়ার সামুং বরম রুনাও কেরালা পোস্টাল সার্কেল তিনি তিরুবনন্তপুরম কাইসা আলাইদা খাম কারিওয়ানো তিরুবনন্তপুরমনি ইন্ডিয়া পোস্টনি বখাক্তি সাজাকা হাকতনি বিশিং ক্যাপ্টেন মাচ্ছানো রাজাকনা থাঙ্গি টংমানি অবন পুইলা অমতি বরম ইয়াফার জাকনা থাঙ্গি টংগো মন্ত্রীকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা মিয়া রবীন্দ্র শতবার্ষিকী ভবন নিসিমি ভার্চুয়ালতই আগরতলা কলেজ তিলানি দকরা চারচিসা মিলিয়ন লিটার ফানগনাং সার্ফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টেই দকরা চারচি কিলোমিটার ফানগনাং ওভারহেড ট্যাঙ্কস নামনানি হলংথং কায়ে রেখা আবনি বাকই বাকসাব রেপিড রেসপন্স টিম নিবাগৈব কতাল সেব গনাং খুংসি মাল খুংনব চেঙ্গে রেখা পান্ডা মন্ত্রীয়করা সাকা হাস্তে হাপাং আগরতলা পুরনাইখ্রাইনি বেবাগ ওয়ার্ড আমজায়ক কাহাম নংজাকনাই তৈনি সেবরুনানি সাকথার মুং নাহারেই টঙ্গো পান্ডা মানজাখা আগরতলা পুরনাইখ্রাইনি মেয়র দীপক মজুমদার আকসং বসকাং অসামতাইন রুগী জিরানিয়া বখাকসে নাইকল ফাঙে সাকথার মূ বাইমিয়া বখাকসে নাইকল ফাং হাবানগ জুদা জুদা মতাই কমিটিনি আদং রকনতি ককলাম সালাইমা সংসাজাখা ককলাম সালাইমানো তৈদুলখা বেড়াইক্রি মন্ত্রী সুশান্ত চৌধুরী ব হাপাংনি দাগিমুং মানিউই মতাই কাইনানিতে মালখুং কাসুই চাদা খানমানি মথাকনা দাগিমুং রেখা আবনি লগি লগি অসানি সিকাং লামাস নামনা তৈ তেরনি জরা চং ফেরাংনি কাহাম সেবরুনা ও ক্রংজাক নাইখুং রকন নাংমানি সেবনাহারনা দাগিমুং রেখা বসকাং অসামতাইন রুগী মিয়া কয়লা শহরনি উনকৌটি কলাক্ষেত্র ও নাইকল ফাংনি ককলাম সালাইমা সংসাজাখা অসামতাইনি জরা কাহাম তংঘর তৈ তংকচাংনি বিশিংতৈ পাইরিনানো নাহারি ককলাম সালাইজাখা আরো মানজাখা কয়লা শহরনি ইয়াকবারা বকাকসে নাইকল ফাং কার্জন এস হালাম নকবৈ জুদা জুদা মতাই কাইনাই কমিটিনি আদংর মালমাতারিমানি বিশিংতৈ কামিনী ব্রী রগ্ন রাংথং হামক্রাই খ্লাইনব হাস্তে হাপাং জুদা জুদা ওয়ানসক টাংনাহারী সামং টাঙ্গি টঙ্গো হুনে সাকা মালমাতা হামক্রাই মন্ত্রী সুধাংশু দাস মিয়া প্রজ্ঞা ভবনী মালমাতা রুমা আজি মুং তাই ব্রী রগ্ন রাংথং তুই চুকজাক খ্লাইনান তুয়ই সংসারজাক বসং কুথুম লাইমঙ্গ ব অকগ্ন সাকা হাস্তেনি কাইবা আচি সাইনি কবাং বাইথাং চুকজাক বদল বেবাগৈ খড়ক বা রাসাই ব্রী রক গদালজাক টঙ্গো হুনে বখুরসাখা ব কামিনী ব্রী রগ্ন বাইথাং চুকজাক খ্লাইনানো নাহারী জুলাইবারি ব্লকনি কলসিমুক ভিলেজনি মলেন্দ্রিয়াং পাড়াও সিআরপি এফনি সাকথারমুং বাই সালচিবানি রি সুকমা ফ্রংমুং শিবির সংসাজাখা মিয়া শিবির ন চেঙ্গে রেখা সিআরপি এফনি সারা নৈচিব্রী নম্বর

0: ব্যাটালিয়নে ডেপুটি কমান্ডেন্ট ওয়াই কে নিশান সিভিক অ্যাকশন সামং বুতাং নি বিশেং খড়ক চি বা শ্রেংনাই রকনহরি সুব জাকনাই মেশিন তে নাংমানি মানেই বাগজাখা ত্রিপুরা ফুটবল মথাবাই নাইকল যাক চন্দ্রমুকুমু অরণে পুইলা ডিভিশন ফুটবল থংলাইমাও এগিয়ে চল সংঘ চ্যাম্পিয়ন অংখা উমাকান্ত মিনি স্টেডিয়াম সংসার যাক মিয়া সানজানি সুপার লীগ নি পাইথাক থংলাইমাও এগিয়ে চল সংঘ বোকচা গোল বাই কল্যাণ সমিতি বাই ড্র অঙ্গো গোল নি ফের বাই এগিয়ে চল সংঘ কপ্লাই অঙ্গো চ্যাম্পিয়ন বদল ন ট্রফি ন খবই খক সা রাশাই রাং তাই রানার্স বদল ন খক বাচি সাই রাং নি সকা ইয়াফারি রেখা মন্ত্রী অকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা কয়লা শহর রং কতনি স্টেডিয়াম সংসার জাখা মিয়া উন কৌটি হাঙ্কর বেরামনি রংথং বাতাইলাইমং বাতাইলাইমানো চেঙ্গে রেখা চন্দিপুর পঞ্চায়েত সমিতি নি চেয়ারপার্সন শম্পা দাস পাল ফুটবল ক্যারাটে তাই কুরাসনি জুদা জুদা বেদগ ব্যবাগে খড়ক সারা চিচুকু বাতাইনে রক মান জাখা তাবুক নবাতিবারনি ককতুমা তিনি নখাকিচা মনাকজাক টঙ্গানো হাস্তেনি বেবাক হাঙ্কর ফেরাঙ্কগৈ ওয়াতৈ ওয়াউই মানু হনৈ হজাক মংরেখা নবাতিবার নাইখং তিনি সালনি সাকালি তুংমারি 33 ডিগ্রি সেলসিয়াস নি গানাগিনি টঙ্গানো তিনি আইচুবুখাকো খামানি তুংমারি টঙ্গানি 24.9 ডিগ্রি সেলসিয়াস ককব্রক বাই ককতুমা পরিমং তাবুক জরাতৈ অরণ পাইখা উলনি ককতুমা আওয়াই এঙ্গানো সানজা দামসনি তামৈ সতী ব্রৈজিবাও
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্সে আকাশবাণী কৈলাসহর কেন্দ্র থেকে। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী শ্রীকান্ত আচার্য।

0: Want to reach your clients?
1: Want to wish your loved ones?
0: Ride the airwaves.
2: আকাশবাণী কৈলাসহর, এখন শুনবেন আধুনিক গান। শিল্পী সাধনা সারগাম।

এতক্ষণ মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতে অনুষ্ঠান রিলে করে শোনানো হলো আকাশবাণী কৈলা শহর। শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের সুরের ফেলা অনুষ্ঠান।

0: অনুষ্ঠানে ফোন করার জন্য ডায়াল করতে হবে 03824295192 এই নম্বরে। শ্রোতা বন্ধু এসে পড়েছেন, দেখা যাক। নমস্কার, সুরের ফেলা। হ্যালো হ্যালো হ্যালো, সুরের ফেলা থেকে বলছি। হ্যালো হ্যালো, আচ্ছা আচ্ছা বলুন।
1: কেমন আছেন?
0: হ্যাঁ ভালো আছি, আপনিও নিশ্চয়ই ভালো।
1: হ্যাঁ আমিও ভালো আছি।
0: হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ, মহালয়ার শুভেচ্ছা আপনাকেও। আমাদের অপেক্ষার পালা শেষ, কালকেই কিন্তু মহালয়া দেবীর আগমন শুরু হয়ে যাবে। হ্যাঁ সেটা না শুনলে কিন্তু মহালয়ার ভাবটা আসে না, বা পুজো পুজোর ভাবটা আসে না। সেটাই সেটাই, ঠিক আছে বলুন আজকে কি গান শোনাবো।
1: হ্যাঁ আমার আগমনী আছে গানটা,
0: দেখছি আমি। হ্যাঁ বলুন। হ্যালো, ঠিক আছে। বিশেষ কোনো শিল্পীর পছন্দ আছে কি?
1: হবে
0: ঠিক আছে,
1: গান শুনবো সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে আপনার অনুষ্ঠান তো শুনতে পাচ্ছি।
0: সেটাই সেটাই, গান তো বিভিন্ন মাধ্যমে শোনা যায়, ঠিক না?
1: এখন তো অনেক সোশ্যাল মিডিয়ার মাধ্যম রয়েছে, আপনাদের কাছ থেকে অনেক কিছু জানতেও পারছি অনুষ্ঠানের মাধ্যমে।
0: হ্যাঁ, আর শ্রোতাদের কাছ থেকেও কিন্তু আমরা অনেক কিছু জানতে পারি
1: হ্যাঁ
0: এই। হ্যাঁ
1: আমাদের শ্রোতারা আগে খুঁজবেন না, আপনার কাছ থেকে জানতে পারছি
0: হুম হুম হুম
1: কোন শিল্পী গান গেয়েছেন, কে গানটা লিখেছেন, সব জানতে পারছি পুরো ডিটেলস।
0: মানে গান, গানটির পুরো মানে কাহিনী, গানটির প্রেক্ষাপটে কে কে কে আছেন, যাদের পরিশ্রমে এই যে গানটির সৃষ্টি, সব কিছু কিন্তু উনি বলে দেন, ঠিক না? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে।
1: শুনে বোঝা যায় ওনারা আছে না আসল গান গান প্রেমী।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার পছন্দের গানখানি আমি শোনাচ্ছি শিপ্রা বসুর কণ্ঠে, ঠিক আছে? ফোন করবেন, ভালো থাকবেন আর সঙ্গে থাকুন।
1: নমস্কার
0: নমস্কার নমস্কার।

0: নমস্কার সুরির ফেলা।
1: হ্যাঁ, নমস্কার দিদিভাই।
0: নমস্কার, বলুন।
1: আমি হাওড়া পশ্চিমবঙ্গ থেকে লালন ঘরামি কথা বলছি।
0: হ্যাঁ হ্যাঁ, বলুন। আজকে
1: দিদিভাই ভালো আছেন?
0: হ্যাঁ ভালো আছি। আজকে কিন্তু আমাদের সুরের ফেলার সপ্তাহের শেষ দিন, শুক্রবার। তো
1: হুম হুম
0: হ্যাঁ, আবার কথা হবে আপনাদের সাথে সোমবারে। তো
1: হ্যাঁ, আবার সোমবার থেকে শুক্রবার।
0: হ্যাঁ, সেটাই তো।
1: আর দিদিভাই একটা গান অনুরোধ করছি, আধুনিক গান।
0: আচ্ছা,
1: শিল্পী হচ্ছেন মান্না দে,
0: হুম,
1: আর গানটা হচ্ছে আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি।
0: বাহ, এটা তো শ্যামা সঙ্গীত না?
1: হ্যাঁ না, আধুনিক গান তো,
0: আচ্ছা আচ্ছা
1: আধুনিক গানই পর্যায়ে পড়ে আর কি,
0: আচ্ছা আচ্ছা
1: ভক্তিগীতি গান মান্নাদের কণ্ঠে।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। গানটা কিন্তু মানে আমাদের অনুষ্ঠানও শোনানো হয়, আর এছাড়া অনেক আগে থেকে চলছে, চলবে, কারণ এত সুন্দর, এত মিষ্টি গান, ঠিক না? পুরোভাবে সম্পূর্ণ করে দেয় আমাদের, ঠিক না? ঠিক আছে,
1: হ্যাঁ,
0: আপনার পছন্দে।
1: আর দিদিভাই আমার আমার সঙ্গে রয়েছেন যারা,
0: হুম,
1: তার বাদল খটিয়াল রয়েছেন, দেবজিৎ দাস, বিমল চক্রবর্তী, আশুতোষ দেবনাথ রয়েছেন, এবং সুপ্রা ভট্টাচার্য, আনন্দ ধারা, এবং এই মুহূর্তে যারা শুনছেন সকল বন্ধুকে নিয়ে শুনবো।
0: ঠিক আছে, সবাইকে নিয়ে শুনুন আর সঙ্গে
1: হ্যাঁ
0: থাকুন।
1: নমস্কার দিদিভাই,
0: হ্যাঁ,
1: আপনি
0: আর
1: ভালো থাকবেন,
0: মহালয়ার
1: সুস্থ
0: অনেক
1: থাকবেন।
0: অনেক শুভেচ্ছা আপনাকে।
1: সারা
0: ঠিক
1: দেশ
0: আছে,
1: হচ্ছে আপনাকে দিদিভাই।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে,
1: নমস্কার দিদিভাই, ভালো
0: নমস্কার,
1: থাকবেন।
0: নমস্কার নেবেন। হুম।

0: নমস্কার সুরের ফেলো। হ্যালো
1: হ্যালো, নমস্কার নেবেন?
0: নমস্কার, আপনিও নমস্কার নেবেন। আর
1: চক্রবর্তী বলছি, বসুন রাজ্যের সিলনি জেলা থেকে।
0: হ্যাঁ হ্যাঁ বলুন।
1: আর সত্যি কথা বলতে গেলে লাইনটা ফেলে দিচ্ছি, আর খুবই ভালো লাগছে। দেখুন, আপনার অনুষ্ঠানে আসলে আমাদের প্রত্যেক শ্রোতাদেরই ভালো লাগে, বা আপনি বা সুস্মিতা দিদি, সুমিতা দিদি আসলে মানে অনুষ্ঠানে লাইন পাওয়াটা একটু কষ্ট হয়ে যায়। সব শ্রোতারাই মানে তাই করেন যেন একটু জোর কদমে আপনাদের সঙ্গে কথা বলার জন্য। আর সত্যি আপনাদের সঙ্গে কথা বলা যে লোক, সে লোক কিন্তু আমরা সামলাতে পারি না, তার জন্য আমরা তাই করি। একটি আজকে দিদি ভাই, মানে আজকে আমাকে একটি গান শুনিয়ে দেবেন, কারণ দেখুন আজকে আমরা আন্তর্জাতিক মানে ডাকঘর দিবস পালন করছি। কারণ দেখুন, প্রতি বছর 9ই অক্টোবর আন্তর্জাতিক বিশ্ব ডাকঘর দিবস পালন করা হয় প্রতি বছর। কারণ দেখুন, ডাকঘর বর্তমানে বিভিন্ন মাধ্যম রয়েছে, কিন্তু তার মধ্যে দিয়ে ডাকঘরের মানে ভূমিকা কতটুকু গুরুত্বপূর্ণ বর্তমানে মানুষের কাছে,
0: আমরা কিন্তু অগ্রাহ্য করতে পারবো না, ঠিক না?
1: কিন্তু আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ দেখুন দিদি ভাই, আমার নামের সাথে কিন্তু ডাকঘরের ঠিকানাটা কিন্তু জড়িয়ে আছে, ঠিক না? তার জন্য আজকের দিনে জায়গা দাঁড়িয়ে আমি, বিশেষ করে যারা ডাকঘরের সঙ্গে যারা মানে সহযোগিতা করছেন বা কর্মরত আছেন, সবাইকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই। আর দেখুন, আগামীকালকে আবার 10ই অক্টোবর, 10ই অক্টোবরেও কিন্তু আমাদের ভারতে পালিত হয় জাতীয় ডাকঘর দিবস। 1982 থেকে আমাদের ভারতবর্ষে আমরা আনুষ্ঠানিকভাবে পালন করে আসছি, আর আজকে তো গোটা বিশ্বজুড়ে পালন করছি। দেখুন, আমাদের ভারতবর্ষে প্রথম ডাকঘর স্থাপিত হয়েছিল ভারতবর্ষের কলকাতায় 31 মার্চ 1774 ইংরেজিতে, এবং বিশ্বে প্রথম 1712 সালে ডাকঘর স্থাপিত হয়েছিল স্কটল্যান্ডে। আর 1970 ইংরেজি থেকে আমরা পালন করে আসছি বিশ্বজুড়ে। আর আজকে আমাকে গান শুনিয়ে দিন যে, নাইরে টেলিফোন, নাইরে পিয়ন, নাইরে টেলিগ্রাম, এরকম গান একটি গিয়েছিলেন রুনা লায়লা, রুনা লায়লার কণ্ঠে শুনিয়ে দিন। আর খুব ভালো অনুষ্ঠান হচ্ছে, মানে সত্যি কথা বলতে গেলে আকাশবাণী কৈলাস শহরের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। আর আমাদের প্রত্যেক শ্রোতাদের দায়িত্ব যে অনুষ্ঠানটাকে আমরা বাঁচিয়ে রাখবো, ঠিক না? দেখুন, আমরা যদি আপনাদেরকে সহযোগিতা না করি, তাহলে আপনারা অনুষ্ঠান ঠিকভাবে সাজাতে পারবেন না, ঠিক না দিদি ভাই?
0: অবশ্যই। আর আমরা শ্রোতাদের কাছ থেকে হ্যাঁ বিভিন্ন বিভিন্ন ধরনের গান তো শুনবই, কিন্তু কাল যেহেতু মহালয়া, কাল আমরা আপনাদের সাথে কথা বলতে পারবো না, তাই আজকে কিন্তু আমরা মহালয়ার গানও শুনবো। তো শ্রোতাদের কাছে অনুরোধ যে মায়ের আগমনী গান অনুরোধ করুন, আর অন্যান্য মাঝখানে তো অন্য গান, এই যে আপনি এখন আজকের দিন হিসেবে কিন্তু আপনি যে গানটা বেছেছেন সেটাও কিন্তু খুব সুন্দর গান। তো ঠিক আছে, সেটাই।
1: আর বিশেষ করে দেখুন, লালনদা একজন ভালো শ্রোতা, আর অনুষ্ঠানে ফোন করেন, পশ্চিমবঙ্গতে আমরা স্বাগত জানাই, ভালো লাগে। আর তিনি কালকে একটা কথা বলেছিলেন যে কিছু আলতু ফালতু শ্রোতারা রয়েছেন, ফোন করেন ওনাদেরকে এড়িয়ে চলার জন্য। লালনদা যে কথা বলেছেন তিনি নিজের থেকে বলেছিলেন ব্যক্তিগত, কিন্তু আসলে দেখুন আকাশবাণী

0: শব্দটা শব্দটা যদিও এদিক সেদিক হতে পারে, ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে যে মার্জিতর ভাবটা কিন্তু আমাদের বজায় রেখে চলতে হবে, ঠিক না? একই বিষয়কে এতবার বলা, বারবার বলা, সমালোচনা করা, এটার তো অনুষ্ঠান না এটা, ঠিক না? তো শ্রোতাদের কাছ থেকে আমাদের অনুরোধ থাকবে যে সুন্দরভাবে মার্জিতভাবে কথা বলুন, অনুষ্ঠান আমরা হাসি খুশিভাবে এই 60 মিনিট 1 ঘন্টাটা আমরা যাতে ভালোভাবে কাটাতে পারি আমাদের পরস্পরের শুভ আদান প্রদানের মাধ্যমে, এটাই কিন্তু আমাদের অনুষ্ঠানের মুখ্য ব্যাপার।
1: কারণ দেখুন, আমরা টেলিফোন করি, আপনারা কিন্তু কারো চেহারা দেখছেন না, চেহারা উঠছে না, শুধু কথা বলছেন।
0: কথা বলছি কিন্তু আপনাদের যারা কথা বলছেন তাদের কিন্তু, হ্যাঁ, যারা কথা বলছেন তাদের কিন্তু নাম্বার আমাদের এখানে চলে আসে, ডিউরেশন থাকে কতটুকু কথা বলতে হয় সব কিন্তু আছে। ঠিক আছে, আর কথা বাড়াবো না আজকে, অনেক কথা। হ্যাঁ হ্যাঁ, আপনি এক বিষয়ে বললেন যেহেতু, অন্যান্য শ্রোতাদের কাছ থেকেও কিন্তু আমরা আজকের বিশেষ দিন নিয়ে কথা বলব, ঠিক আছে?
1: ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
0: অবশ্যই
1: আমাদের সবার জন্য যাতে মা দুর্গা সুখ সমৃদ্ধি নিয়ে আসেন সেটাই আমি কামনা করছি মা দুর্গার জন্য।
0: আমাদের সবার তরফ থেকে কামনা রইল,
1: সবাইকে অনুরোধ করছি।
0: ঠিক আছে, ফোন করবেন, রাখছি, হ্যাঁ, নমস্কার।

0: নমস্কার সুরের ফেলা।
1: হ্যালো ম্যাডাম।
0: হ্যাঁ,
1: আজকে আমি পশ্চিম ফুলতলা থেকে কৈলাতর আর পিনছুটি না।
0: হ্যাঁ হ্যাঁ বলো।
1: আমি একটা গান শুনতে চাই, ডাকের তালে কুমোর দলে, হবে তো ম্যাডাম?
0: হ্যাঁ হ্যাঁ
1: আমার সঙ্গে আছে পাঞ্জাবুটা চিনা আর ইন্দ্রানী চিনা আর আঠুটের নাচ সংহিতা বৌজি আর কুমার গাছ থেকে বলছি দাস।
0: ঠিক আছে, গান চলে এসছে, শোনো।
1: আচ্ছা
0: হ্যাঁ
1: রাখি ম্যাডাম।
0: হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ।

0: নমস্কার সুরির ফেলা, নমস্কার।
1: আমি সঙ্গীতা দেবনাথ চন্ডীপুর থেকে বলছি।
0: আচ্ছা বলুন।
1: দিদিভাই আজকে আমাকে শুনিয়ে দিন শ্রেয়া ঘোষাল এবং অভিজিৎ দাদার কণ্ঠে কোন গান। গানের কলি হচ্ছে এলো যে মা দুর্গা মা।
0: দেখছি আমি। হ্যাঁ
1: ও ছবি ছবির নাম চ্যালেঞ্জ টু।
0: আচ্ছা,
1: আর আমার সঙ্গে রয়েছেন টিন্টু ভাই, লালন ভাই, বাদল ভাই, জহর দাদা, প্রেমজিৎ দাদা, অবিনাশ ভাই আর বিশাখা বোন, সবাইকে নিয়ে শুনুন। আপনিও শুনলেন।
0: ঠিক আছে, গান চলে এসেছে, শুনুন। ধন্যবাদ।
1: নমস্কার দিদি ভাই।
0: হ্যাঁ নমস্কার।

0: নমস্কার, সুরের ভালা, নমস্কার।
1: আমি কুমারঘাট থেকে বুলটি দাস।
0: বেশ, বলো বুলটি, কেমন আছো?
1: দিদিভাই আমি খুব ভালো আছি, আপনি কেমন আছেন?
0: আমিও খুব ভালো।
1: দিদিভাই আমি একটি গান শুনবো, নমো চণ্ডী নমো চণ্ডী।
0: আচ্ছা, দেখছি আমি।
1: আমার সঙ্গে আছেন আশুতোষ দাদাভাই, সঙ্গীতা বুদিমণি, পিন্টু ভাই, লালন ভাই, বাদল ভাই। দিদিভাই আপনিও শুনবেন?
0: অবশ্যই। ঠিক আছে, পুজোর জন্য প্রস্তুতি নিচ্ছ নিশ্চয়ই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কালকে তো মহালয়া, ঠিক না? হ্যাঁ, ঠিক আছে, আমাদের সকালের অনুষ্ঠানটা শুনবেন আপনি?
1: আমি শুনি শুনি শুনি দিদি ভাই,
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে,
1: আমি সব অনুষ্ঠান শুনি।
0: বাহ, আর তো কথাই নেই তাহলে। এখন
1: নমস্কার দিদি ভাই।
0: নমস্কার নমস্কার নমস্কার, রাখছি।

0: নমস্কার, সুরের খেলা।
1: নমস্কার নবেন্দুজি,
0: নমস্কার, বলুন।
1: আমি ধর্মনগর থেকে অবিনাশ আলী।
0: আচ্ছা আচ্ছা, বলুন।
1: কেমন আছেন দিদি আপনি?
0: হ্যাঁ, ভালো আছি। আপনিও ভালো নিশ্চয়ই?
1: হ্যাঁ হ্যাঁ ভালো আছি।
0: হ্যাঁ হ্যাঁ, বলুন, কী গান শোনাবো আজকে?
1: আজকে আপনি শুনে দিন সিসিরি সিসিরি,
0: হুম,
1: এই গানটা শুনে দিন। আর আজকে আমাদের বিখ্যাত সঙ্গীত শিল্পী, যে আপনি যদি একটু আগে বললেন না, ওই ওনার নাম রবীন্দ্র জৈন, ওনার আজকে মৃত্যুবার্ষিকী, তো ওনাকে শ্রদ্ধাঞ্জলি জানাই।
0: হুম,
1: কারণ উনি দেখেন ভারতের বিভিন্ন সিনেমা থেকে শুরু করে টিভি সিরিয়ালসে যে গানগুলো গেয়েছেন সেটা অপূর্ব, আরো আর চিরস্মরণীয় হয়ে থাকবে। কারণ রামায়ণের যে যতটুকু গান
0: রামায়ণের
1: রয়েছেন,
0: গান আর যে কোনো ভক্তিগীতি মানেই কিন্তু ওনার নাম আসে, ঠিক না? উনি কিন্তু জন্মগত
1: আর উনি
0: অন্ধ।
1: দেখুন জন্মগত থেকে কিন্তু,
0: হ্যাঁ, উনি অন্ধ কিন্তু, কিন্তু
1: হ্যাঁ, তারপরও কিন্তু নিজেকে দেখুন উনি সেরকম, মানে উনি যে অক্ষম সেটা, মানে সেটা একবার সবার কাছে তুলে ধরেছেন যে দেখুন অক্ষম হলেও কিন্তু নিজেকে
0: হ্যাঁ
1: যদি
0: সেটাই,
1: যদি কাজে লাগাতে পারে, যে যে মানে যদি সেই দৃঢ় সংকল্প যদি থাকে, তাহলে আমরা কিন্তু
0: হুম
1: সেভাবে বিখ্যাত হওয়া যায়।
0: হুম
1: সেই জন্য কিন্তু
0: মানে এরকম
1: একজন যদি
0: অনেক উদাহরণ
1: জীবনে
0: রয়েছে
1: থাকে,
0: কিন্তু।
1: সেটা সেটা যদি
0: হ্যাঁ
1: হাল ছেড়ে দিয়ে বসে থাকে তাহলে হবে না।
0: সেটাই,
1: যদি চেষ্টা থাকে তাহলে কিন্তু আমরা
0: অনেক কিছু
1: নিজেকে
0: করা যায়,
1: আরো
0: অনেক কিছু
1: উঁচুতে নিয়ে
0: করা
1: যাওয়ার
0: যায়।
1: জন্য কিন্তু সেই সংকল্প থাকতে লাগবে।
0: সেটাই সেটাই,
1: কারণ
0: এরকম
1: দেখুন
0: উদাহরণ আমাদের কিন্তু চোখের সামনে অনেক। আমরা হাত পা সম্পূর্ণ হয়েও কিন্তু আমরা কাজে আমি পারবো না, সেই পারবো না, বড় কঠিন, কি করে করব, অনেক প্রশ্ন আমাদের। কিন্তু যারা দেখুন এই যে খেলাধুলা যে হচ্ছে, তীরন্দাজ যারা, দেখুন ওনারা এক একজনের পায়ে নেই, ঠিক না,
1: হ্যাঁ হ্যাঁ
0: হাত নেই, তাও কিভাবে খেলছেন, কিভাবে করছেন, মানে আমাদের কিন্তু এক্সকিউজ রাখার কোনো জায়গা নেই যদি আমরা
1: হ্যাঁ
0: তাদেরকে দেখি,
1: এই
0: ঠিক
1: তো
0: না?
1: গত গত বছর দেখুন প্রতিবন্ধী ক্রিকেটে কিন্তু ভারত ভারত বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে।
0: হ্যাঁ
1: সেখানে সেই ম্যাচগুলো আমরা যখন দেখছিলাম তখন মানে এত ভালো লাগছিল যে দেখুন ওনারা নিজের নিজের ভারতের জন্য কিন্তু এত বড় মানে কাজগুলো করে যাচ্ছেন
0: হ্যাঁ,
1: ওনারা।
0: গর্বিত করছে ভারতকে। আর
1: হ্যাঁ
0: আমরা
1: গর্বিত, হ্যাঁ
0: সেটাই,
1: নিজের
0: আমাদের
1: নিজের
0: কিন্তু
1: দেশ। কারণ
0: মানসিকতা
1: দেখুন সেখানে
0: চেঞ্জ করতে
1: যে
0: হবে।
1: সাপোর্টার গুলো থাকেন তখন তারা কিন্তু ওই ভারতের জাতীয় পতাকাটা নিয়ে তাদেরকে যে উৎসাহিত করেন সেটাই তো
0: হুম
1: আমাদের সম্মান,
0: হুম
1: সেটাই তো বাড়তে
0: সেটাই
1: গর্ব।
0: সেটাই সেটাই সেটাই, ঠিক আছে
1: যাই হোক
0: আপনার।
1: দিদি, তো সেই গানটা শুনে দিন।
0: হ্যাঁ
1: আর
0: হ্যাঁ,
1: অবশ্যই মহালয়ের সবাইকে শোনার আমন্ত্রণ জানাচ্ছি।
0: হুম হুম
1: আগামীকাল ভোর 4টার সময় থেকে আমরা আকাশবাণী কৈলাসহরে অবশ্যই শুনবো।
0: হ্যাঁ অবশ্যই, শুভমিতা ব্যানার্জির কণ্ঠে গানখানি শুনুন আর সঙ্গে থাকবেন, ঠিক আছে?
1: ঠিক আছে, নমস্কার।
0: নমস্কার, নমস্কার নেবেন।

0: নমস্কার সুরের ফেলা।
1: হ্যালো
0: হ্যালো
1: হ্যালো
0: হ্যালো,
1: একটু জোরে বলুন।
0: হ্যাঁ শুনতে, আমি শুনতে পাচ্ছি, বলুন আপনি। হ্যালো
1: হ্যালো
0: হ্যালো, শুনতে পাচ্ছি আমি, আপনি বলুন। হ্যালো
1: শুনতে পাচ্ছেন?
0: হ্যাঁ হ্যাঁ একদম ক্লিয়ারলি শুনতে পাচ্ছি, বলুন।
1: আরে আমার প্রথম তো 11টায় পুরো রিং হয়েছিল, আপনারা উঠিও ছিলেন।
0: হ্যাঁ
1: হ্যালো বলতে কেটে গেল,
0: কিন্তু কল তো, প্রথম কলারের কল তো আমি ধরেছি, রিসিভ করেছি।
1: হ্যালো
0: হ্যালো, আমি প্রথম কলার যিনি কল করেছিলেন আমি কিন্তু ফোন রিসিভ করেছি।
1: না আমার ঠিক 11টা 1 পর্যন্ত রিং হয়েছিল, তারপর হ্যালো বলতেই কেটে গেল।
0: জানি না আমি আমি আচ্ছা যাই হোক, হ্যাঁ পেয়েছেন, বলুন এখন।
1: তো আমি এই মুহূর্তে বলছি রামকৃষ্ণনগর থেকে, অনুপ কুমার ভট্টাচার্য।
0: হ্যাঁ হ্যাঁ ভালো আছেন নিশ্চয়ই আপনি?
1: নিশ্চয়ই আমাদের সুস্মিতা দিদি ভাই রয়েছেন।
0: হ্যাঁ হ্যাঁ কথা বলছি, আমি কথা বলছি, বলছি যে আপনি ভালো আছেন তো?
1: হ্যাঁ হ্যাঁ ভালো আছি,
0: বেশ।
1: আর ভালো তো হয়ে গেছি ফোনটা পেয়ে। আসলে এখন কি হয়েছে, আমাদের আকাশবাণী কৈলাস শহরে ফোন পাওয়া সত্যি একটা, মানে কি বলবো, হয়তো অবশ্যই সব শ্রোতাদের কাছে একটা বিরাট পাওনা, তাই না?
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ শুনছি এটা শ্রোতাদের কাছ থেকে যে খুব সমস্যা আসছে বা লাইন পাচ্ছেন না, এতই বিজি আসছে। তো যাই হোক, এটাই কিন্তু আপনারও বা আমাদেরও হোক খুশির খবর। এর মধ্যে যদি আপনি পেয়ে যান, আপনি যেমন প্রথমে বললেন যে দুবার পেয়ে তো গেলেন আজকে, প্রথম প্রয়াসটা যদিও ব্যর্থ।
1: কিছু করার নেই আপনাদের হাতে, কারণ টেলিফোনিক ব্যাপার তো অনেক সময় কেটেও যায়। যাই হোক, সকালে উঠে দেখি সারাটা আকাশ মুখখানি কালো করে দেখাচ্ছে ভয়। মাঠ নদী গাছপালা লতা পাতা ঘাস, চুপ করে ভাবছি যে কি হয় কি হয়। খেলাটা জমেছে জোর আলো আঁধারের, কে জিতবে কে হারবে, দেখি শেষাবধি। যেই না জিতলো আলো, হাফ ছেড়ে ফের

0: সেই কুটিপাটি সব গাছপালা নদী, এ খেলা নতুন নয় আমাদের কাছে। শরৎকালের এই খেলাটা তো চেনা, ছেলে বলো সকলেরই খুব জানা আছে। এ খেলা আলোই জেতে, আধার জেতে না, তাই না?
1: খুব সুন্দর বললেন।
0: হ্যালো,
1: হ্যাঁ খুব সুন্দর বলেছেন কিন্তু আপনি, খুব সুন্দর হয়েছে।
0: সত্যি শরৎকালের যে ব্যাপারটা সত্যি, মানে কখনো আকাশ ভারী, কখনো বা রোদে ঝলমল, শরৎকালের সেই নৈসর্গিক ব্যাপারটা চলে আসছে। আর একেবারে হাতে গোনা কয়টা দিন আমাদের মা দশভুজা জগজননী দুর্গা মা আসবেন আমাদের এই মাটির পৃথিবীতে, তাই না?
1: সেটাই সেটাই।
0: যাই হোক, খুব ভালো লাগছে, আজকে একটা গান শুনতে চাই।
1: বলুন।
0: গানটা হলো এরকম, এটাও মানে ওই গানটা একটু মানে পুজোর পুজোর যে গন্ধ বা পুজোর যে ঢাক ঢোল,
1: সেই গান কিন্তু শুনতে চাইছিলাম। হ্যাঁ বলুন।
0: সেই গান হলো, ছবিটার নাম হলো অনুসন্ধান, আর গানটা হলো এরকম, গানটা হলো বলো হরি বল হরি বল, বলো হরি বল, ফেটে গেল ফেসে গেল কালীরামের ঢোল, বলো হরি বল হরি বল। এই গানটা, এই গানটা অবশ্যই গেয়েছেন কিশোর কুমার। আর যাদের নিয়ে গানটা শুনতে চাইছি, সুস্মিতা দীপ, প্রথমে আমার খুব ভালো বন্ধু প্রেমজিৎ বাবু আছেন, মিঠুন চক্রবর্তী, সুমন মোহরি, বিশ্বজিৎ পাল, তারপর আছেন আমাদের দেবজিৎ দাস, নাসির ভাই, আর আমার ছোট বোন অম্বালিকা ভট্টাচার্য, তারপর আমার সহধর্মিনী সুতরবা ভট্টাচার্য, সজল দাস, সজল মালাকার, কার্তিক মালাকার, কাজল মালাকার। আর এ মুহূর্তে যারা রেডিওর পাশে বসে গান শুনছেন, একেবারে মন প্রাণ একেবারে কি বলবো ভরে সবার জন্য রইল।
1: তো
0: ভালো থাকুন সুস্মিতাদি,
1: আপনিও ভালো থাকবেন, গান চলে এসছে শুনুন,
0: ভালো থাকুন, ভালো রাখুন, নমস্কার।
1: নমস্কার নেবেন, নমস্কার।

0: নমস্কার সুরের খালা।
1: নমস্কার দিদি, আমি রাবেন্দু চাকমাসি থেকে বলছি। গান শুনে দেবেন?
0: হুম
1: গানে লাগে এরকম, দুর্গা মা আমার জগত জননী, দুর্গা মা আমার জগত জননী, গান শুনে নেবেন? তারে নিয়ে
0: দেখছি।
1: শুনবো, কথা বলে শুনবেন, তেমন রিকোয়েস্ট নেবেন অভিনাথ দাদা বিশেবা তার, আর রিকোয়েস্ট নেবেন মল্লিকা বোন, উল্টি বোন কলাজ বসেন আজকে বলেন দাদা, আগামী 10 তারিখ 10/2026 ইংরাজি অমাবস্যা শুভ মহালয়া দেবী ভক্তির সূচনা,
0: হ্যাঁ হ্যাঁ
1: সবাইকে অভিনন্দন শুভকামনা করছি।
0: আপনাকেও শুভেচ্ছা রইল। দেবী পক্ষের সূচনা কাল, তো মহালয়া শুনবেন আপনি, আর আকাশবাণীকে সাথে রাখবেন। এখন হ্যাঁ, এখন শুনুন আপনার পছন্দের গান। নমস্কার নমস্কার। হ্যাঁ।

আকাশবাণী গৈলশহর। একটি ঘোষণা, আগামীকাল 10 অক্টোবর শুভ মহালয়া, এই তিথি উপলক্ষে আমাদের আকাশবাণী কৈলাসহরের বিশেষ অনুষ্ঠান মহিষাসুর মর্দিনী প্রচারিত হবে 4:00। শ্রোতা বন্ধুদের স্বাগত জানাব এই অনুষ্ঠানে শোনার জন্য। আর শুনবেন অনুষ্ঠানটি 10 অক্টোবর মহিষাসুর মর্দিনী 4:00।

0: নমস্কার সুরির ভেলা।
1: নমস্কার ম্যাডাম,
0: হ্যাঁ নমস্কার।
1: আমি বাগপুর থেকে কাজল মালাকার বলছি।
0: আচ্ছা বলুন,
1: কেমন আছেন ম্যাডাম?
0: হ্যাঁ ভালো আছি, আপনি কেমন আছেন?
1: আমিও ভালো আছি ম্যাডাম। তাই দুর্গাপূজা উপলক্ষে একটি গান পাঠিয়ে দিন না ম্যাডাম।
0: হ্যাঁ।

0: বলুন
1: একটা গান হলো হবে,
0: বলুন কি গান।
1: যে কোনো একটা গান হলো যে দুর্গাপূজা
0: আচ্ছা আচ্ছা
1: উপলক্ষে।
0: আচ্ছা আচ্ছা ঠিক আছে,
1: আমরা এটা আমার শুনছি যারা হইছেন তাদের নামটা একটু বলি। আমার
0: আচ্ছা
1: সঙ্গে
0: বলুন।
1: রয়েছেন অনুপ কুমার ভট্টাচার্য, তারপর লিটন মালাকার, তারপর আমার কাকু বিপ্লব, আমার কাকু বাবুল শুক্লবৈদ্য, মাছ দেশাই, আর এই মুহূর্তে যারা আছেন সবাইকে নিয়ে গানটা শুনতে পারেন।
0: ঠিক আছে, আমি শ্রেয়া ঘোষালের কণ্ঠে পাঠাচ্ছি গানখানি, শুনুন, সঙ্গে থাকুন, নমস্কার।

0: নমস্কার সুরের ভেলা। নমস্কার।
1: হ্যালো,
0: হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন।
1: হ্যাঁ নমস্কার নেবেন?
0: হ্যাঁ নমস্কার, আপনিও নমস্কার নেবেন, বলুন।
1: দিদিভাই আমি কৈলাস চন্দ্রপুর থেকে বরুণ সূত্রধর বলছি।
0: আচ্ছা বলুন
1: দিদিভাই, একটা গান শুনবো আশাদির কণ্ঠে, গানের লাইন কেন দুর্গে দুর্গে দুর্গতি নাশি।
0: ঠিক আছে,
1: আর বিভিন্ন মাধ্যমে যারা শুনছেন সবাইকে নিয়ে শুনবো।
0: অবশ্যই।

আশা ভোসলের কণ্ঠে গাওয়া এই গানখানির সাথে শেষ করছি আজকের রকমারি বাংলা গানের লাইভ ফোন ইন অনুষ্ঠান সুরের ভেলা। এই অনুষ্ঠান নিয়ে আমরা আবারও ফিরে আসব সোমবার ঠিক 11টায়।

আকাশবাণী কৈলাসহর শ্রোতবন্ধুরা অনুষ্ঠান শুনছেন 103.2 মেগাহার্জে এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। জানিয়ে দিচ্ছি এবারে অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি।

রজনীকান্তের গান শুনবেন একটু পরে বেলা 12:05 থেকে, নজরুল গীতি 12:30। দুপুর 1:00 হিন্দি সংবাদ রিলে করে শোনানো হবে আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে। হিন্দি ছায়াছবি গানের অনুষ্ঠান চিত্রমালা দুপুর 1:05 থেকে 1:30 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ সম্প্রচারিত হবে দুপুর 2:15 বাংলা ছায়াছবির গান। মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান রিলে করে শোনানো হবে দুপুর 2:30। বিকেল 3:00 দিল্লি কেন্দ্রের হিন্দি এবং ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। এরপরে শুনবেন মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান।

ঘর গৃহস্থের অনুষ্ঠানটি শুনবেন সন্ধে ৬টায়। রাত ৭টায় আগরতলা কেন্দ্রের কাপড় অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। রাত ৭টা বেজে ৩৫ মিনিটে প্রথমে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, পরে আগরতলা কেন্দ্রের ককবরক এবং স্থানীয় বাংলা সংবাদ রাত ৭টা ৪৫ এবং ৭টা বেজে ৫৫ মিনিটে রিলে করে শোনানো হবে। সাহিত্যের আড্ডা অনুষ্ঠানটি শুনবেন রাত ৮টা বেজে ৫ মিনিটে, গুলমোহর অনুষ্ঠান ৮টা বেজে ৩০ মিনিটে। দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ সম্প্রচারিত হবে রাত ৯টায়। ৯টা বেজে ১৫ মিনিটে ম্যাক্স মেলোডিজ অনুষ্ঠান।

শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান রয়েছে রাত 9:30। রাত 10:00 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। রাত 10:10 শুনবেন টপ বাগান। দিল্লি কেন্দ্রের বিশ্ব সংবাদ রিলে করে শোনানো হবে রাত 10:20। রাত 10:30 জানিয়ে দেওয়া হবে আগামীকালের অধিবেশনের অনুষ্ঠান পরিচিতি। আমাদের অধিবেশনের সমাপ্তি রাত 10:35। শুনলেন এই অধিবেশনের অনুষ্ঠান সূচি।

আকাশবাণী কৈলাসহর। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান শুনছেন 103.2 মেগাহার্জে। এবারের পরিবেশনা ট্রাইবাল মিউজিক।

কুমার শানু এবং সহশিল্পীদের কণ্ঠে গানখানি শুনলেন। শুনছেন চিত্রমালা অনুষ্ঠানে রাজু বন গয়া জেন্টলম্যান ছবির গান।

চিত্রমালা অনুষ্ঠানে হিন্দি ছায়াছবির গান শুনছিলেন। আজকের ছবি ছিল রাজু বন গয়া জেন্টলম্যান। সবশেষ গানখানি শুনলেন সাতনা সরগম কুমার স্বামী সুদেশ ভোসলের কণ্ঠে। আকাশবাণী কৈলাসহর স্টুডিওর ঘুরিতে এখন সময় দুপুর 1:29 হয়ে 58 সেকেন্ড। এখন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

আকাশবাণী, খবর পড়ছি সুরিতা সাহা। বিশেষ বিশেষ খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে মহিলা ও শিশু কল্যাণ দপ্তরের বিভাগীয় শীর্ষ সম্মেলনের সমাপ্তি অধিবেশনে অংশগ্রহণ করবেন। দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক এবং বিনিয়োগ জোরদার করতে অর্থমন্ত্রী

নির্মলা সীতারামন তিন দিনের সরকারি সফরে আজ সিঙ্গাপুর রওনা হয়েছেন। পশ্চিমবঙ্গ, পুদুচেরি এবং তামিলনাড়ুর পাঁচটি বিধানসভা এবং আসামে লোকসভার একটি আসনে উপনির্বাচনের ভোট গণনা কড়া নিরাপত্তার মধ্যে চলেছে। পুদুচেরির থট্টানচাভাড়ি বিধানসভা কেন্দ্রে সর্বভারতীয় এনআর কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছেন। আজ বিশ্ব ডাক দিবস, নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালিত হচ্ছে। দ্বিতীয় টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে ভারত আজ রাঁচিতে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে মহিলা ও শিশু কল্যাণ দপ্তরের বিভাগীয় শীর্ষ সম্মেলনের সমাপ্তি অধিবেশনে অংশগ্রহণ করবেন। দুদিনের এই সম্মেলন গতকাল শুরু হয়েছে। সমস্ত রাজ্যের মহিলা ও শিশু কল্যাণ দপ্তরের আধিকারিক ও রাজনৈতিক নেতৃত্ব এতে যোগ দিচ্ছেন। এবারের সম্মেলনে পুষ্টি, প্রাথমিক শিক্ষা, শিশু সুরক্ষা এবং মহিলাদের নিরাপত্তা ও ক্ষমতায়নের ওপরে আলোকপাত করা হচ্ছে। উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা আরও মজবুত করা, জাতীয় অগ্রাধিকারের ক্ষেত্র চিহ্নিত করা এবং কেন্দ্র রাজ্য সহযোগিতার ক্ষেত্র আরও জোরদার করে তোলার লক্ষ্যে এই নিয়ে দ্বিতীয়বার এ ধরনের বিভাগীয় সম্মেলনের আয়োজন করা হচ্ছে। দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক এবং বিনিয়োগ জোরদার করতে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিন দিনের সরকারি সফরে আজ সিঙ্গাপুর রওনা হয়েছেন। এবারের সফরে তিনি সিঙ্গাপুরের রাষ্ট্রপতি থারমান সামুগারাতানাম, প্রধানমন্ত্রী লরেন্স ওং এবং অন্যান্য প্রবীণ নেতৃত্বের সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ এবং ডিজিটাল অর্থনীতি, দক্ষতা উন্নয়ন, সেমিকন্ডাক্টর সহ বিভিন্ন বিষয়ে মত বিনিময় করবেন। এবারের সফরে শ্রীমতী সীতারামন ভারতে বিনিয়োগের পথ সুগম করতে আন্তর্জাতিক বিনিয়োগকারী এবং বাণিজ্য নেতৃত্বের সঙ্গেও আলাপচারিতায় যোগ দেবেন। মুক্ত বাণিজ্য চুক্তির অধীনে ভারত ও ব্রিটেন বিনিয়োগের পথ প্রশস্ত করতে উদ্যোগী হয়েছে। উত্তর ইংল্যান্ড থেকে প্রায় 200 জনের এক প্রতিনিধি দল 12 থেকে 16 অক্টোবর পর্যন্ত ভারত সফর করবে। বাণিজ্য শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েলের সঙ্গে এ বিষয়ে গত বছর বিস্তারিত আলোচনা হয়েছিল। এই প্রতিনিধি দলটি প্রযুক্তি, পরিচ্ছন্ন শক্তি, শিল্প, বাণিজ্য নিয়ে মত বিনিময় করবে। উল্লেখ্য, ভারত ও ব্রিটেনের মধ্যে বার্ষিক দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ 48 বিলিয়ন পাউন্ড। দিল্লির যন্তর মন্তরে আগামীকাল সিজেপির প্রস্তাবিত বিক্ষোভ কর্মসূচিতে দিল্লি পুলিশ অনুমতি দিতে অস্বীকার করেছে। নতুন দিল্লিতে আজ সকালে সাংবাদিকদের দিল্লি পুলিশের যুগ্ম কমিশনার নূপুর প্রসাদ বলেন, যন্তর মন্তরে বিক্ষোভ কর্মসূচি করতে হলে কমপক্ষে 10 দিন আগে আবেদনপত্র জমা দিতে হয়, কিন্তু এবারে সিজেপি সেই নির্দেশিকা মানেনি। তিনি আরও বলেন, যান চলাচল ব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালনা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতিতে বিবেচনা করে দিল্লি পুলিশ এই সিদ্ধান্ত নিয়েছে। পশ্চিমবঙ্গ, পুদুচেরি এবং তামিলনাড়ুর পাঁচটি বিধানসভা এবং আসামে লোকসভার একটি আসনে উপনির্বাচনে ভোট গণনা কড়া নিরাপত্তার মধ্যে চলেছে। পুদুচেরির থট্টানচাভাড়ি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মুখ্যমন্ত্রী এন রঙ্গস্বামীর ছেড়ে যাওয়া আসনে সর্বভারতীয় এনআর কংগ্রেস প্রার্থী অশোক আনন্দ 8482 ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন। তামিলনাড়ুর ধারাপুরম এবং মাদুরান্তাকাম বিধানসভার উপনির্বাচনে শাসক দল টিভিকে উভয় আসনেই এগিয়ে রয়েছে। প্রধান প্রতিদ্বন্দ্বী মারাগাথাম কুমারভেল এবং সাথিয়াবামা AIADMK থেকে পদত্যাগ করে শাসক দল টিভিকেতে যোগ দিয়েছিলেন। তাঁদের পদত্যাগের কারণেই এই উপনির্বাচন। আসামের নগাঁও লোকসভা কেন্দ্রে বিজেপির দেবাশিস শর্মা 92,000-এরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন। পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম এবং মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা আসনে উপনির্বাচনের ভোট গণনা এগিয়ে চলেছে। দশম রাউন্ডের শেষে নন্দীগ্রামে বিজেপি প্রার্থী হাসিরানী রথ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের থেকে 85,313 ভোটে এগিয়ে রয়েছেন। রেজিনগরের ভোট গণনা হচ্ছে বহরমপুর গার্লস কলেজে। গণনার সপ্তম রাউন্ডের শেষে বিজেপি প্রার্থী শেখরভ সরকার তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আম জনতা উন্নয়ন পার্টির গোলাম নবী আজাদের থেকে 37,483 ভোটে এগিয়ে রয়েছেন। আসামের নগাঁও লোকসভা কেন্দ্রে বিজেপির দেবাশিস শর্মা 92,000-এরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ টেরিটোরিয়াল আর্মির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সকল পদমর্যাদার সদস্যকে অভিনন্দন জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, টেরিটোরিয়াল আর্মি তাদের অসাধারণ নিষ্ঠায় দেশসেবার দৃষ্টান্ত স্থাপন করেছে। দেশের সীমান্ত রক্ষা থেকে শুরু করে দেশের ঐতিহ্য রক্ষায় তাদের অবদান সকলে মনে রাখে। আত্মনির্ভরশীল ভারত গড়ার লক্ষ্যেও টেরিটোরিয়াল আর্মির অবদান তিনি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। সেবা সংকল্প অভিযান কর্মসূচির এই পর্যায়ে এবারের আলোচনার বিষয় দেশের কৃষক ও কৃষি ব্যবস্থার উন্নতি। পিএম কিষাণ, কিষাণ ক্রেডিট কার্ড, সয়েল হেলথ কার্ড, কৃষিতে ড্রোন সহ উন্নত প্রযুক্তির ব্যবহার, এমনই সব বিষয় নিয়ে

0: চুক্তি পর্বে দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারের যুগ্ম কৃষি অধিকর্তা দীপশঙ্কর লায়েকের সঙ্গে কথা বলেছেন কাশনাহার। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটির প্রথম পর্ব শুনবেন আজ রাত ১০টায় গীতাঞ্জলি বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। আজ বিশ্ব ডাক দিবস। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালিত হচ্ছে। ১৯৬৯ সালে জাপানের টোকিওতে ইউপিইউ কংগ্রেসের প্রস্তাবে ৯ অক্টোবর দিনটিকে বিশ্ব ডাক দিবস হিসেবে ঘোষণা করা হয়। মানুষের দৈনন্দিন জীবনে ব্যবসা বাণিজ্য সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে ডাক ব্যবস্থার অবদান সম্পর্কে সচেতনতার প্রসারে দিনটি পালিত। বিশ্ব ডাক দিবস উপলক্ষে সমস্ত ডাক সেবকদের শুভেচ্ছা জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী সিন্ধিয়া বলেন, ডাক সেবাই জনসেবা। ডিজিটাল যোগাযোগের এই যুগেও ভারতীয় ডাক বিভাগ ডিজিটাল রূপান্তরকেও গ্রহণ করেছে এবং জনগণের আকাঙ্ক্ষা পূরণে লাগাতার চেষ্টা চালিয়ে এসেছে। মন্ত্রী বলেন, ভারতীয় ডাক বিভাগের নিঃস্বার্থ সেবা সকলে মনে রেখেছে। বিশ্বব্যাংক জানিয়েছে, নেপালে চলতি বছরের অগস্ট মাসের বিধ্বংসী বন্যায় প্রত্যক্ষভাবে ১৬৬ কোটি মার্কিন ডলার ক্ষতি হয়েছে। এর মধ্যে পরিকাঠামো দিক দিয়ে ক্ষতির পরিমাণ ৮৩%। তবে নেপাল সরকার জানিয়েছে, এবারে বিধ্বংসী বন্যায় আর্থিক ক্ষতির পরিমাণ সার্বিকভাবে ২৭০ কোটি মার্কিন ডলার। দেশের জলবিদ্যুৎ প্রকল্পগুলিও ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া সড়ক যোগাযোগ ও বিদ্যুৎ সংযোগ প্রায় ভেঙে পড়েছে বলে সরকার জানিয়েছে। রিয়াদের আভা আন্তর্জাতিক বিমানবন্দর ও কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে হুথি হামলার কড়া সমালোচনা করেছে ভারত। এই হামলায় নিরীহ নাগরিকদের হতাহতের খবর পাওয়া গেছে। এক বিবৃতিতে বিদেশ মন্ত্রক জানিয়েছে, অসামরিক পরিকাঠামোকে হামলার লক্ষ্যবস্তু করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সৌদি আরবে বসবাসরত ভারতীয় নাগরিকদের জন্য রিয়াদে ভারতীয় দূতাবাস একটি নির্দেশিকা জারি করেছে। বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে নাগরিকদের সতর্ক সজাগ থাকার এবং প্রয়োজনে বাড়ির বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে। দূতাবাস ভারতীয় নাগরিকদের উত্তেজনা পরিস্থিতি নিয়ে কোনো ভিডিও বা খবর প্রচার বা পুনরায় শেয়ার করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। ব্যাডমিন্টনে দুবারের অলিম্পিক পদকজয়ী পিভি সিন্ধু আজ আর্কটিক ওপেন সুপার ৫০০ টুর্নামেন্টে মহিলাদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে থাইল্যান্ডে শীর্ষ বাছাই ও প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন ডাচান ইন্থানানের মুখোমুখি হবেন। ষষ্ঠ বাছাই সিন্ধু ফিনল্যান্ডের ভান্তায় গতকাল প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডে জাপানের রিকো গুঞ্জিকে ২১-১৫ গেমে হারিয়ে দেন। এদিকে পুরুষদের সিঙ্গলসে ভারতীয়দের অভিযান শেষ হয়েছে। দ্বিতীয় বাছাই ফ্রান্সের ক্রিস্টো পোপভ তরুণ মান্নেপাল্লিকে ২১-১৪, ২১-১৯ গেমে হারিয়ে দেন। কানাডার রায়ান ইয়াং এর কাছে ২১-১৫, ১৫-১৫, ১৩-১১ গেমে হেরে প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছেন কিদাম্বি শ্রীকান্ত। দ্বিতীয় টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে ভারত আজ ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে। রাঁচির জেএসসিএ আন্তর্জাতিক স্টেডিয়াম কমপ্লেক্সে খেলা শুরু হবে ৭টায়। লখনৌতে প্রথম ম্যাচে ভারত ৮ উইকেটে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ৫ ম্যাচের ৩০-২০ সিরিজে ১-০ এগিয়ে গেছে। ভারতীয় আবহাওয়া বিভাগ আইএমডি আগামীকাল কেরালা, মাহে, তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকালে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। কর্ণাটক এবং উত্তরাখণ্ডেও ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে। আইএমডি জানিয়েছে, লাক্ষাদ্বীপ, বিহার, অন্ধ্রপ্রদেশ, পূর্ব মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, ওড়িশা, পশ্চিমবঙ্গ এবং সিকিমেও আজ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে মহিলা ও শিশু কল্যাণ দপ্তরের বিভাগীয় শীর্ষ সম্মেলনের সমাপ্তি অধিবেশনে অংশগ্রহণ করবেন। দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক এবং বিনিয়োগ জোরদার করতে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন তিন দিনের সরকারি সফরে আজ সিঙ্গাপুর রওনা হয়েছেন। আজ বিশ্ব ডাক দিবস। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালিত হচ্ছে। দ্বিতীয় টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে ভারত আজ রাঁচিতে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে। খবর শেষ হলো, এখন শুনুন স্থানীয় সংবাদ।
1: সম্প্রচারিত হল কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ আকাশবাণী কৈলাসহর। এবারে বাংলা আধুনিক গান অনুষ্ঠানে আজ শুনুন রাহুল দেববর্মনের কণ্ঠে আধুনিক গান।

এই ঘন্টু, এই দোয়েল, তোরা কোথায় রে? তাড়াতাড়ি ছুটে আস। এবার পূজোর ছুটিতে দার্জিলিং এ নিয়ে যাবো বলেছিলাম তোদেরকে, তোরা কি যাবি? তাহলে চলো।

0: বাংলা ছায়াছবি গানের অনুষ্ঠানে শ্রোতা বন্ধুরা এতক্ষণ শুনছিলেন শ্যামল মিত্রের কণ্ঠে বাংলা গান, আকাশবাণী কৈলা শহর। এখন মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান রিলে করে শোনানো হচ্ছে।
1: আপ সুন রহে হ্যায় বিবিধ ভারতী রাষ্ট্রীয় সেবা কি সুরিলি ধড়কন। আইয়ে সুনে কার্যক্রম সদাবহার নগমে। ইস কার্যক্রম মে আপ সভি কা স্বাগত কর রহি হুঁ মে আপকি রেডিও সখী।

শুনছিলেন মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতী অনুষ্ঠান আকাশবাণী কৈলা শহর। এবারে জানিয়ে দিচ্ছি আজকের অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। সন্ধ্যে ছটায় রয়েছে ঘর গৃহস্থির আসর, সন্ধ্যে সাতটায় ককবরক অনুষ্ঠান আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 7:35 পর্যায়ক্রমে শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, আগরতলা কেন্দ্রের ককবরক এবং স্থানীয় বাংলা সংবাদ। রাত 8:30 রয়েছে অনুষ্ঠান গুলমোহর, রাত 9:00 দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ। মিশ্র গানের অনুষ্ঠান শুনবেন রাত 9:15, 9:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। রাত 10:00 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। 10:20 দিল্লি কেন্দ্রের বিশ্ব সংবাদ। 10:30 অধিবেশনের সমাপ্তি ঘোষণা। শুনলেন আজকের অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি।

0: নমস্কার দাদা।
1: নমস্কার নমস্কার।
0: আপনার নামটা হইবা?
1: আমার নাম সত্যব্রত নাথ।
0: আচ্ছা, তো আমরা এই জায়গাটার নাম,
1: এটার নাম আমটিলা,
0: আমটিলা
1: সরসপুর গাউসবার ভিতরে আর কি।
0: আচ্ছা, তো আজকে অনেকদিন পরে আপনার সঙ্গে দেখা। আমরা যে এই যে গ্রামটা, এই গ্রামটা বেশিরভাগ মানুষই জানেন যে গ্রামে যে ঠিক মতো সময় ইয়েটা করা যায় না, চাষটা করা যায় না, দেরিতে হয়,
1: একটু দেরিতে হয়।
0: তো এইবার আপনি কি তা লাগাইবা করে মনস্থ করছেন?
1: এবার তো মনে করেন প্রথম অবস্থায় তো লাইফ হাতা খেত করছি, তারপরে পানি লাউ।
0: লাইফ হাতা আপনার শেষ?
1: না না না, শেষ না, লাগানি সরেছে।
0: আচ্ছা, তো লাইফ হাতা যে আমরা করি আর পানি লাউ হয়েছে,
1: পানি লাউ।
0: আচ্ছা, লাইফ হাতা আমরা যখন প্রথম করতাম যাই, তো তখন আমরা তো সবটার ক্ষেত্রে জমির পরিচর্যা করা প্রয়োজন
1: প্রয়োজন।
0: তো জমিটা আমরা কিরকম ভাবে লাইফ হাতা লেগে উপযুক্ত হইয়া তুলব?
1: এটা প্রথম অবস্থায় তো আপনি চাষ দিবেন, বড় ট্রাক্টর। এরপরে মনে করেন গোবরের গুঁড়া, বা এখন গোবরের গুঁড়া তো বৃষ্টির দিনে করা সম্ভব নাই, তবুও চেষ্টা করিয়া উপরে তাকিয়া গোবরের গুঁড়া আনিয়া অল্প অল্প পরিমাণে দিয়া, এরপরে অল্প এসপি মিশাইয়া আমরা লাগাই আর কি।
0: ওখানে তো আপনার মাটি পুরা শুকাইছে না?
1: না শুকাইলে ওইটা ড্রেন তুলিয়া,
0: আচ্ছা,
1: বড় বড় একটু ড্রেন তুলিয়া,
0: মানে উপরে একটু বিট করে লাইন। আচ্ছা আচ্ছা, তারপরে আপনার মাটিটা পুরা ঝুরঝুরা হইতো?
1: ঝুরঝুরা হইতো, আমরার মাটি এমনিতেই ঝুরঝুরা হয়ে যায়।
0: আচ্ছা,
1: আমাদের মাটিটা দল মাটি, মাটি ঠিক মতো করা যায় না, ভূত বা হিউমাস এটা বিজ্ঞানে কয়।
0: আচ্ছা,
1: গাছ পোষা বাঁশ পোষা, মানে আগের কোটি কোটি বছর আগে হয়তো এখানে জঙ্গল আছিল, জলাশয় আছিল, এটা আস্তে আস্তে বরাট হইয়া এই মাটি গুলা হয়েছে আর কি, কালো মাটি।
0: কালো মাটি। আর একটা যে মানে প্রায়

0: আমরা শুনি যে এখানে জলের ভাগ অনেক বেশি।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
0: হ্যাঁ, জলের ইয়ার লিগা
1: তো আমরা তো মনে করেন জল নিষ্কাশনের লাগিয়া প্রত্যেকটা জমিতে আমরা ড্রেনের ব্যবস্থা করি।
0: আচ্ছা,
1: ড্রেন দিয়ে জলটা আমরা বাইরে করি।
0: আচ্ছা,
1: তা যদি ড্রেন না হয় তাইলে আমরা এখানে খেয়ে তুলতাম না।
0: ঠিক কথাই,
1: ওটাই ওটাই।
0: তো এই যে বীজটা, যে লাইয়ের যে বীজটা, এটা আপনার গড়েন নি না?
1: গড়েছ,
0: গড়ের বীজ। তো আমরা ম্যাক্সিমাম এখন কোন কিতা যে গড় বীজ রাখলে ঠিক মতো হয় না?
1: না, আমরা তো মানে অনেক আগে থেকে আমরা ঘরের বীজ দিয়ে করি।
0: ঘরের বীজ দিয়ে
1: আমরা লাইগুলো ভালো বড় বড় হয়, চৈত্র মাসে ফুল দেয়, এর আগে ফুল দেয় না।
0: তার মানে তো এটা দীর্ঘ সময় এটা বাজারজাত করা যায়?
1: দীর্ঘ সময়, চৈত্র মাসে ফুল দিব, এর আগে ফুল দিই, ফুলই দিতে হয়।
0: তো অক্ষণ তো মাত্র আমরা ভাদ্র শেষ হয়েছে, তা আপনার অক্ষণ এটার বীজ রোপণ করবা। আচ্ছা, এটার মধ্যে আপনি সার কি তাকিতা প্রয়োগ করবা?
1: মনে করো গোবরের বাগটা আমরা এখানে বেশি দিই আমরা।
0: আচ্ছা,
1: আর কিছু কিছু ইউরিয়া ব্যবহার করি, পাতাটা যে সময় একটু লাল হয়ে যায় না, তখন ইউরিয়া দিই আর এসপি।
0: তো পাতা তো লাল হওয়া তো সহজ না, মানে বাক্কা কয়েক মাস গেলে
1: যদি ইউরিয়ার

0: আমরা ভাদ্র শেষ হয়েছে, তা আপনার অক্ষণ এটার বীজ রোপণ করবা। আচ্ছা, এটার মধ্যে আপনি সার কি তাকিতা প্রয়োগ করবা?
1: মনে করো গোবরের বাগটা আমরা এখানে বেশি দিই আমরা।
0: আচ্ছা,
1: আর কিছু কিছু ইউরিয়া ব্যবহার করি, পাতাটা যে সময় একটু লাল হয়ে যায় না, তখন ইউরিয়া দেয়। আর এসপি
0: তো পাতা তো লাল হওয়া তো সহজ না, মানে বাক্কা কো এক মাস গেলে
1: যদি ইউরিয়ার বাঘটা কমে যায় বা মনে করেন হঠাৎ জলের বাঘটা বাড়িয়ে যায় জমির মধ্যে, তখন গাছের শিকড় গুলো মারা যায়, এই সময় গাছটা লাল হওয়ার সম্ভাবনা আছে। তখন একটু কি ইউরিয়া স্প্রে বা অল্প দিলে গোড়ার মধ্যে গাছটা খালো হয়ে যায়।
0: তো অক্ষণ যে বীজটা রোপণ করবা, আপনার কতটুক জায়গার মধ্যে আপনি বীজটা রোপণ করবা?
1: এখন বর্তমানে মনে করেন ওই যে বড়ই বাগান করছিলাম আমি, মানে মনে করেন 3 ফোয়া জায়গা না, এটা এটা মানে সাসিয়া গাছটা সরাইয়া আর এখানের মধ্যে মধ্যে মধ্যে মধ্যে আমি লাগাইয়া রাখি লাইটটা।
0: তার মানে আপনার বড়ই বাগানের জায়গাটা পুরা দমে ব্যবহার করা
1: হবে? পুরা দমে নিচে যে অল্প, ওই যে আমরা তো খাটি নানি, গাছটা তো বছরে বছরে খাটতে লাগে, বড়ই গাছটা মধ্যে যে ফাঁক থাকে না, ওটা আগের থেকে আমরা ঠিক করে লি।
0: আচ্ছা,
1: আমার কথা কইতেছি আমি, খড়িয়া এখানে ওই যে সার গোবর উবর দিয়ে আগে থাকি রাখলাম, আর এখন এর লাইগুলা, এর লাইগুলা মানে এখানে বিষ্ঠা ছড়াইয়া দিলাম, গাছ উঠলো,
0: বিজ্ঞানসম্মত জিনিস হলো একটা আলাদা জিনিস, আর হাতে কলমের একটা যে আমরা প্র্যাকটিক্যাল যে কাজ করি এটার কাজটা সম্পূর্ণই ভিন্ন।
1: এখন কথা হয়েছে গিয়া বিজ্ঞানসম্মত যেটা, হেরা তো প্র্যাকটিক্যাল মাঠে না করিয়া তারা হয়তো খাতা কলমের বই পুস্তকের মাধ্যমে শিখছে,
0: বা তারা এখানের মাটিটা ওই উপযুক্ত থাকে,
1: উপযুক্ত থাকে।
0: সব অঞ্চলের মাটি তো আর আপনার ওই রকম উপযুক্ত থাকে না।
1: দিদিমণি একটা কথা কই, আমাদের এখানের মাটি নিয়ে পরীক্ষা করছে না, পরীক্ষা করে কইছে এখানে আনারস চাষের উপযোগী
0: এইটা,
1: এটা মাটিটা। আচ্ছা, আমি মানলাম আনারস চাষের উপযোগী, এখন বর্ষার দিনে জলে বুড়াই দে, তখন আনারসটা কিরকম হইব?
0: থাকবনি
1: থাকবনি। প্র্যাকটিক্যাল মাঠে ইয়া সারিয়া মানে যদি একটা রেজাল্ট পাইতো তারা বা আমরা যা কইতো, তাহলে আমার মনে হয় ভালো হইতো মাটিটা পরীক্ষা করিয়া।
0: মাটি পরীক্ষা করে কোন একটা মাটির জায়গা পাইছে, কিন্তু এটার তো জলা জলা জায়গা, না আনারসের উপযুক্ত হইতে পারে কিন্তু এটা তো জলা জায়গা, কিন্তু এই জায়গাটা তো আনারস পচা গোবর আছে না কিছু নেই।
1: ঠিক আছে ঠিক আছে।
0: তো এই যে আপনার লাইভ বীজটা মোটামুটি কতটুক পরিমাণ আপনার লাগবে লাগানি?
1: না, লাইভ বীজটা বেশি লাগে না, এটা তো ছোট ছোট বীজ না, এটা মনে করো 250 দিলে একখানি দিব,
0: একখানি দিব। তা আপনার এইরকম পরিমাণ গড়তে গেলে? আচ্ছা, ঘরে যে আপনি বীজটা সংরক্ষণ করে রাখছেন এটা কিরকম ভাবে রাখছেন?
1: এটা তো প্রথম লাইভ আঁকার পরে খাটিয়া বাড়িতে নেওয়ার নিয়ে আর বীজটা বার করিয়া রোদে শুকাইছি।
0: আচ্ছা,
1: আর এখনো মনে করো মাসখানে পরে পরে একবার আমরা বার করে এগুলো শুকাই আর কি, রোদে শুকাই।
0: আর যখন আপনি লাগাইবা তখন কি তা করবা? তখন কি জলে টলে বিজান লাগবে?
1: না না না না, এমনিতে শুকনা বিজি একটু শুকাইয়া আমরা বাইন্ডিয়া দিই আর কি।
0: কোনো কোনো কেউ দেখছি বাড়িটারে বিজাইয়া বান্ধিয়া রাখুন তে খেঙায় তারপরে ফালায়।
1: ওই ওই দোকান দিদিমণি, এটা হইল গিয়া সিস্টেম ওয়াইজ, লাই বিসিতে এরকম বাঁধতে লাগে না, সিম বিসিতে লাগে না, লাগে বনমর এখন বাঁধাকপি ফুলকপি, হ্যাঁ যেমন শক্ত কুলস যেগুলো, যেমন মনে করেন করেলা বিসি, এরপরে ওই ঝিঙ্গা, এগুলো বাঁধতে লাগে।
0: আচ্ছা,
1: তখন খেঙটা আইলে ভালো হয়, যেমন মিষ্টি কুমোর এগুলো বাঁধা লাগে।
0: ইটির ক্ষেত্রে দরকার নাই?
1: দরকার নাই, ইটির ক্ষেত্রে দরকার নাই।
0: তো আপনার যে বীজ ফালাইবা, বীজ ফালানির পরে কি তার জল দেওয়া লাগবে নি?
1: আমরা আমাদের মাটিতে তো বীজা থাকে, আর এখন তো বৃষ্টির সময় নাই, আবার বৃষ্টি যদি বন্ধ করে দেয় তখন মাটিটা শুকাইলে অল্প অল্প জল দিতে লাগে
0: সিটা দিয়া। মানে এই লাইয়ের ক্ষেত্রে আপনার পর্যাপ্ত জলের কোনো দরকার নেই?
1: না, পর্যাপ্ত জলের দরকার নেই আমাদের মাটির জন্য কইতেছি, অন্য মাটিতে কি রকম হইতো
0: না, অন্য যেটা শুকনা মাটি এটা তো আপনার জল চাইবই চাইবই। আচ্ছা, আপনার যে লাই লাগাইছেন এটার তো একটা উদ্দেশ্য আছে?
1: উদ্দেশ্য আছে,
0: যেমন আপনি কইতাছেন যে এটা চৈত্র মাস পর্যন্ত যাইব, তো চৈত্র মাস পর্যন্ত গেলে প্রথম অবস্থায় তো আপনি শাকপাতা হিসাবেও বিক্রি করবা?
1: হ্যাঁ, ছোট গাছগুলা শাকপাতা হিসাবে বিক্রি করব।
0: তো আপনি ফালাইছেন নি বীজ না ফালাইবা?
1: ফালাইছি,
0: ফালাই দিছেন, কতদিন হয়েছে?
1: মনে করো 3 পাতা দিছে,
0: 3 পাতা দিলাইছে। তো এটা আর কতদিন পরে আপনি বাজারজাত শাকের লিগা করতে পারবেন?
1: সপ্তাহ 10 দিন
0: শাকের লিগা। আর এরপরে তো আপনার বড় বড় ফাতা যখন হয় তখন তো আপনার আলাদা মানুষের তরকারি লিগাও নিতে পারে বা আলাদা ভাবেও নিতে পারে। তো এই যে শাক পাতা আপনি বিক্রি করবা, এটা

0: মানে সব তো আর শাক একসঙ্গে ই হইত না, পরিণত হইত
1: না,
0: এটা তো আপনার খেপে খেপে খেপে খেপে হইব, এটা তো বাসটা বেচে আপনি এটা পারবা বা এটা তুলবা,
1: তো না নিচ থেকে
0: আবার এটার থেকে ড্যাম দিব
1: না, না ওই পাতা ওই মধ্যে থেকে ড্যাম দিয়ে দিয়ে উঠবো গাছ পড়ব।
0: মোটামুটি আপনার ধরুন আরো সপ্তাহ দশ দিন পরে,
1: সপ্তাহ দশ দিন পরে শাকের জন্য প্রস্তুত হইব, পাতা কাটার লাগে মনে করেন আরো
0: আমার তো মনে হয় এইবার শাকের যে দাম যেটা এটা আপনার মোটামুটি ভালোই পাইবা।
1: আসলে তো আমরা দেরি হয়ে গেছে, এবার বৃষ্টিটা বেশি, আমরা আগে এখন বিক্রি করি, আমরা এবার বৃষ্টির লাগিয়া আমরা আগে লাগাইতে পারছি না, অতিরিক্ত বৃষ্টি তো লাগিয়া।
0: তবে মানে এই তুলনায় কইতে গেলে বাজারে কিন্তু এখনো লাই পাতা আইছে না,
1: মধ্যে মধ্যে দেখা যায়
0: আইছে না, কেন কইছি সবেই তো বৃষ্টির মুখামুখি হইতাছে, তো সেই হিসাবে আপনার তো মনে হয় শাক হিসাবে আপনি যেটা বাইর করবা এটা মানে দামটা আপনি ভালোই
1: পাইবা,
0: ভালোই পাইবা। আর এটা যেহেতু চৈত্র পর্যন্ত নিবা, মাঝখানে মাঝখানে আপনি কিতা খাওয়ান দিবা তারারে
1: মধ্যে মধ্যে, তো মনে করেন ওই যে বোরন আছে, জিঙ্ক আছে, মানে চেলামিন জিঙ্ক, এগুলা স্প্রে করব, এগুলা এগুলা স্প্রে করলে মানে গাছের রুটটা ভালো হইব।
0: এমনিতে আপনারা তো এইবারের খবর তো আর এইবার কইতে পারতেন
1: না,
0: কারণ যেহেতু লাই পাতা আপনি লাগান বছরে প্রায় সবসময় মানে প্রতি বছরই করে, তো সেই ক্ষেত্রে আপনার কেমন টাকা খরচা হয় লাইয়ের ক্ষেত্রে?
1: না অল্প টাকা, বেশি টাকা লাইয়ের ক্ষেত্রে বেশি টাকা লাগে না, দুই তিন হাজার টাকা।
0: আচ্ছা, আর যখন আপনি এটা পরিণত হইলে ফাইন আর কি, তখন কেমন টাকা পাইতে পারেন?
1: মনে করেন এটা আগের সবজি মনে করেন ফন্ড থাকে বিশ
0: হাজার
1: হাজার এরকম, বেশি না।
0: এটার মধ্যে মানে মরক টরক আছে নি এটার মধ্যে?
1: মরক টরক বলতে এক ধরনের ফুকায় ধরে ফাতাটা ছিদ্র ছিদ্র ছিদ্র করিয়ে তখন ফাতাটা লাল হয়ে যায়, তখন মনে করেন সাতটা দশ দিন বা পর পর একটা ওষুধ দিতে লাগে, ওই মেডিসিন আর কি, ফুক মোটা মারার লাগিয়া ওই একটা মরক আর কি, আর তো কিচ্ছু না, আর জলে যদি বুড়াই দে তখন কি আর কি মরে গাছটা,
0: নাইলে লাই পাতার মধ্যে এমন কোনো রোগ পোকার আক্রমণ নাই। তো আপনার কাছে আজকে আবার আরেকটা জিনিস শুনবো, যে আপনার যে বড়ই ক্ষেত, হ্যাঁ এটা তো আমরা যে কুল বড়ই, যেটা আমরা যেটারে কুল বড়ই কই, দেশি বড়ই না, এই কুল বড়ই লাগানির যে আপনার ধারণাটা এটা আপনার কৈতিকা পাইছেন বা কেমনে আপনার মাথা তাইলো?
1: ও আগে তো ম্যাডাম আগে তো মনে করেন আজকে থেকে পাঁচ বছর আগে তো এটা বেশি
0: প্রচলিত
1: না, তখন আমি কুল বড়ইটা বাজারেও দেখছি, দেখি আমার মনে একটা সিদ্ধান্ত নিলাম যে কুলবুড়ি তো লাভজনক ক্ষেত, একশো টাকার নিচে কেজি বিক্রি হয় না, তখন আমি চিন্তাধারা করলাম সারাটা কই পাই কই পাই, তো অনেক চেষ্টা করিয়া এরপরে বিএলডব্লিউ মহাশয় তাদের নাম সুভাষ দেব বোধহয়,
0: আচ্ছা
1: নাম সঠিক বলে গেছি আমি, থাইনের খাইতে খবর লইয়া একজন ভদ্রলোকের কাছ থেকে ওই সারাটা আমি আনছি আর কি,
0: আচ্ছা
1: কত বছর প্রায় শখানেক সারা, এবার আরো আনছি আরো পঞ্চাশটা দেড়শোটা।
0: এই যে আপনার শখানেক চারা বা দেড়শোটা উইসে টুটেল, এটার লেগে কতটুক জায়গা লাগছে আপনার?
1: মনে করেন আধানি মনে করেন তিন ফোয়ার মতো, মানে তিন ফোয়া বলতে আমি আপনারা কই দশ শতক বিশ শতক ত্রিশ শতক শতকে গেলে আর কি।
0: আচ্ছা, তো মোটামুটি এটা ধরুন পুরাটা গাছই আপনার রয়ে গেছে। আচ্ছা, এটা কি যে বছর লাগানি হয় এই বছর এটা পাওয়া যায়নি?
1: হ্যাঁ, এই বছর ধরে,
0: এই বছরই ধরবো,
1: যত্ন করলে ভালো ধরে ভালো ফলন দেয়।
0: তো এটা আমরা যে কয় হাইব্রিড এর চারা, এটা হাইব্রিড নি না?
1: এটা হাইব্রিডও কয় ঝুল হলো আর কি।

0: দুইটা গাছে ঝুলা দে।
1: আচ্ছা,
0: দেশির আমার মনে হয় ধারণা হয় যে দেশি বড়ের গাছ দিয়া আর ওই যে পিদে ওই যে ফুলবরের গাছটা ডালটা খাটিয়ে ঝুলা দে।
1: আচ্ছা,
0: তো এটা তো আমরা জানি না, নাহলে আমরাও আমরা এটা পারলাম মনে
1: এইবার লাগাইতে গিয়ে গর্তের মধ্যে কিতা কিতা সার দিস বা কতটুকু গর্ত করা লাগছে?
0: গর্ত বলতে এটা তো ড্রেন করছি আমরা, ড্রেন করে বড় বড় আইলের মতো চলছে উষা উষা। তোলার পরে এখানের মধ্যে মনে করেন আমরা 6x6 হ্যাঁ পরপর আমরা একটা লাগাইবার সিস্টেম করছি। আর এখানের মধ্যে গোবর, এরপরে এসপি, পটাশ এগুলা দিছি প্রথম অবস্থায়।
1: প্রথম অবস্থায়
0: দিয়া কতদিন পরে লাগাইছি? আর
1: খুব বেশি দিন লাগছে না?
0: না।
1: আর এটা মানে গাছটা কি তা আমরা ওই যে দেশি বড়ই যে ওরকম বড়ই বনি না,
0: বড়ইব। আপনি যদি বছরে বছরে আমরা তো খাটি, যদি না খাটি তো এরকম বড়ইব,
1: বড় হয়। আচ্ছা, একটা গাছে আপনার তো এই গত বছর আসিল 100 চারা, এইবার আরো 50টা বাড়াইছেন, তো মোটামুটি একটা গাছের থেকে আপনি কিরকম পরিমাণ আপনি পারতে পারেন?
0: মনে করেন গড়ে, মনে করেন আমার তো নতুন ক্ষেত না, গড়ে 5 কেজি
1: একটা গাছে। আচ্ছা, পাকার সময় তো একসঙ্গে আর পাকতো
0: না? একসাথে না,
1: একসাথে। তো গত বছর যে আপনি বিক্রি করছেন কিরকম দাম গেছে?
0: আমি নিচে 80 টাকা বিক্রি করছি, মানে নিচে 80 টাকা দিয়ে বিক্রি করছি, এটা পাইকারি রেট।
1: বাহ,
0: আর খুচরা 100 টাকা।
1: আপেল
0: কুল, আপেল কুলটা একটু বড় হয়, আর মিসিন্ডিয়া যেটা সাইজে ছোট কিন্তু খাইতে খুবই ভালো, মিষ্টি
1: মিষ্টি থাকে,
0: লাল থাকে।
1: আচ্ছা আচ্ছা, তো এইবার যে আরো যে টাঞ্চনিটা এক জাতের,
0: এক জাতের আমি এক জাতের একটু আগে আর কি, মানে আগে ধরে আগে আগে
1: তো আপনার কাছে কিতা মনে হয় যে যে ফলন টিকা অন্য ফসল টিকা বড়ির মধ্যে কিতা রূপ পোকার পরিমাণ আছে নি না? রূপ পোকা নাই,
0: আছে বিষা ফুকে আক্রমণ করে আর।
1: আচ্ছা,
0: তখন একটু ওষুধ দিতে হয়।
1: তো কিতা ওষুধ তখন ব্যবহার দিন?
0: তখন তো মনে করেন কীটনাশক যেকোনো একটা ওষুধ দিতে হয়,
1: মানে এটা মানে যত সময় লাগাই ততদিন থেকে এরকম,
0: ততদিন থেকে ফাটাটা আক্রমণ করে বেশি।
1: আচ্ছা আচ্ছা, তো আপনার এটাই খালি রোগ আর তো ফলনের মধ্যে কোনো ফসা বা এইসব নাই?
0: আছে, আর তো কোনো রোগ নাই, তবে ফলনটা বাড়াইনি লাগে। হ্যাঁ
1: হ্যাঁ,
0: এক ধরনের মেডিসিন আছে, এটারে হরমোন জাতীয় মেডিসিন হয়, মানে ফল ফুলটা ফল ফলটা আয় বেশি আয় ওইটা ব্যবহার করি, আর জিঙ্ক বোরন এগুলা দিয়ে আর কি গাছের গ্রোথটা ভালো হইতো, ফলনটা ভালো হইতো এর লাগিয়া।
1: আচ্ছা, তো আপনার শুভকামনা রাখলাম, আপনার বড়ই ক্ষেত যেন এবারও আপনার আশানুরূপ ফল দেয়। তো আপনার লোকে কথা কইয়া খুব ভালো লাগছে, আপনারে অনেক অনেক ধন্যবাদ।
0: নমস্কার ম্যাডাম।
2: আগামী 11 অক্টোবর সকাল 8:30 পর্যন্ত আকাশ পরিষ্কার এবং আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা 33-34 ডিগ্রি এবং 22-23 ডিগ্রি পর্যন্ত উঠানামা করতে পারে। বাতাস প্রধানত বিক্ষিপ্তভাবে গড়ে ঘন্টায় সর্বোচ্চ 3 কিলোমিটার বেগে বইয়া যাইতে পারে। দিনের সর্বোচ্চ সর্বনিম্ন আর্দ্রতা 96% এবং 50% থাকতে পারে। বর্ষা পরবর্তী সময়ে সাধারণত যে আর্দ্র আবহাওয়া বিরাজ করে তা বিবেচনায় রাখিয়া কৃষকদের সম্ভাব্য বৃষ্টিপাত এবং বজ্র ঝড়ের লাগিয়া প্রস্তুত থাকার এবং আবহাওয়া দপ্তরের জেলাভিত্তিক সর্বশেষ সতর্কবার্তা মানিয়া চলার পরামর্শ দেওয়াবর। রবি শস্য হিসাবে ডাল বা তৈলবীজ বপনের পরিকল্পনা থাকলে শুষ্ক আবহাওয়ার মধ্যেই জমি তৈরির কাজ সম্পন্ন কর্তব্য। বীজ এবং চারাগাছের রোগবালাইয়ের প্রকোপ কমাইতে যথাযথভাবে বীজ শোধন এবং জমিতে জল

নিকাশের সুবন্দোবস্ত রাখতেইব। যেখানে রবি মরশুমে ডাল বা তৈলবীজ বপনের পরিকল্পনা আছে আপনার, এই জায়গা শুষ্ক আবহাওয়ার মধ্যে জমি তৈরির কাজ সম্পন্ন করতেইব। বীজ এবং চারাগাছের রোগবালাই কমাইতে যথাযথভাবে বীজ শোধন নিশ্চিত করতেইব। জমির প্রয়োজন অনুসারে ইউরিয়া সার প্রয়োগ করতেইব। জমির আগাছা নিয়ন্ত্রণ রাখতেইব, কারণ পাশকাটি বেরোইবার সময় জমির আগাছা ধানের সাথে তীব্রভাবে পুষ্টি লাগিয়া প্রতিযোগিতা করব, তাতে করিয়া ধানের ফসল অনেকটাই কমইব। কলা যারা চাষ করলা, কলা গাছের 3 এবং 5 মাসের মাথায় অনুখাদ্যের যোগান দেওয়া আবশ্যক। বাজারে পাওয়া যায় এমন যে কোনো অনুখাদ্য যাতে শতকরা 0.1 ভাগ জিঙ্ক, 0.1 ভাগ ম্যাঙ্গানিজ এবং 0.05 ভাগ বোরন কলা গাছের নিচের গোড়া তাকিয়া 40 থেকে 50 সেন্টিমিটার দূরে প্রয়োগ করতেইব। সার প্রয়োগের পর গোড়ার মাটি ভিজিয়ে দেওয়া লাগব। কলার যেখানে চাষ করা জল জমা এড়ানি লাগব। আগাছা পরিষ্কার করিয়া দিতেইব। রোগাক্রান্ত গাছ উপড়াইয়া নষ্ট করিয়া দিতেইব। মাস কলাই যারা চাষ করা, ফসলের সঠিক বৃদ্ধির লাগিয়া বীজ বোনার 20 থেকে 25 দিনের মধ্যে একবার আগাছা পরিষ্কার করা একান্ত প্রয়োজন। ফসলে YMV বা হলুদ শিরা মোজাইক ভাইরাসের লক্ষণ এবং সাদা মাছির উপদ্রব দেখা গেলে আপনারা ব্যবস্থাদি গ্রহণ করবা। নিয়মিত পর্যবেক্ষণের মধ্য দিয়েই কিন্তু ইতা ধরা যায়। বিশেষ করিয়া সকালের দিকে কচি পাতার নিচের অংশ পূর্ণবয়স্ক সাদা মাছি ও নিম্ফ আছে কিনা তা পরীক্ষা করিয়া দেখতেইব। আক্রান্ত গাছ প্রাথমিক পর্যায়েই তুলিয়া ফলাইয়া ধ্বংস করতেইব। জমি আগাছা মুক্ত রাখতেইব। পুকুরে যথেষ্ট পরিমাণে সবুজ খাদ্য তৈরি হয়ে গেলে গিয়া পরিমিত পরিমাণে আলাদা খাদ্যের ব্যবস্থা করতেইব। যেসব মাছ চাষি ইতিমধ্যে পুকুরে পোনা মাছ ছাড়িয়া দিছেন, তারা জলের অম্লতা নির্ণয় করিয়া প্রয়োজন অনুসারে, যদি অম্লতা 6.5-এর নিচে যায় গিয়া তাইলে হেক্টর প্রতি 50 কেজি চুন প্রয়োগ করতেইব। পুকুরে প্রয়োজনের অতিরিক্ত খাদ্য দেওয়া যাইত না। মেঘলা আবহাওয়া জলে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা কমাই দেয়, সুতরাং এই দিকে আপনারা একটু সতর্ক থাকবা। এছাড়াও আপনারা পুকুরের মাছ সর্বদা জালটা নিয়ে পর্যবেক্ষণ করবা, বা অনেক সময়ই দেখা যায় আপনারা অনেক ছোটো ছোটো ফোনা মাছ আনিয়া বাজারজাত কররা। যদি আপনার অনেকগুলি পুকুর থাকে, সেই চারাপোনারে আপনি কিন্তু একটু বড় করিয়াও বাজারজাত করলে লাভের মুখ দেখবা। সামনেই উৎসবের মরশুম, আমরা যাতে সবাই সুস্থ শরীরে উৎসবের আনন্দ অনুভব করতে পারি, উপভোগ করতে পারি, এর লাগিয়া সবাই সতর্ক থাকবা। যে কোনো রকমের অসুখ বিসুখ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিবা। হঠাৎ করিয়া যদি জরুর আয়োয় এমনি এমনি ওষুধ খাইবা না, চিকিৎসকের পরামর্শ অবশ্যই নিবা। বাড়ির আশপাশে জল জমতে দিবা না। ম্যালেরিয়া রোগ মশার কামড়ে হয়, সুতরাং মশার কামড় এড়াইতে অবশ্যই অবশ্যই রাত্রেবেলা মশারি টাঙাইয়া ঘুমাইবা। এবং গবাদি পশুর যাতে মশায় কামড় না দে তার লাগিয়া প্রতিদিন গবাদি পশুর ঘর জীবাণুনাশক দিয়া জীবাণুমুক্ত করিয়া রাখবা। তবেই আমরা সবাই সুস্থ থাকব, আমরা প্রচুর পরিমাণে দুধ পাইব। দুধ একটা পরিপূরক আহার, সুতরাং সবার কাছে অনুরোধ রইল আপনারা পরিমিত পরিষ্কার পরিচ্ছন্ন এবং ভালো খাবার গ্রহণ করবা। মরশুমি ফল অবশ্যই প্রতিদিন খাওয়ার চেষ্টা করবা। এবং মা মাসি দিদি বৌদিরার প্রতি অনুরোধ, আপনারাও সমপরিমাণে ফল খাইবা।

0: নমস্কার আজ্ঞা শ্রোতা বন্ধুরা। তো আসর আজ শুরু করি, আর আসরে আজকে আমরা একজন দাদাবাবুরে আমন্ত্রণ জানাইছি। নমস্কার আজ্ঞা দাদাবাবু।
1: নমস্কার।
0: তো আপনার পরিচয় খান দিলাওকা।
1: আমার নাম জসিম মিয়া কাদিম, চিফ এক্সিকিউটিভ অফিসার উনকোটি ফার্মার্স প্রডিউসার অর্গানাইজেশন।
0: আচ্ছা, তো আজ কিতা লই আলোচনা কর্তা দাদাবাবু?
1: যেহেতু আমাদের কৃষকদের বর্তমানে সামনে রবি শস্যের যে একটা ওনাদের উৎপাদনের সময়, তাই

0: জৈব সার ব্যবহার, জৈব সারের ব্যাপার নিয়ে কিছু মতামত আপনাদের সামনে উপস্থাপন করতে চাই।
1: আচ্ছা, তে আলোচনা শুরু করুন।
0: আজকে আধুনিক আমরা যত হচ্ছি ততই কিন্তু আমাদের শারীরিক রোগের পরিমাণও বাড়ছে।
1: ঠিক কথা কইছো।
0: এর মুখ্য কারণ হচ্ছে আমাদের খাদ্যাভ্যাস। আমরা যে ধরনের খাদ্য আমরা গ্রহণ করি সেই খাদ্যের মধ্যে কোনো না কোনোভাবেই আমাদের দেহেটা সুইটেবল হচ্ছে না, যার দরুন আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছি। আমাদের পূর্বপুরুষগণ যখন তারা প্রচুর পরিমাণে কীটনাশক ব্যবহার করতেন না, বাড়িঘরের যে সার সেই সার ব্যবহার করে ফসল উৎপাদন করতেন, সেই ফসল সেই উৎপাদিত পণ্য ওনারা যখন খেতেন ওনাদের কিন্তু অনেকটা রোগ বালাই কমছিল। কিন্তু আজকের এই বাজারে আমরা যে সমস্ত সবজি যে সমস্ত জিনিসপত্র ক্রয় করি তার 85% ধরে নেন কোনো না কোনো কেমিক্যাল যুক্ত। তো আমি সেই ক্ষেত্রে আমাদের চিকিৎসক ভাইরা রয়েছেন বা আমরা যারা কৃষিকাজের সঙ্গে যুক্ত আছি, আমরা যদি আমাদের এই কীটনাশক প্রয়োগটা কিছুটা হলেও কম করে আমরা যদি জৈব সারের প্রতি আকৃষ্ট হতে পারি, জৈব সার ব্যবহার করেও ভালো ফলন বা ভালো ফলন উৎপাদন করা সম্ভব, সেটা কিন্তু সর্বক্ষেত্রে পরীক্ষিত। তো জৈব সার বাজার থেকে যে কিনে আপনি প্রয়োগ করতে হবে এরকম কোনো ব্যাপার না। আপনার বাড়িঘরের যে জঞ্জাল রয়েছে, আপনার বাড়িঘরের যে আবর্জনা যে বর্জ্য রয়েছে, সেই বর্জ্যকে কাজে লাগিয়ে আপনি জৈব সার প্রয়োগ মানে ব্যবহার তৈরি করতে পারেন। তার কিছু টিপস আমি আপনাদের বলি। জৈব সার অ্যাকচুয়ালি এমন একটি সার বা এমন একটি মেটেরিয়ালস যা উৎপাদন করার জন্য বা তৈরি করার জন্য প্রচুর যে অনেক টাকার প্রয়োজন এরকম কোনো কিছু না। আমরা আমাদের বাড়িতে একটা গর্তও করতে পারি, সেই গর্তের মধ্যে মোস্টলি 50% মাটি যে গোবর, 50% অন্য জিনিস আমরা ব্যবহার করি। কিন্তু আমাদের অনেকের বাড়িতে গোবর নেই, কারণ আজকাল আমরা গরু পালন অনেকটা বন্ধ করে দিয়েছি, যার দরুন আমাদের দুধের যে একটা ঘাটতি সেটাও দেখা দিচ্ছে। আগে প্রায় বাড়িতে একটা দুইটা দুধের গাই মানে প্রত্যেক বাড়িতেই ছিল, এখন একটা গ্রামে যদি 20টা পরিবার হয় তার মধ্যে 2টা পরিবারে কি দুধের গরু পাওয়া যাবে সেটাও মানে বোঝা মুশকিল। তো আমাদের আমরা যত আধুনিক হচ্ছি কোথায় আমাদের যে দৈনন্দিন জীবন, সেই দৈনন্দিন জীবনে আমাদের ঘাটতির পরিমাণটা অনেক বেড়ে যাচ্ছে। কারণ একদিকে হচ্ছে আমরা কর্মক্ষমতা হারিয়ে ফেলছি, আমরা নিজে থেকেই যে চাষবাসের প্রতি আগ্রহ সেটা অনেকটা কমে গেছে। মানুষের একটা ধারণা চাষ করলে লস হয়, চাষ করলে আমরা ক্ষতি হয়, তাহলে আমি কেন চাষের প্রতি আকৃষ্ট হব বা চাষ করব।
1: আসল কথা কিটা জানেননি, ওই কর্মক্ষমতা আড়াইলে যাবে,
0: কিন্তু
1: আগের মতো না শক্তি শরীরও না।
0: আসলে সেই আমাদের খাদ্যাভ্যাস চেঞ্জ করতে হবে। আমাদের যে খাদ্যাভ্যাস, আমরা যে ধরনের খাদ্য খাই, সেই খাদ্য যদি খাদ্যের মধ্যেই যদি ত্রুটি থাকে, খাদ্যের মধ্যে যদি ভুল থাকে, তাহলে তো আমাদের শরীর অটোমেটিক মানে দুর্বল হবে,
1: খারাপ হবে।
0: তো আমরা সেখান থেকে বের হতে হলে আমরা আমাদের যে উৎপাদিত পণ্য বা উৎপাদিত ফসল

0: আমরা
1: একেবারে যে বনহরি খাই ওটা খোয়া না, কিন্তু
0: কম করে
1: খুব কম করি।
0: যদি আমরা জৈব সারের প্রয়োগটা একটু বেশি করি করি, তাহলে আমাদের যে সমস্যা, আমাদের যে শারীরিক যে অসুস্থতা অনেকটা পরিমাণে কমে যেতে পারে।
1: আচ্ছা,
0: তো এখানে আমরা প্রত্যেকের বাড়িতে রান্না করে কিন্তু প্রচুর পরিমাণে একটা জিনিসগুলা দিয়ে আমরা কিন্তু জৈব সার তৈরি করতে পারি। এই

0: জৈব সার মোস্টলি তৈরি করতে যে কেঁচুর প্রয়োজন হয়, এক ধরনের কেঁচু আছে যেটা কেঁচুরও প্রয়োজন হয়। অনেকে বলে যে আমরা কেঁচু সঠিক সময়ে জোগাড় করতে পারি না, তো আমি এই ক্ষেত্রে একটা আপনাদের একটা সাজেশন মানে করবো আর কি, আপনারা আমাদের সঙ্গে একটু যোগাযোগ করবেন, যার জৈব সার তৈরি করার জন্য কেঁচুর প্রয়োজন হয় আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা আপনাকে ওই কেঁচুর যে জৈব সার ব্যবহারের যে কেঁচুটা প্রয়োজন হয় ওই কেঁচুর যোগান আমরা দেওয়ার চেষ্টা করব।
1: এটা ফ্রিতে দিবা না কিতা?
0: আমরা প্রথম তিনটা ধাপে মানে কৃষকদেরকে ওই কেঁচুটা প্রোভাইড করি। প্রথমত হচ্ছে গিয়া আমরা বাজারের মূল্য অনুযায়ী উদ্যানের কাছ থেকে টাকা নেই না।
1: আচ্ছা,
0: আমরা প্রথম একটা এন্ট্রি ফি বা একটা এটা বলতে প্রসেসিং চার্জ হিসাবে একটা চার্জ সামান্যতম এটা রাখা হয়। পরে যে দুইটা কিস্তি দেওয়া হয় এটা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয় এবং গভর্নমেন্টের তরফ থেকেই দেওয়া হয়, কেবিকের মাধ্যমে দেওয়া হয়।
1: আচ্ছা,
0: তো এই ক্ষেত্রে ওই যে জৈব সারটা, ওই জৈব সার তৈরি করতে গিয়ে আমরা মাটির মধ্যে গর্ত করে করতে পারি, বাজারে অল্প টাকা একটা প্লাস্টিকের ব্যাগের মধ্যে ব্যাগের মধ্যেও করতে পারি। তাছাড়া যেমন ধরেন যদি আমাদের

0: যে যেটা করব এটার সাথে কোনো অবস্থা রৌদ্র সরাসরি রৌদ্রের মধ্যে না হয়, এটার উপরে যাতে একটা বেষ্টনী থাকে যাতে সূর্যের আলো সরাসরি ওই যে কেঁচুর উপর না পড়ে। যদি সরাসরি কেঁচুর উপর পড়ে তাহলে কিন্তু কেঁচুটা মারাও যেতে পারে, কারণ বর্জ্যের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে গরম হয়, মানে গ্যাস হয়, যার জন্য অলরেডি এটা একটা গরম থাকে। তাছাড়া যদি সূর্যের আলো পড়ে তাহলে এটার মধ্যে হিটের হিট অনেকটা বেড়ে যায়, যেটা কিছু সহ্য করতে পারে না।
1: আর বৃষ্টি পড়লেও তো খারাপ হইব না,
0: বৃষ্টি পড়লে হ্যাঁ জল যদি জমে তাহলেও নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে সবচেয়ে ভালো উপায় হচ্ছে একটা উপরে একটা হ্যাঁ চাল দরকার দরকার। হ্যাঁ এছাড়া গরুর গোবর আমরা সরাসরি ব্যবহার করতে পারি, গরুর যে মূত্র সেটাও আমরা কিন্তু আমরা ঔষধ হিসাবে ব্যবহার করতে পারি। আজকাল দেখা যায় অনেক সবজির মধ্যে অনেক ফসলের মধ্যে পোকা ধরে, আমরা ডাইরেক্ট কি করি বাজার থেকে যে কেমিক্যাল আছে সেটা কিনে এনে আমরা ডাইরেক্ট স্প্রে করে দিই, যার ফলে ওই যে ঔষধটা সরাসরি কিন্তু ওই ফসলের মাধ্যমে আমাদের শরীরের ভিতরে চলে যাচ্ছে, যার ধরুন আমাদের বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে। কিন্তু কেমিক্যাল ঔষধ রাসায়নিক ঔষধ ব্যবহার না করেও কিন্তু আমরা পোকা চালাতে মানে সম্ভব পোকা চালানো সম্ভব। কীভাবে? আমরা গরুর যে মূত্রটা আছে, গরুর যে আমরা যে সেনা বলি যাকে, তাকে যদি আমরা প্রতি মানে একটা নির্দিষ্ট একটা কৌটার মধ্যে ভরে আমরা স্প্রেয়ের মাধ্যমে স্প্রে করে দিয়ে গাছের মধ্যে দিতে পারি, পোকা কিন্তু অনেকটা দূর হয়ে যায়।
1: জলের লগে মিলান লাগবে,
0: জলের সাথে মিশিয়ে তারপরে স্প্রে করতে হবে। নিম পাতার রসটাও আমরা ব্যবহার করতে পারি, নিম পাতার রসও একটা ভালো ঔষধি। কিন্তু তো আজকে আসলে আমরা যত আধুনিক হচ্ছি ততই আমরা উন্নত ধরনের ঔষধ ব্যবহার করছি, কিন্তু ঘরোয়া পদ্ধতিটা আমরা মানে আস্তে আস্তে ছেড়ে যাচ্ছি। তো আমি সবাইকে বলবো সুস্থ থাকতে হলে ভালো খাদ্যের প্রয়োজন, আর ভালো খাদ্য পেতে হলে আপনাকে কিন্তু একটু ঘরোয়া যে পদ্ধতি সেটা প্রয়োগ করতে হবে, তাহলে দেখবেন আশারূপ আমাদের যে শরীর স্বাস্থ্য দুটাই ঠিক থাকবে। শরীর স্বাস্থ্য যদি ঠিক থাকে আমাদের খরচটাও কম হবে, অসুস্থ যদি কম হয় মানুষ তাহলে তার খরচটাও কম হয়, তার আয়ের পরিমাণটাও বাড়বে। আমরা আজকে প্রত্যেক পরিবার মাসে যে পরিমাণ টাকা মানে চিকিৎসা ক্ষেত্রে ব্যয় করি, সেই টাকা যদি আমাদের চিকিৎসা ক্ষেত্রে ব্যয় না করতে পারি তাহলে বিরাট টাকা কিন্তু সঞ্চয় হওয়া সম্ভব। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের প্রত্যেকেরই জৈব সারের প্রতি আকৃষ্ট হওয়াটা জরুরি। আর এখানে যে শুধুমাত্র নিজের ক্ষেতের মধ্যে যে জৈব সার প্রয়োগ করবেন এমন না, ওই জৈব সারকে যদি কেউ চায় যে বাণিজ্যিকভাবে বা মানে ব্যবসা করার জন্য করতে, তাহলে কিন্তু একটা ভালো একটা প্ল্যাটফর্ম রয়েছে মার্কেটিংয়ের। সেই যে আপনারা যদি বাড়ি নিজের বাড়িতে জৈব সার তৈরি করতে পারেন, তাহলে আপনার বাড়ি থেকেই এমন সংস্থা বা এমন সংগঠন রয়েছে আপনাকে ন্যায্য মূল্য দিয়ে আপনার বাড়ি থেকে এটা কেজি হিসাবে কিনে নিয়ে আসবে। তো আপনারা যারা

0: নিজের ফসলের ফসল উৎপাদনের পাশাপাশি বাণিজ্যিকভাবেও করতে চান, তারাও আপনাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আরো বিশদভাবে কিভাবে কি করতে হয় ভালো আমরা মানে এটা নিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, এবং হাতে কলমে বুঝিয়ে আমরা আপনাদেরকে দিয়ে দেবো, যাতে আপনারা পরবর্তী সময়ে একা একা এই জিনিসটি করতে পারেন।
1: আচ্ছা, ও যে ইয়োটা হইলা, ও সার বানানি কে সূর্যে সার বানাইবা, ওটা যেইভাবে রাসায়নিক সার ব্যবহার করবা ওভাবে অতবার করিয়া করিয়া এইটাও তো ব্যবহার করতে পারুন না, ওটা একবার দিলেই হয় নাকি এটা রাসায়নিক সারের তনে আরো বেশি দেওয়া
0: না? অ্যাকচুয়ালি জৈব সারটা আপনি যতই ব্যবহার করবেন আপনার কিন্তু ফসলের ক্ষতি হবে না, জমির উর্বরতা শক্তি বাড়বে। জৈব সার এটা আসলে অ্যাকচুয়ালি উর্বর মাটি, যেটা কেঁচু খায় মলের মাধ্যমে এটা বাইর করে, ওই বর্জ্যটাকেই আমরা কিন্তু সার হিসাবে নিই। তো এটা ফসলের জন্য ক্ষতিকারক যেমন নয়, মানুষের শরীর স্বাস্থ্যের পক্ষেও তেমন ক্ষতিকারক
1: না। আমি কইতাম চাই আর যে রাসায়নিক সারের তনে ও সারটা একটু বেশি ব্যবহার করুন লাগবে।
0: আপনার উৎপাদন যদি বেশি হয় আপনি বেশি পরিমাণে করতে পারেন, আপনার ফলন অটোমেটিক বৃদ্ধি পাবে।
1: এটা কৃষক ভাইয়ে
0: বুঝিয়া যা অনুপাত আছে সেই অনুপাতে করবে না।
1: ধরুন ধান খেতে দিতা তে অত মানে বিশাল পরিমাণে হয়তো তাই করলা না, তো ধান খেতে হয়তো তাই দেওয়া হইল না, ধান খেত খালি ও ইয়ে দিয়া গোবর সার দিয়েই করবা। আচ্ছা, আর ও যে বাউস খেত করানোর লাগি এই সারটা ব্যবহার করতে পারুন?
0: আমরা মূলত তো আসলে রবি শস্য বলতে আমরা তো বাস্তুক্ষেত্রে নিয়ে আলোচনা করছি, তাই বাস্তুক্ষেত্রের ব্যাপারটাই মানে।
1: আচ্ছা, আরেক কথা ও যে মাঝে দিয়ে হয়েছিলাম যে একেবারে তোমরা ইয় বাদ দিও না, ও
0: কেমিক্যাল ব্যবহার বা সার
1: থুরা হতাও ব্যবহার করা লাগে। কোনো কোনো কৃষক ভাই হইন ফাঁসের দাদায় দেই না, আমি যদি না দিই আমার খেত সেইরকম হয় না, খেতর মাঝে গেলে মনটা খারাপ হয়ে যায় গিয়া, তে থুরা দিন কেমিক্যাল সারটা থুরা দিন থুরা
0: পাশাপাশি, হ্যাঁ এটার পাশাপাশি এটা ব্যবহার করতে পারেন।
1: ও যে অহনের দিনের কবি খেত, ও ওটার মাঝে যদি আপনি থুরা রাসায়নিক সার না দিন ও মিশ্রিত করিয়া ও কিবা বালা ফসল উইত না
0: উইত না? হ্যাঁ, যেমন ধরেন আমরা যারা বাড়ি ঘরে বরবটি ফলাই বা বেগুন চাষ করি, দেখবেন এটার মধ্যে রাসায়নিক যে ওই ঔষধ সেটাকে মানে স্প্রে করার পরেও এক ধরনের পোকা সেটা ছুটে না। তো আমাদের কৃষক ভাইরা যারা ঔষধ স্প্রে করে তাদেরও কিছু বোঝার ক্ষেত্রে একটা মানে আমি বলবো অসুবিধা আছে। যেমন ধরেন তারা দিনের বেলা স্প্রে করে ঔষধ, যে স্প্রে করে গাছের মধ্যে এটা দিনের বেলা স্প্রে করে, দিনের বেলা যখন ঔষধটা আপনি স্প্রে করবেন তখন এই ঔষধটা তো গাছের পাতার মধ্যে পড়লো, সূর্যের আলো কিন্তু সঙ্গে সঙ্গে ওই মানে জলটা শোষণ করে নেয়, যার দরুন ঔষধ ওই যে পোকা সেই পোকা পর্যন্ত পৌঁছাইতে পারে না। তার দরুন সবচেয়ে ভালো সময় হচ্ছে মানে বিকাল দিকে স্প্রেটা করলে, তাহলে সারা রাত্রের মধ্যে যখন পোকা এটা আক্রমণ করতে যাইব তখনই সে ওই ঔষধের সারটাই নিতে এবং পোকাটাই মারা যাইব। তো সবচেয়ে ভালো সময়টা হয়েছে গিয়া ঔষধ স্প্রে, রাসায়নিক ঔষধ যে স্প্রেটা সেটা স্প্রে করা,
1: মানে রোদ
0: আমাদের গাছটা কাটিয়ে লাইতেছে মানে ফসল কাটিয়ে ফেলাই দিছে, তো আমরা জিজ্ঞাই যে কি আপনি কোন সময় স্প্রে করছেন, আমরা তো সকাল থেকে ধরেন 7টা 8টা 10টা 9টার দিকে করছি, না আজকে থেকে আপনারা বিকাল থেকে করেন স্প্রেটা, তাহলে সারা রাত্রের মধ্যে গাছটা ওই ঔষধটা শোষণ করতে পারবো। আর দিনের বেলা যখন আপনি স্প্রেটা করলেন তখন গাছ শোষণ করার আগেই সূর্যের আলোতে কিন্তু এটা শুকিয়ে যায়, তো এই তফাৎটা হয়েছে কি এখানে, এখানে কিন্তু এই যে প্রবলেমটা সেই প্রবলেমটা এখান থেকে সৃষ্টি হয়েছে, যার দরুন পোকাটা মারা যায় না, অনেক সময় পোকাটা দেখা যায় আবার ঔষধ দেওয়ার পরেও এমন। আবার এমন কিছু কিছু কৃষক মানে বন্ধুরা আছেন যারা এত পরিমাণে ঔষধ ব্যবহার করেন, আপনি দেখবেন কিছু কিছু সবজি আপনি বাজার থেকে যখন কিনিয়া বাড়িতে নিয়ে যাইবেন রান্না করার জন্য, রান্না করার পর পর্যন্ত ওই সবজির মধ্যে ঔষধের গন্ধ পাওয়া যায়। তো এটা কিন্তু কে লাগে হয়, এটা হয় এই রকমের যে সবসময় এরা ঔষধটা স্প্রে করতে

0: ক্ষেত্রে যে ফসলটা ম্যাচিউরের সময় তারা বুঝতে পারে না। আমি যেমন ধরেন ওই ফসলটা আজকে ফার্মো, তাইলে অ্যাটলিস্ট সপ্তাহখানেক আমি ঔষধটা স্প্রে করা বন্ধ করতে হবে, নাহলে কিন্তু ওই ঔষধটা ওই মানে ফসলের ভিতরেই ডাইরেক্ট যাইতেছে গিয়া, কারণ গাছ যখন এটা শোষণ করবো তখন অটোমেটিক ফসলের মধ্যে যাইব। আর এটা যখনই আমরা পাই তখন এটার মধ্যে গন্ধ করে, তার মানে বুঝতে হইব ডাইরেক্ট আমরাও ঔষধ খাইতেছি। এবং আর একটা মারাত্মক জিনিস হয়েছে কি, এখন কিছু কিছু আমাদের নজরে আয় যে কিছু কৃষক বন্ধু আছে যারা খুব ছোট অবস্থায় গাছ যখন লাগায় তার মধ্যেই ফোরাডন নামক একটা জিনিস আছে যে এটা একদম গাছ ছোট গাছের মধ্যে দিয়া দেয়। এই গাছটা যতদিন পর্যন্ত থাকবো, যত ফসল মানে এই গাছটাকে বাইরে হইব, সমস্ত গাছই কিন্তু এই ঔষধে আসক্ত দাও। এত একটু চিন্তা বিবেচনা করা দরকার আমাদের প্রত্যেকের যে আমরা কি খাইতেছি।
1: আর তারাও তো খাইরা,
0: তারাও খাই,
1: কৃষক দাদারার ফ্যামিলি লোক খাইরা। তো দাদা অনেক সুন্দর আলোচনা করছেন, আপনারে অনেক ধন্যবাদ। আজ আসরতনে উঠি আর গান শুনতে শুনতে।
2: শুনো শুনো চাষি ভাই, শুনো দিয়া মন, শুনো শুনো চাষি ভাই।

0: প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনার মাধ্যমে ছোট ও সীমান্ত কৃষকদের ভবিষ্যৎ হবে সুরক্ষিত,
1: আর 60 বছর বয়স থেকে মাসে 3,000 টাকার পেনশন হবে সুনিশ্চিত।
0: প্রতি মাসে 55 থেকে 200 টাকার কিস্তি দিয়ে প্রবেশ করতে পারে 18 থেকে 40 বছরের কৃষক।
1: এই অংশীদারিত্বের যোজনায় সরকার দেবে সমান অংশ।
0: সকল কৃষক ভাই বোনেরা এই যোজনার লাভ গ্রহণ করার জন্য জনসেবা কেন্দ্রে যান
1: আর বিনামূল্যে নিজের পঞ্জীকরণ করান।
0: প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা, অন্নদাতার পরিশ্রমের সম্বল, পেনশন দ্বারা সুরক্ষিত তাদের ঘর। কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রক, ভারত সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
2: অন্নদাতা কিষাণ কি খুশহালি আর উনকি আয় মে বড়োতরি কে লিয়ে ভারত সরকার লাগাতার প্রয়াসরত হে। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি জি কে দূরদর্শী নেতৃত্ব মে পিছলে 7 বর্ষো মে খেতী কো আধুনিক আর কিষানো কো আত্মনির্ভর বনানে কে লিয়ে কই নির্ণয় লিয়ে গয়ে হ্যায়।
3: ছোটা কিষান বনে দেশ কি শান, ইয়ে হামারা সপনা হ্যায়। দেশ কে 80% সে জ্যাদা কিষান এসে হ্যায় জিনকে পাস 2 হেক্টর সে ভি কম জমিন হ্যায়। আব দেশ মে इन्हीं छोटे किसानों को ध्यान में रखते हुए कृषि सुधार किए जा रहे हैं, निर्णय लिए जा रहे हैं।
2: प्रधानमंत्री किसान सम्मान निधि योजना की शुरुआत 24 फरवरी

শুনলেন কিষাণবাণী অনুষ্ঠান আকাশবাণী কৈলাসহর। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্টজে।

আকাশবাণী কৈলাসহর। এখন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবরক অনুষ্ঠান রিলে করে শোনানো হচ্ছে।

0: আকাশবাণী আগরতলা যতীন ভাসিং খাপাং হামচাময়া ফরে তাবক চেংজগ চিনি তিনি সানজা জরানি কক বরক আওয়াই পান্দা তিনি খানা পায়েন ডাক্তারনি পান্দা
1: খনাই টংনাই খাপাংনি যত তাকুকতাই বুক সঙ্গ লামসগো চিনি তিনি সাকামগ্রাইনি পান্দাও সঙ্গ তিনি খনালাইনাই সার্ভাইকেল ক্যান্সার রোগী তিনি অকগ্লাম পান্দা তাই চেরি শুক্রবই সানানি বাকে চিনিল তিনি নারায়ঙ্গী ফাইস ফাইকা গরম গনাং জগ ডক্টর সালুমি দেব বর্মা ম্যাডাম লামসগো চিনিও পান্দাও
2: হামবাই নরকন বাইনব মাইকে তিনি জরারি মানি বাকে
1: আও হিংকে যো সারানি থাকা হাঙ্কে ও যে সার্ভাইকেল ক্যান্সার চিনি ব্রী রোগনি বাকে কাইসা আলাই দাখে ও বেমার যেন সাইমানো ফেয়াবা চিনি ব্রী রোগনি হা গবাং মানো কাইসা আলাই দা দো যে জলা রোগনি সেলাই কিসা বডিনি পার্টস দমানি হাই হিংকে ফেয়াবা ও ক্যান্সার কাইসা বেলাখেনো যেন চিনি বরক মুনি শুনি থাংসুঙ্গ বেলাখেনো কেবেং মু কতর ফায়ো হাই যেলাখেনো ওয়ান হাজার মানে কক নংখা ও সার্ভাইকেল ক্যান্সার হই দাবুক যেন খানামানি বেলাখেনো আবো চিনি লংমানো সাজই মানো হি যেন সাইমানো ফেয়াবা ও যে সার্ভাইকেল ক্যান্সার দামনি বাকে অমা হাইকে তাবুক মানজাঙানি নাংবাইখা চিনি যে বরী দফারক বরী বংশরক তামনি বাকে ও ক্যান্সার মানজাঙানি কলাই যিনি অবন সালাইনাই যুলেনি সুন্দর সার্ভাইকেল ক্যান্সার তামনহীন
2: আও পুইলা যেন সাইমান লাইনাই ন সার্ভিক্স তামনহীন সার্ভাইকেল ক্যান্সার মানে সার্ভিক্স নি যে

0: ক্যান্সার মানে আবনহীন সার্ভাইকাল ক্যান্সার হেঁকে তাবুক সার্ভিক্স বমো চিনি বসাকনি পার্ট মালে চিনি বুড়ি রংনি বসাক হক দঙ্গ বসাক হক নি কবংমা পার্টস দঙ্গ আবন সিলাই যতন সিলাই তলানি যে পার্ট বসাক হক নি বুক হক হিনো আমন তলাব যতন সিলাই তলাব এই আবনহীন সার্ভিক্স হেঁকে আরো যে ক্যান্সার মানে এই আবনহীন সার্ভাইকাল ক্যান্সার
1: হেঁকে আও হেঁকে ও যে সার্ভাইকাল ক্যান্সার হিনে যেন তো সাই মানো হেঁকে আবো চিনি বুড়ি রকনি বহু বহু উমরগো বা আমি মানজাক
0: চিনি।

0: advance mane sai de man amo jem ti man jak nai ne
1: e amo sai manu kabang ma tabu katal katal te strong nong khor bai kha hinge o cancer ngi sakang pre cancer stage no sang dakte no detect khai treat khai manu te amo ka ti roi manu amo bai ke himale katal kabang ma guidelines tong do hinge tabu chini aco ji hine kaisa guideline borok sawo bere khoroksa 21 bosor umor ni simino chungbono screening ma khai nai khoroksa je kono burai kaisak thung kaise yathung bo 21 bosor soki kangke chungtam khai nai bini pap smear hine kaisa test amon kangke khoroksa george papanikolaou hine 1928 o bo greek kaisa physician bo discover khayo pap smear kaisa test a test hinkai cancer ng yasukang je pre cancer stage o je tam tam changes nuk e amo joton a test khai kangga saimanu hinge aru sawo 21 borsho ni simi cheng khangge a test no chung bosha khok ni je a tolani bukhuk ni part aru ni hoite kisi sabuti na hare a test no khal khlayo hinge khlai kangge every 3 years so repeat khaine te waisha hinge tabung normal phaiba no chung ta waisha 3 বছর পরে আবরি নহয় নহয় তেছ টেস্ট খাইবি নাই ব 30 বছর সগি আসাক
0: গে আমনি শেব্র ভাইকে সং সাইমানে যে আ ব ব হসপিটাল ব ব সা খাম নগো আমা হে মান ঠক বা আমা ক্লাই মান
1: এ আমো আমো ইউজুয়ালি যত জাগা না মান থগো সিএইচসি হিন্দি ডিস্ট্রিক্ট হসপিটাল রগন মোস্টলি অ্যাভেইলেবল গে আমনি বাগে আশারক বাই বজুগা জো খাই থাঙ্গি মান গে খরক সাব সেন্টার নি যে কোনো বাই বজুগা জো খাই মান গে আমো টেস্ট নিবাগে আমো সিমি এতে কমমা টেস্ট রক্তং ও এইচপিভি ডিএনএ টেস্টিং রখনাই আমো রক বক খলাই মানো গে আবো রক এইচপিভি ডিএনএ টেস্টিং গাই 30 বছর উমর নি সিমি খলাই যাগো গে তাবো কো পেপস মেয়ার গাই 21 বছর নি সিমি ন খলাই দে হেনাই সাজাগো গাইডলাইন
0: গে তাবক তো আমা হে অজরা তাবক মানে কবামা জাগা না আমা হে মান থং যে আবো কোনো গভর্নমেন্ট নি তুই দে থানাই দে রাং রক বড়ে মান না রাং রক বড়ে নাং
1: আমো রাং রকুন নাই গে আমো ফ্রি ওন অং নাই গভর্নমেন্ট
0: ফ্রি অফ কস্ট না
1: ফ্রি অফ কস্ট
0: কি বেলা কেন জং নো আম হাই সুজুগ রই তং অ জং সেব্রে তং মানি বাগৈ গে নরক তো খানা বাই কেনা তিনি নি ও জে কাইসে নাং কুক মানি পেপসিমিয়ার টেস্ট না ও টেস্ট নো ক্লায়েন্ট থা গাঙ্গে নরক গবাং মা চিনি সাব সেন্টার রব গতাই সাখাম করাই কামিয়াম চাইনি গবাং মানো সাকনাই নে রবাই নর করঙ্গি মানো হিকে আও হিকে ও জে তাবাং তে সুনাম চং মানে হিকে অম হাই নাই জে গিয়া কোনি কক ব সাক দেরিয়া ফুরু আম হাই মান জাগাই থাকা মনে কবাং মা টেস্ট খাইনা নে জে তাবো সাক দেরিয়া ফুরু তো কবাং মা বরে রনে টেস্ট ফাইও গ আ জরা ও বুমানি আম হাই কৈসা ক্যান্সার নে ভাইরাস মান জাগাই থাকা গাঙ্গে বিনি তাম কেবেং ফাইনাই ও জে সাক দেরিয়া বুমানি
1: আও সাকদেরি আংপুরো আমার মানসাক থাঙ্গাঙ্গাই তো কপাল তো হামিয়া কলাই তামনি হেন বা আ ভাইরাস আফ্রু ইনফেকশন খাঙ্কা আমি যে ট্রিটমেন্ট আমনো জুদাঙ্গাই থাঙ্গ প্রেগনেন্সিফ্রু যদি ন আগে বিনি বসা তঙ্গাই তো কোনো কক করে তাবুক যে বিনি বসা করে তাই ব বসানো নানো নাঙ্গু নারক নানি নাঙ্গু হাই তো যদি ন আ ক্যান্সার ডাক্তি মানজা খাই রমদি পইলা 3 মাস মানজা খাঙ্কাই কোনো খাইনানি নাঙ্গিয়া জাস্ট কন্টিনিউ মা খাইনে যে প্রেগনেন্সি ন কন্টিনিউ খাইনাই হিঙ্গে আবনি যদি নব 3 মাস পরে মানজা খা হিঙ্গে রম দি পুইলা 3 মাস লাই থাঙ্গা সাইমে আব 4 মাস নি পরে রগ সাইমা কাঙ্কে আফ্রু কাঙ্কাই কেমোথেরাপি রিউই মানু কেমোথেরাপি রি খাঙ্কে জাস্ট নিনি ও যে টিউমার সেলস রক্তং মানি অবন গ্রো নানি চিকন রিনাই তা সাইজ কমেরি রিনাই এবা অপারেশন খাইমানু সার্জারি খাইমানু আমো আস কমন ইয়া রেয়ারলি খাই মানুতা কারণ অপারেশন খাঙ্কে আবনি রিক্স আলাদা থাকো চেরাই নষ্টং নানি হাই চান্স প্লাস চং রেডিয়েশন তো প্রেগনেন্সি ও রিউই সীমায়া অনলি কেমোথেরাপি আমব 4 মাস নি পরে মানজা খাঙ্কে
0: হিঙ্কে আবনি অবাগি চেরাইনি কোনো কেবিং ফাইগলাক দা যে কত কবাং মেডিসিন জকসাই টংগানে ও বেমানি বাগে হিঙ্কে আচরা ওজরাইনি থানি কোনো ইফেক্ট দেখ নাই
1: ই চেরানি থানি ও অ্যাকচুয়ালি ও স্কার্স ও ক্যান্সার হিন আ ক্যান্সার তো চেরানি আর থাঙ্গানি তো আস চান্স কম দো ফিয়াবা ও ট্রিটমেন্ট নিতে যে কেমোথেরাপি নি বাগৈ যে প্রবলেম নাই এ আমো নিতে সে চেরানি আর বেশি এফেক্ট গো আ ক্যান্সার লে আস চেরানি এফেক্ট খাইগলাক ফিয়াবা আ কেমোথেরাপি নি গুনি যে বিনি প্রবলেম মানে আবো হঙ্কে জং নুকজাগো মোস্টলি চেরাই চিকনঙ্গি থাঙ্গো সাইজ আস তোরি মেয়া চেরাই থুই চলাচল বিনি আর কম মা বাগে ডাক্তিনো সময় নিসে কাংনো ডেলিভারি রকঙ্গে থাঙ্গা

0: borok village empty camp khlaio based in the program rok ni khana khlai manugo kobang mano mpw strong no borok to amai kami rok ni bagai samong khlai tama ba inke borok bahaino amne aware da khlai amne te no ni health camp rok ba tam tam rok khlai jangi da tong
1: অবনতি তো পিএইচসি লেভেল প্লাস দেবং নিয়ান্দার যে ক্লাইনের রক এমপিডাব্লিউ রক আশা ওয়ার্কার্স রক তো বড় কামি কামি তো আওয়াই রিগুন তঙ্গ যে ফাইডি হেনে ফিয়াবা বাক্সা কিরে যাব ভ্যাকসিন ও ভ্যাকসিন নামা নিপরে কোন আবার সাইমে আঙ্গি ন যে ভ্যাকসিন নামা নি রেট খে কম সিনি তঙ্গ গভর্নমেন্ট যে জায়গা ফ্রি ভাবে রিউই তঙ্গ চিন বড় রকম কে আমন কিরে জায়গাই না সিনাই আঙ্গি তঙ্গ
0: আমাইছে ইনকা আবনো কবাং মা চঙ্গ নগই তঙ্গ যে টিকা না খাংকে আগে কোভিড নাইন্টিন চং নুখা আমি মা টিকা রক না জাঙা নাঙে নাই টিকা না পরে বই সুন্দর মানে হাফ বাইকা বাক্সা বা টিকা না খাংকে দিন থুইনাই তাই কুবুনি বেমার মানজাগু হনাই ইংকা হাইন বাইন কপালা তঙ্কে হাইন ঈশ্বরক চং কাটের খাংকে চং হাইন হাম ইংলা আমি বাক্সা বানসুগুই তংমায় ইংকা হাইন বাকি ও টিকা ন যে তাবো সাকা রক্ত আপনার তৈরি সিনাই দোকানে রোগ বা নাইনটি পার্সেন্ট আপনি কাছে কাসো জাগো হই ফেয়াবা যাবো কাসো জাগো হই সাইমান সাইমানো যে কবি কবি কাসো জাগন হাই কবান বড় রকম সঙ্গ ফায়ু হিংকে হাইনি বাকি ও যে করোনা ভ্যাকসিন যে বড় কবাং মানো মানে সাক চাই রং থাকবাই রকমে আনসোকা হাঙ্গা গবা তাবো অবনত বই কবাং মানো নেগেটিভ ফায়ো যে না এটা তো মাসা না খাঙ্গা দা তাই বোধ থই থানো আমার গিরি যাবো আপনার তৈ আসা সারানি মচুঙ্গ কবাং মা জিনিস সোশ্যাল ওয়েলফেয়ার যে সামুং খাই টাই রক একটিভিটিস যিনি সামুং খাই টাই রক আমার কিসা এবার খাইগা হাঙ্কে আমার শিখলা শিখের তৈ এডলেসেন্ট প্রিয়ার্স বা তাবুনিও যে টিনেজ নব কিসা বরক আপনার তৈ সাকলাইকে হাঙ্কে বা বলে খেলা হামানো হিনে আং খাকা ওটা
1: আও তামনি বাদ যেন অ্যাওয়ারনেস রেনা নাম স্পেশালি ও এজ গ্রুপ নি বড় রং ন যে ডাক্তি কাইয়াউই বেড়ে বসা রং ন দই টাকাই দিয়ে এটলিস্ট মিনিমাম 18 to 20 নি পরে কাই খাঁকে চাও আমন প্রোটেকশন ভ্যাকসিন বাইসিমি ন প্রোটেকশন ইয়া কাটি না নিবাগিতে অন্য সেব তঙ্গ ভ্যাকসিন তো কাইসা তঙ্গ ন প্লাস নং মাল্টিপল পার্টনার নারে গিয়াওই পার্টনার খরকসান চলা বা বিনি খরকসান বেড়ে আমা হাই গাঙ্গে চাও তাই গাঙ্গে মোস্ট ইম্পর্টেন্ট গাঙ্গে যে আমি হাই রিক্স প্র্যাকটিস খাইনার হোক কন্ডম ইউজ খাই গাঙ্গে অনেক প্রোটেকশন রেও তামনি হিনবা গভর্নমেন্ট আবুক ফ্রি ভাবে যে কোনো হসপিটাল নং কোনো সান্না যে নাই গিয়া আবো দগলাম বসকাঙ্গ ন হাইন অ্যাডভার্টাইজ কাহাই মোটামুটি প্রোটেকশন
0: ফেয়াবা যেন যত জায়গা উসলুই দো হিংকে হাইন বাকি যিনি বড় রকম আওয়াই মরনা থাকা হাঙ্কে তাবুনি ও যে শিকলি উমর তাবুনি ও যে জেরাই রক বড়নো বেশি গবাং খে ছিনা নামায় তে সাইমানা নামায় ওমাকে বড় তাবুক গরমাই টাই খরক চলাবাই তাই মেডাম নাম সামানে খরক চাই তাই খরক বুড়ি খরক বাবাই নাম বরক দোকে আবার দিয়ে আমি এসপিবি নি গবাং মানো বড়নি রোগ ফাইমানো ইনকে আবনো চং সাইমানানি দরকার যে মা ফাহানাই রোগব যে হাই রিক্স বড়নি চালাই রকম দতিন কাই উল বেমার মানজাক থাকবো কেবল আবো চং সারানি গেরি তাই বনি যেসে মা ফাহানজাংনাই বসাবাতি রকম যিনি বসাবারি রকম ফোরনানি নাঙ্গনাই ইনকে অবন আং সারানি মচঙ্গ যে যিনি বসা বেড়ে রোগ যতনি রসা বেড়ে গেনা বোমা রক ন যেন অবন মাসাও নিজে বসা তামং দং তামং দং কিসা মা ফাহানজাংনাই বেলাখেন নাইকলানি নাঙ কে আংতে সঙ্গে মচঙ্গ যে তাবুনি ও জরাও ও যে সার্ভিকেল ক্যান্সার মানজাক থাকা হাঙ্কে মানজাগি বসুক উমরকনি পরে মানে ব মানে লাংমারক চনাকলাই মানে তাম তাম বন মেডিসিন সগ্রহ বাহাইকে বন নারাগি মান
1: একবার অমহাই সার্ভিক্স নি ক্যান্সার অঙ্গি থাকা ইউজুয়ালি যেন সাইমাইনি যে নিশিমো ক্যান্সার অঙ্গি দে দং যিনি বরক বা বেশি থাঙে টেস্ট রকব খাইছে

0: Dạ, ông bà cái chẳng say mê à, chỉ nên biết
1: À.
0: xin cô ưng ý tông, ưng ý tông. Last stage of soya sak amo je fru oni ni treatment kuno option kri kha afru si maximum saimanu hinge oboni koyekta amon slice sakang ni koyekta symptoms nukjang nai amo hangai ni ni rom di baksa borok ba sadasra bising jago usually sadasrap to normal kintu alada infection proboni ni sadasrap onkori mano kintu o virus ni bagai boni ni sadasrap onkori mano abo bahai obo hamya phanangai mano Plus, the main problem ta mong nai gankai chilabri thubai bleeding ng nai.
1: Oh.
0: Apuno hino postcoital bleeding. Amo most commonly amon ni talo waisa je ri shumani a bleeding ni bade no hotat khai nang bleeding nuk nai thui phai nai ni tola tai. Okay. Amo ri shu ya bade no kasar mazaro tal ni shumani kasar mazaro ri shu nai eba chilabai thubai mani pore hotat khai ri shu ri nai bleeding ngai ri nai. Okay, bohok tola sanai, bisma sanai baksa ba. Okay, advanced ngi thang nga cancer, cancer bladder rogo thang emano rectum ni ni jor sakong ni uklong ni je structure gana gini rogo spread ang thang purung ge tamong sanai nang suti mayang sanai. Suti na muchung nai kisakhano suti na rak mayang nai.
1: Oh.
0: Eba khi na rak mayang nai, khi puru bohok sanai thui phai nai, suti puru thui phai nai mo hai bo ngi mano. Okay, stage 4 o jesmoi shoguyo, stage 4 ang ge tamong ni ni cancer. Oh, বসাখক নিগানা গিনি নি বাদেন হাকসাল জাগাও সগইও থুই তুই কে থাঙ্গো যেমনি নি লাংস সগইছি নাই ব্যাকরেঙ্গো সগইছি নাই লিভারও সগইছি নাই আফরুং গাঙ্কা আ যে জাগা পার্টও সগইও আপুন হিসাবে নি নি সিমটমস নুক জাং নাই লাংস সকাই বা কুসুক নাই থুই ফাই নাই কুসুক তি রগো আমা হাই অঙ্গই মানু সিমটমস দা হেঙ্কে আমো নং তাইসিং সংমানি যে ট্রিটমেন্ট আমো অঙ্গই মান ট্রিটমেন্ট হেঙ্কে আমো স্টেজ ওয়াইসি মো মেইনলি স্টেজ আর্লি স্টেজ অফ ডিটেকশন হেঙ্কে আমো কোনো ট্রিটমেন্ট ইয়া ডাইরেক্ট হিস্টেরেক্টমি মানে বসাখক ন এস এ হোল কি বিমারি নাই পিয়াবা টিউমার নি সাইজ যে সময় 4 সেন্টিমিটার 4 সেন্টিমিটার নি সিমি যে সময় বাঙ্গাই থাং নাই টিউমার আফ্রুতে সার্জারি নি অপশন করি খা অপারেশন আফ্রু ন খাই মানে যে সময় নি টিউমার নি সাইজ আ ক্যান্সার নি সাইজ জি কো নং নাই আফ্রু ন অপারেশন খাই না নি চান্স হামনা নি চান্স কবাং পিয়াবা টিউমার টরি থাং গাং কে 4 সেন্টিমিটার নি সলাই বাঙ্গাই থাং গাং কে কোনো খাই না করি জাস্ট কেমোথেরাপি তে রেডিও থেরাপি আমো সিমিসে অপশন তে কোনো করাই তাই নং সংমানি যে বসুক মা সার্ভাইভাল ইমান চান্স থাকি বছর ইমান হেমালে স্টাডিও নুক যাব ফাইভ ইয়ার্স সার্ভাইভাল রেট হেনাই পাঁচ বছর মাইকে আমি
1: হুঙ্কে যেন পুলানো বিনি পুলে সিনেমারি যেন সাইমানকা সিনেমারি ও যেন বলাইখানে আপনার যেন গাহামকে সাইমানা নামায় জিনিস সাগত যেন বাহাই দামও ফিল খাই দং যেন দাম কষ্টই দং ও জেন জানে বড় বন সাইমানো গে যেন তাবুক সাইকেন রাখা ম্যাডাম তাম তামো জিনিস সিমটমস নুকজাক তাম তাম সিনেমারি আবনি পুইলা তাম তাম মঙ্গিমান হিঙ্কে বেলাখিন ওয়ারমা সিনজা চিনি মো কাইসা বুড়ি রোগনি বাকে হিঙ্কে ও যে ক্যান্সার সার্ভাইকেল ক্যান্সার কাঙ্কে আবো চং তাবো আবন বাকে বে সেপমান খাবা বেলাখিন চং কপাল কর্তর হি মানো তাবো আসাই নিয়ে জিরাই রোগনো আসাই কতাল জিরাই রোগনো চং মাকে না রই গ্লাং মানো হিঙ্কে চিনি তো ইয়া ভবি সে জোরাবো করি খাবা হিঙ্কে চিনি ও খাই টংনাই তাকু বুকুক সঙ্গ বিশেষ করে বেড়ে বুমা রকন তাই বেড়ে জিরাই রকন তামো কক জানানি মুসুম অবন তুই পাইথাগো
0: আং পাইথাগো অমন গসার নাম মুসুঙ্গ যে তাবুক যে গভর্নমেন্ট সেবরি তংমানি ও সেব ন রং যত না বাইদি যে 14 ইয়ার্স কাজাক আচারের রং ন ফ্রি বাবা ভ্যাকসিন রি তঙ্গ ফ্রি বাবা 14 ইয়ার্স বাদে বো যে বুড়ি নানা মুসুং নাই আমো অ্যাভেলেবল আমো পাইনানি অ্যাভেলেবল তা যে 14 ইয়ার্স বাদে যে বুড়ি রোগ নানা মুসুং নাই বরক্ষে পাই মা নাহা নাই তে অমন তে কিতে বঙ্গাঙ্কে ভ্যাকসিন কাইসা তে হিংকাঙ্কে ডাক্তি কাইজা গিয়া ওই কিসা লেরি কাইজা খে চাও এবার বসা গবাং গবাং খাইয়া ওই কিসা গ্যাপ রে ওই খাই খাই এবার কন্ডম ইউজ খাই খাই হিংকে অমরক নিবাগাই ন সান মুসুঙ্গু
1: সংখানাকা তিনি অম হাই বেলাই কেন নাঙ্কক মানে অ কক রক ন যেন গবাং মানো যেন হাই রিক্স প্রেগনেন্সি রোগ অম হাই ব্রে রক ন নুক জাগু উমর কায়া সানে কাইজাগি রক তাই থুই মানে রোগ নুক জাগু বিশেষ খাই যিনি দফানি বরক রক ন তাই প সিয়া আম হাই রক যেন সাইমানো আস রং সরং জায়গার গে বন রং সরং নাই তঙ বসে তাবো অম হাই গবামা চাথানি নাই যিনি হামিয়া হামে মানে যাওয়াই রোগ যেন অম হাই বেমারক গভাবে মানে মানো আম হাই বেমারক ন গে বেলাইখানে ওয়ান আমার সিনজা তাবো ন জ্বরাবো গে যেন কাসুনা নেবা

0: শুনছিলেন ককবরক অনুষ্ঠান আকাশবাণী আগরতলা। এখন শুনবেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, এরপরে ককবরক এবং বাংলা স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ বিশেষ খবর। দিল্লির যন্তর মন্তরে আগামীকাল সিজেপির প্রস্তাবিত বিক্ষোভ কর্মসূচিতে দিল্লি পুলিশ অনুমতি দিতে অস্বীকার করেছে। নতুন দিল্লি এবং হজরত নিজামুদ্দিন স্টেশনগামী সমস্ত মেল এবং এক্সপ্রেস ট্রেন, যেগুলি আজ দুপুর দুটোর পর ছেড়েছে এবং আগামীকাল ভোর চারটে থেকে দুপুর দুটোর মধ্যে পৌঁছানোর কথা, সেই সমস্ত ট্রেন বাতিল করা হয়েছে। রাজধানী দিল্লিতে আগামীকাল কংগ্রেস জনতা পার্টির বিক্ষোভ আন্দোলনের প্রেক্ষিতে দিল্লি জন্য কেন্দ্র এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে। পশ্চিমবঙ্গে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম এবং মুর্শিদাবাদের রেজিনগর দুই বিধানসভা আসনে বিজেপি বিপুল ভোটে জয়ী হয়েছে। পার্মানেন্ট লেবার সার্টিফিকেশন কর্মসূচি সংক্রান্ত মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ঘোষণার প্রেক্ষিতে ভারত জানিয়েছে এর ফলে দুদেশের অভিন্ন উন্নয়ন পরিকল্পনা ধাক্কা খাবে। দ্বিতীয় টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে ভারত আজ রাঁচিতে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছে। আসে বিস্তারিত খবরে। দিল্লির যন্তর মন্তরে আগামীকাল সিজেপির প্রস্তাবিত বিক্ষোভ কর্মসূচিতে দিল্লি পুলিশ অনুমতি দিতে অস্বীকার করেছে। নতুন দিল্লিতে আজ সকালে সাংবাদিকদের দিল্লি পুলিশের যুগ্ম কমিশনার নূপুর প্রসাদ বলেন, যন্তর মন্তরে বিক্ষোভ কর্মসূচি করতে হলে কমপক্ষে দশ দিন আগে আবেদনপত্র জমা দিতে হয়। সিজেপিকে এই বিক্ষোভ আন্দোলনের জন্য আগে অনুমতি দেওয়া হলেও সে সংক্রান্ত নির্দেশিকা তারা মানেনি।
2: 7 तारीख को इन्होंने एक एप्लीकेशन दिया था नई दिल्ली डिस्ट्रिक्ट कि वो 10 तारीख को प्रदर्शन करने आ रहे हैं, प्रोटेस्ट करने आ रहे हैं अकाउंटेबिलिटी ऑफ सीईसी के रिगार्डिंग। इस इंटीमेशन पर गौर किया गया और इसको कंसिडर करते हुए आगे देखा गया कि नहीं हुआ है। हमारी लेकडाउन गाइडलाइंस है कि हमें धरना के 10 दिन पहले से ये चाहिए होता है और वो नहीं था। पहली तो ये, दूसरी इनके जो प्रीवियस कंडक्ट को देखा गया, जब पहले इन्हें धरना के प्रदर्शन की अनुमति दी गई थी तो इन्होंने अपने टेकिंग को ही फॉलो नहीं किया। इन सभी के मद्देनजर और प्रेजेंट लॉ एंड ऑर्डर सिचुएशन को देखते हुए, ट्रैफिक रेगुलेशन के भी मद्देनजर इस अनुमति को नहीं दिया जा रहा है।
1: ইতোমধ্যেই ওই এলাকায় জনগণের নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা রক্ষায় ভারতীয় ন্যায় সংহিতার 163 ধারা বলবৎ করা হয়েছে। আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে বলেও জয়েন্ট কমিশনার জানিয়েছেন। নতুন দিল্লি এবং হজরত নিজামুদ্দিন স্টেশনগামী সমস্ত মেল এবং এক্সপ্রেস ট্রেন, যেগুলি আজ দুপুর দুটোর পর ছেড়েছে এবং আগামীকাল ভোর চারটে থেকে দুপুর দুটোর মধ্যে পৌঁছানোর কথা, সেই সমস্ত ট্রেন বাতিল করা হয়েছে। আগামীকাল ওই দুই রেল স্টেশনের আশপাশ এলাকায় সিজেপির বিক্ষোভ আন্দোলনের জেরে যানজটের সম্ভাব্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে রেলমন্ত্রক জানিয়েছে। অন্যদিকে জাতীয় রাজধানী অঞ্চলে নিরাপত্তার কারণে আজ রাত 9টা থেকে আগামীকাল পর্যন্ত 57টি মেট্রো স্টেশন বন্ধ থাকবে বলে দিল্লি মেট্রো রেল কর্পোরেশনের তরফে জানানো হয়েছে। এই স্টেশনগুলির মধ্যে রয়েছে রাজীব চক, লোককল্যাণ মার্গ, সেন্ট্রাল সেক্রেটারিয়েট, প্যাটেল চক, নিউ দিল্লি, সেবাতীর্থ, মান্ডি হাউস এবং জনপথ। রাজধানী দিল্লিতে আগামীকাল কংগ্রেস জনতা পার্টির বিক্ষোভ আন্দোলনের প্রেক্ষিতে দিল্লি মেট্রো এবং রেল চলাচল যাতে সম্পূর্ণ বন্ধ না করা হয় তার জন্য কেন্দ্র এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চ বলেছে, সাধারণ মানুষের সুবিধার্থে গণপরিবহন ব্যবস্থা অবশ্যই চালু রাখতে হবে। বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি ভি মোহনাকে নিয়ে গঠিত ওই বেঞ্চ সলিসিটর জেনারেল তুষার মেহতাকে এক নির্দেশে বলেছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যাবতীয় বিধিনিষেধ পুনর্বিবেচনা করতে হবে। বেঞ্চের পর্যবেক্ষণ, নিরাপত্তা রক্ষায় সমস্ত ধরনের গণপরিবহন বন্ধ করে দেওয়া নিয়ন্ত্রণ করার থেকে পৃথক পথ। শীর্ষ আদালত তার নির্দেশে আরো জানিয়েছে, মেট্রো ট্রেন এবং রেল চলাচল সংক্রান্ত যাবতীয় সিদ্ধান্ত জনসাধারণকে জানাতে হবে। সাধারণ মানুষের

0: সুবিধার্থে যান নিয়ন্ত্রণ, কোন কোন রাস্তায় ব্যারিকেড থাকবে এবং বিকল্প রাস্তার ব্যবস্থা সংক্রান্ত ঘোষণাও সাধারণকে জানাতে বলা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে মহিলা ও শিশু কল্যাণ দপ্তরের বিভাগীয় শীর্ষ সম্মেলনের সমাপ্তি অধিবেশনে অংশগ্রহণ করবেন। দুদিনের এই সম্মেলন গতকাল শুরু হয়েছে। সমস্ত রাজ্যের মহিলা ও শিশু কল্যাণ দপ্তরের আধিকারিক ও রাজনৈতিক নেতৃত্ব এতে যোগ দিচ্ছেন। এবারে সম্মেলনে পুষ্টি, প্রাথমিক শিক্ষা, শিশু সুরক্ষা এবং মহিলাদের নিরাপত্তা ও ক্ষমতায়নের উপর আলোকপাত করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ওয়ার্ল্ড স্কিলস কম্পিটিশন 2026 সফল প্রতিযোগীদের তাঁর বাসভবনে আপ্যায়ন করেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি বলেন, এই প্রতিযোগিতায় যুবক যুবতীরা অসাধারণ দক্ষতা দেখিয়েছেন। তিনি এই দলগুলির সঙ্গে আলাপচারিতা করেন এবং তাদের অসাধারণ নৈপুণ্যে অভিনন্দন জানান। উল্লেখ্য, এই প্রতিযোগিতায় ভারত এই প্রথম 6টি রূপসহ মোট 20টি পদক জিতে 10ম স্থান অধিকার করেছে। গত মাসের 22 থেকে 27 তারিখ পর্যন্ত চীনের সাংহাইয়ে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। সেবা সংকল্প অভিযান কর্মসূচির এই পর্যায়ে এবারের আলোচনার বিষয় দেশে কৃষক ও কৃষি ব্যবস্থার উন্নতি। পিএম কিষাণ, কিষাণ ক্রেডিট কার্ড, সয়েল হেলথ কার্ড, কৃষিতে ড্রোন সহ উন্নত প্রযুক্তির ব্যবহার, এমনই সব বিষয় নিয়ে দুটি পর্বে দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারের যুগ্ম কৃষি অধিকর্তা দীপশঙ্কর লায়কের সঙ্গে কথা বলেছেন কাশফির নাহার। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি প্রথম পর্ব শুনবেন আজ রাত 10টায় গীতাঞ্জলি বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক এবং ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা ও এক্স চ্যানেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম এবং মুর্শিদাবাদের রেজিনগর দুই বিধানসভা আসনে বিজেপি বিপুল ভোটে জয়ী হয়েছে। নন্দীগ্রামে বিজেপি প্রার্থী হাসিরানী রথ 1,64,427 ভোটে জয়ী হয়েছেন। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে 1,22,000 বেশি ভোটে হারিয়ে ওই আসন থেকেই জয়ী শুভেন্দু অধিকারী 2016 সালের রেকর্ড ভেঙে দিয়েছেন। অন্যদিকে রেজিনগরে বিজেপি প্রার্থী শাখারাম সরকার 1,29,914 ভোট পেয়ে আসনটি আমজনতা উন্নয়ন পার্টি আজুপের থেকে ছিনিয়ে নিয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আজুপ প্রধান হুমায়ুন কবিরের ছেলে গোলাম নবী আজাদকে 75,000 বেশি ভোটে পরাজিত করেছেন তিনি। এই দুই আসনে জয়ের ফলে রাজ্যে বিজেপির আসন সংখ্যা বেড়ে দাঁড়াল 209। বিজেপি প্রার্থী রুক্মিণী ওরফে অভিনেত্রী কোয়েল মল্লিক বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ নির্বাচিত হয়েছেন। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত অন্য কোন প্রার্থী না থাকায় তার জয় নিশ্চিত হয়। বিধানসভায় এসে আজ সচিবের হাত থেকে জয়ের শংসাপত্র গ্রহণ করেন তিনি। উল্লেখ্য, রাজনৈতিক পালাবদলের পর তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ পদ থেকে গত 16 জুলাই ইস্তফা দিয়েছিলেন কোয়েল। সেই আসনে বিজেপির প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়ে ফের রাজ্যসভায় যাওয়ার সুযোগ পেলেন তিনি। দুর্গাপূজা উপলক্ষে তথ্য সংস্কৃতি দপ্তর কলকাতা সহ রাজ্য জুড়ে একগুচ্ছ সাংস্কৃতিক কর্মসূচির আয়োজন করেছে। আগামীকাল 10ই অক্টোবর ইডেন গার্ডেন্সে রাজ্যস্তরের মূল অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বর্ণময় সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি 3D প্রজেকশন ম্যাপিং, লেজার শো, আতশবাজি প্রদর্শনীরও ব্যবস্থা থাকছে। আগামীকাল মহালয়া, পিতৃপক্ষের অবসান ঘটিয়ে সূচনা হবে দেবীপক্ষের। এই উপলক্ষে প্রতিবারের মতো আকাশবাণী কলকাতায় সম্প্রচারিত হবে ঐতিহ্যবাহী প্রভাতী অনুষ্ঠান মহিষাসুর মর্দিনী। ভোর 4টে থেকে বিবিধ ভারতী ছাড়া আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গে অনুষ্ঠানটি একযোগে সম্প্রচারিত হবে। রাজ্য সরকারের উদ্যোগে কলকাতার বিভিন্ন গঙ্গার ঘাটে লাগানো বিশেষ রেডিও সেটে অনুষ্ঠানটি শোনানোর বন্দোবস্ত করা হয়েছে। বাজি কদমতলা, কুমোরটুলি, বাগবাজারের মায়ের ঘাট, রতনপুর ঘাট সহ এক পার্মানেন্ট লেবার সার্টিফিকেশন কর্মসূচি সংক্রান্ত মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ঘোষণার প্রেক্ষিতে ভারত জানিয়েছে এর ফলে দুদেশের অভিন্ন উন্নয়ন পরিকল্পনা ধাক্কা খাবে। আজ বিকেলে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের বলেন, মেধার অবাধ যাতায়াত ভারত এবং আমেরিকা উভয় দেশের অর্থনীতির পক্ষেই শুভ। তিনি জোর দিয়ে বলেন, এই ধরনের সুযোগ ভারতীয়দের জন্য যেমন সন্ধান, উদ্ভাবন, গবেষণা, উৎপাদন বৃদ্ধি, প্রতিযোগিতা বাড়ানো এবং কর্মসংস্থান তৈরিরও সুযোগ পায়।
1: यह ध्यान दिया जाना चाहिए कि पर्म H1B वीजा कार्यक्रम से अलग है। पर्म आवेदनों का निलंबन अपने आप में मौजूदा H1B वीजा की वैधता या H1B वीजा धारकों और उनके आश्रितों डिपेंडेंट्स यानी की स्थिति को प्रभावित नहीं करता है। हालांकि प्रभावित कंपनियां के योग्य कर्मचारियों की स्थायी निवास अथवा ग्रीन कार्ड प्रक्रिया पर कुछ प्रभाव पड़ सकता है।
0: দক্ষিণ আফ্রিকায় বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূত বিচারপতি নবনেথন নাভি পিল্লাই এবারে নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন। শান্তি এবং আন্তর্জাতিক আইনে বিশেষ অবদানের জন্য তাকে মনোনীত করা হয়। দক্ষিণ আফ্রিকার ডারবানে 1941 সালে এক

পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। সেদেশের হাইকোর্টে তিনিই প্রথম কালো চামড়ার মহিলা বিচারপতি হিসেবে নিযুক্ত হন। 2008 থেকে 2014 সাল পর্যন্ত তিনি রাষ্ট্রসংঘে মানবাধিকার সংক্রান্ত হাইকমিশনার হিসেবে নিযুক্ত ছিলেন। এবছর নোবেল শান্তি পুরস্কারের 125তম বার্ষিকী। সৌদি আরবের রিয়াধে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে হুথি জঙ্গিদের আক্রমণে সৌদি আরবের এক বিমান চালকের মৃত্যু হয়েছে। ওই এয়ারলাইনের তরফে জানানো হয়েছে তাদের একটি বিমানও রানওয়েতে দাঁড়িয়ে থাকাকালীন ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে সে সময় বিমানটিতে কোন যাত্রী ছিলেন না। দ্বিতীয় টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে ভারত আজ ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছে। রাঁচির জেএসসিএ আন্তর্জাতিক স্টেডিয়াম কমপ্লেক্সে খেলা শুরু হয়েছে সন্ধ্যে 7টায়। লখনৌতে প্রথম ম্যাচে ভারত 8 উইকেটে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে 5 ম্যাচের টি টোয়েন্টি সিরিজে 1-0 এগিয়ে গেছে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। দিল্লির যন্তর মন্তরে আগামীকাল সিজেপি প্রস্তাবিত বিক্ষোভ কর্মসূচিতে দিল্লি পুলিশ অনুমতি দিতে অস্বীকার করেছে। রাজধানী দিল্লিতে আগামীকাল কংগ্রেস জনতা পার্টির বিক্ষোভ আন্দোলনের প্রেক্ষিতে দিল্লি মেট্রো এবং রেল চলাচল যাতে সম্পূর্ণ বন্ধ না করা হয় তার জন্য কেন্দ্র এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে। খবর পড়া এখনকার মতো শেশ হলো। এর পরে শুনবেন স্থানীয় সংবাদ 7:50 মিনিটে।

0: আকাশবাণী আগরতলা।
1: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী আরোগ্য যোজনা নিয়ে বেশি যার উমানো রোগে অশেবনা হার নাই যত অন্য খাকা হামিয়া ভারত নুংতাইনি নিন্নুকুনি বড় রঙে শাখা হামনার খানি প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা দায় চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা নিশাই নিজি থাম তাং গদাং রাং নাঙিয়া ওই চুবা মুগু ওই দম ত্রিপুরা গনাঙ্গুই নো আয়ুষ্মান কার্ড নামনা নি সামু খলাই যাকি দম কেম্প শাক হাম নগ দায় নব নগ চিনি বদল নি বড় রক হাঙি দম নি নিন্নুকুন চুগুই তংখে তিনি নো আয়ুষ্মান কার্ড খলাই দি বেনিফিশিয়ারি .nha.gov.in ও ওয়েবসাইট বিশিমতি এবা আয়ুষ্মান আয়ুষ্মান কার্ড নামুই মান নাই শাক হাম নারুক না যত নি মান থাই আয়ুষ্মান উঙ্কুন যত নি উঙ্কুন তেইপো কাহানকে সিনানি বাগি টোল ফ্রি হেল্পলাইন 1455 এবা 1800 3453 7977 ও নাম্বারও করুন দি।

আকাশবাণী আগরতলা ককটমা পড়িব অমৃতা দেববর্মা তিনি ককটমা বুবাক রকংখা মন্ত্রীবক্রক নিয়ে লোক হামক্রাই সামুং বতাং বিশিং শালগ্রা ত্রিপুরা হাঙ্কর জুলাই বাড়িব খুংসা মেডিকেল রুংন কতর সুনাম তিসা জাগান দুম্বরচুং ফেরাং কেন্দ্র সুনাম ফির মুংনি বিশিংতে চিসা মেগাওয়াট চুং ফেরাং আসাইরিনানি নাহার মুং নাহার জাকা হেনি শাখা চুং ফেরাং মন্ত্রী রতনলাল নাথ কেন্দ্র হাপাং ক্যান্সার নি বিথিনে রাংমারে ইয়াগো নারুনানি ইয়াপ্রি ফুয়ারি রেখা খুনা মহলায়া আবনরুগৈ আকাশবাণী ও আইসুগো দামব্রুয় মহলায়া আওয়াই জাগান গুয়াহাটী ও বুড়িরোগনি উমর চিচুকু বিসিনি বসং ক্রিকেট থাইমানে পুইলা ম্যাচত তিনি ত্রিপুরা কপলাইংখা মন্ত্রীবক্রগ্নে লোক হামক্রাই সামুং বতাং বিশিং শালগ্রা ত্রিপুরা হাঙ্কর জুলাই বাড়িও খুংসা মেডিকেল রুগ্ন কতর সুনাম তিসা জাগান শান্তির বাজার হাঙ্কর শাখাম নগ্ন তৈ তিসা কক চাব ও মেডিকেল রুগ্ন কতর সুনাম তিসানা নাহারে তিনি তাংন কতর কগলাম সালাইমা সংসাখা কগলাম সালাইমা ও মন্ত্রীবক্র প্রফেসর ডক্টর মানিক সাহা ফুরংজাক অফিসার রংনি দাতি তিসা কক চাপনি কৈমুং জমা রিনা তাই অ তাং বতাং সামুং চেংনা কক বিতি রিখা অ মেডিকেল রুগ্ন কতর রুং চেং জাকাই বেবাক রং বিশু খরক সারা শ্রংনাইরক বর্তে উংনা সেপ মানি মানোহিনী শাখা মন্ত্রী অক্রা ককলাম সালাইমানি পুইলাও শাখাম তাংক্রা কিরণ গিত্তে কক সাপ্তি সাজাক ও মেডিকেল যগ্ন কতর্ন তুই সুবাই শুক্রবই সাউই খনারিকা কেন্দ্র হাপাং ক্যান্সার নি বিথিনী রাংমারি ইয়াগো নারনানি ইয়াপ্রি ফুয়ারি রেখা আবনি বাকে ক্যান্সার বেমার গনাং বিষয় খক নি সাই বারা রোজাক রং খাতি মানানো হাপাং টংজাক মুংবতাং ফাতর টংমা এন্টি ক্যান্সার বিথিনে মানথগ্রী মুতাই ফালতানি চংজাক আজিমারি চংজাক বিশিং টনিনানি দাগি জাখা ও রাংমারি সবাই ফালতানি রাও থামসিনি বিশিং টংানো ও ইয়াপ্রি নাহার জামাবাই বিথিনী রাংমারি রাও সিনিচি সখা ইকলাই জাকমানহিনী সাকলাই জাকা দুম্বরচুং ফেরাং কেন্দ্র সুনামফির মুং বিশিংতির চিসা মেগাওয়াট চুং ফেরাং আসাইরিনানি নাহার মুং নাহার জাকাহিনী শাখা চুং ফেরাং মন্ত্রী রতনলাল নাথ ও তাংবুতাঙ্গ খক সারা রোজাক রাং সবাই

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার 8 বছর পূর্তি উপলক্ষে সমস্ত সুবিধাভোগীদের অভিনন্দন। আপনার ও আপনার পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এবং চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা 2023 প্রকল্প বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান করে চলেছে। ত্রিপুরা জুড়ে চলেছে আয়ুষ্মান কার্ড তৈরির অভিযান। ক্যাম্পে, হাসপাতালে এমনকি বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে আমাদের দল। আপনার পরিবার যোগ্য হলে আজই করে নিন আয়ুষ্মান কার্ড। আপনি beneficiary.nha.gov.in ওয়েবসাইটের মাধ্যমে অথবা আয়ুষ্মান অ্যাপের সাহায্যে নিজেই তৈরি করতে পারেন আপনার আয়ুষ্মান কার্ড। স্বাস্থ্য সুরক্ষা সবার অধিকার। আয়ুষ্মান হোক প্রতিটি পরিবার। আরো জানতে টোল ফ্রি হেল্পলাইন 1-4555 অথবা 1-800-345-3797 নম্বরে যোগাযোগ করুন। ত্রিপুরা স্বাস্থ্য সুরক্ষা সমিতি দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: তাহলে শুরু করি ইনভেস্টিং।

0: সেবির এক ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থী অ্যাপ ডাউনলোড করুন।
1: আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্রলোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হল, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা জানিয়েছেন, প্রধানমন্ত্রী জনবিকাশ কার্যক্রমে দক্ষিণ জেলার জোলাইবাড়িতে মেডিকেল কলেজ স্থাপন করা হবে। বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ বলেছেন, ডুমবুর জলবিদ্যুৎ কেন্দ্রে 11 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকার ক্যান্সারের ঔষধের মূল্য নিয়ন্ত্রণের পরিধি বাড়িয়েছে। ঐতিহ্যবাহী নির্মহল জল উৎসব শেষ হয়েছে। আগামীকাল মহালয়া উপলক্ষে আকাশবাণীতে ভোর 4টায় মহিষাসুর মর্দিনী সম্প্রচারিত হবে। এবারে বিস্তারিত সংবাদ। প্রধানমন্ত্রী জনবিকাশ কার্যক্রমের অধীনে দক্ষিণ ত্রিপুরা জেলার জোলাইবাড়িতে একটি মেডিকেল কলেজ স্থাপন করা হবে। শান্তিরবাজার জেলা হাসপাতালকে ভিত্তি করে প্রস্তাবিত এই মেডিকেল কলেজ স্থাপনের লক্ষ্যে আজ সচিবালয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা সংশ্লিষ্ট আধিকারিকদের দ্রুত বিস্তারিত প্রকল্প প্রতিবেদন প্রস্তুত করে জমা দেবার পাশাপাশি যত শীঘ্রই সম্ভব প্রকল্পের কাজ শুরু করার পরামর্শ দেন। প্রস্তাবিত মেডিকেল কলেজে প্রতি শিক্ষা বর্ষে 100 জন শিক্ষার্থী ভর্তি হবার সুযোগ পেতে পারেন বলে মুখ্যমন্ত্রী উল্লেখ করেন। তিনি বলেন, প্রস্তাবিত মেডিকেল কলেজকে কেন্দ্র করে জোলাইবাড়ি এলাকায় একটি সুপরিকল্পিত টাউনশিপ গড়ে তোলা হবে। বৈঠকের শুরুতে স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে প্রস্তাবিত মেডিকেল কলেজের উপর একটি সচিত্র

0: প্রতিবেদন তুলে ধরেন। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু আজ লোকভবনের দরবার হলে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের প্রথম সেমিস্টারের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময়কালে তিনি তাঁদের শিক্ষাজীবনের অভিজ্ঞতা ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে খোঁজখবর নেন। রাজ্যপাল শিক্ষার্থীদের নিজেদের বাবা মায়ের কাজের সঙ্গে জড়িত চ্যালেঞ্জ, অভিজ্ঞতা ও দায়িত্বগুলি বোঝার জন্য উৎসাহিত করেন। রাজ্যপাল শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, কঠোর পরিশ্রম, উচ্চাকাঙ্ক্ষা এবং দৃঢ় সংকল্পের মাধ্যমে নিজেদের লক্ষ্য অর্জনের জন্য এগিয়ে যেতে হবে। বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ বলেছেন, ডুম্বুর জলবিদ্যুৎ কেন্দ্র পুনরুদ্ধারের মাধ্যমে 11 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এ প্রকল্পে 100 কোটি টাকা ব্যয় করা হবে। আজ তীর্থমুখের গোমতী জলবিদ্যুৎ প্রকল্প এলাকায় বাঁধের নিরাপত্তা সংক্রান্ত একদিনের জনসচেতনতামূলক কর্মসূচিতে তিনি এই কথা বলেন। ডুম্বুর জলবিদ্যুৎ কেন্দ্রের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, এই বাঁধটি 56 বছর আগে নির্মিত হয়েছিল। এখানে রাইমা ও সাইমা নদীর জল মিলিত হয়েছে। এই দুই নদীর সঙ্গম স্থল থেকে গোমতী নদীর উৎপত্তি। একসময় এই কেন্দ্রে 3টি ইউনিট ছিল, যার প্রতিটি বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ছিল 15 মেগাওয়াট। কিন্তু ধীরে ধীরে বিদ্যুৎ উৎপাদন কমতে থাকে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পরেও এখানে 2 থেকে 3 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হয়েছিল। বিদ্যুৎমন্ত্রী বলেন, সম্প্রতি রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, যেসব এলাকায় মোবাইল নেটওয়ার্ক পরিষেবা নেই সেখানে BSNL এর নেটওয়ার্ক পরিষেবা চালু করা হবে। আগামী 23 অক্টোবর আগরতলায় মায়ের গমন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। মূল অনুষ্ঠানটি হবে আগরতলার মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ের সামনে। এ উপলক্ষে আজ আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদারের পৌরোহিত্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পশ্চিম জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার, পুলিশ সুপার নমিত পাঠক, ট্রাফিক পুলিশ সুপার কান্তা জাঙ্গীর প্রমুখ উপস্থিত ছিলেন। তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব কিরণ গিত্তে আজ সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, রাজ্য সরকার বিজ্ঞাপন নীতিতে অর্থাৎ ত্রিপুরা অ্যাডভার্টাইজমেন্ট পলিসি 2026 সংশোধন করেছে। এই সংশোধনী বিষয়ে তিনি সাংবাদিক সম্মেলনে বিস্তারিত উল্লেখ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনসেবার মাধ্যমে দেশ সেবা এই মন্ত্রকে পাথেয় করে জনজীবনে 25 বছর পূর্ণ করেছেন। জনসেবা ও সুশাসনের এই দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে নিরন্তর কাজ করে চলছে সরকার। অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ও সামাজিক ক্ষমতায়নের মাধ্যমে মানুষের জীবনযাত্রায় পরিবর্তন আনার এই উদ্যোগেরই একটি উদাহরণ হল স্টার্ট আপ ইন্ডিয়া কর্মসূচি। আজকের বিশেষ ধারাবাহিকে তুলে ধরব কিভাবে স্টার্ট আপ ইন্ডিয়া কর্মসূচির মাধ্যমে এই ভাবনাকে বাস্তবে রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
1: দেশে উদ্ভাবন, কর্মসংস্থান এবং স্বনির্ভরতার প্রসারে এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হল স্টার্ট আপ ইন্ডিয়া। 2016 জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই কর্মসূচি শুরু করেন। এই উদ্যোগের মূল লক্ষ্য হল নতুন ব্যবসায়ের ধারণাকে বাস্তবে রূপ দেওয়া, তরুণ উদ্যোগপতিদের উৎসাহিত করা এবং দেশে উদ্ভাবনের উপযুক্ত পরিবেশ গড়ে তোলা। স্টার্ট আপ ইন্ডিয়ার মাধ্যমে নতুন উদ্যোগগুলিকে বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা, কর ছাড়ের যোগ্যতা, সহজতর নিয়মকানুন এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানের ব্যবস্থা করা হয়েছে। বিশেষ করে যুব সমাজ, প্রযুক্তিবিদ এবং নতুন উদ্ভাবকদের নিজেদের উদ্যোগ গড়ে তোলার ক্ষেত্রে এই কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। চাকরি প্রার্থী নয়, চাকরিদাতা হিসেবে যুব সমাজকে গড়ে তোলার লক্ষ্যেই স্টার্ট আপ ইন্ডিয়া এক নতুন দিশা দেখাচ্ছে। নতুন ভাবনা, নতুন উদ্যোগ, সমৃদ্ধ ভারতের পথে স্টার্ট আপ ইন্ডিয়া। সংবাদকক্ষ থেকে সুমন ভট্টাচার্য, আকাশবাণী, আগরতলা।
0: এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপে ফলো করুন। সোশ্যাল মিডিয়ায় ফেসবুক ও এক্স হ্যান্ডেলে অল ইন্ডিয়া রেডিও নিউজ এবং ইনস্টাগ্রাম পেজে এআইআর নিউজ এলআরসে দেখুন অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন এআইআর। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। কেন্দ্রীয় সরকার ক্যান্সারের ঔষধের মূল্য নিয়ন্ত্রণের পরিধি বাড়িয়েছে। এর ফলে ক্যান্সার রোগীদের বছরে 2500 কোটি টাকা সাশ্রয়ের সম্ভাবনা রয়েছে। সরকার নির্ধারিত তালিকার বাইরে থাকা এন্টি ক্যান্সার ঔষধের সরবরাহ ও বিক্রির ক্ষেত্রে ধার্য করা মুনাফার পরিমাণ নির্দিষ্ট সীমার মধ্যে রাখার অনুমোদন দিয়েছে। এই মুনাফার পরিমাণ সর্বোচ্চ খুচরো বিক্রয় মূল্যের 30% মধ্যে সীমাবদ্ধ থাকবে। এই পদক্ষেপের ফলে ঔষধের দাম সর্বোচ্চ 70% পর্যন্ত কমতে পারে বলে আশা করা হচ্ছে। তিন দিন ব্যাপী ঐতিহ্যবাহী নির্মহল জলোৎসব আজ মেলাঘরের রাজঘাটে শেষ হয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ সেখানে আকর্ষণীয় নৌকা বাইচ ও দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতা

উপভোগ করেন। সেখানে মুখ্যমন্ত্রী বলেন, নীরমহল শুধুমাত্র একটি স্থাপত্য নয়, তা রাজ্যের পর্যটন শিল্পের অন্যতম প্রধান আকর্ষণ। নৌকা বাইচকে তিনি জলজ সংস্কৃতি ও লোক ঐতিহ্যের অন্যতম নিদর্শন হিসেবে অভিহিত করেন। উপস্থিত ছিলেন উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন, বিধায়ক তোফাজ্জল হোসেন, সিপাহীজলে জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত। আগামীকাল মহালয়া, পিতৃপক্ষের অবসানের সূচনা হবে দেবীপক্ষের। প্রতি বছরের মতো এবছরেও মহালয়ার পূর্ণ প্রভাতে আকাশবাণী আগরতলা ও এফএম উজ্জয়ন্ত থেকে ভোর চারটায় প্রচারিত হবে বাণী কুমার রচিত ও পঙ্কজ কুমার মল্লিকের সুরে কাল জয়ী মহিষাসুর মর্দিনী, স্তোত্র পাঠে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র। এ উপলক্ষে আগামীকাল আকাশবাণী আগরতলার বিশেষ অধিবেশন শুরু হবে ভোর 3:52। মহালয়ার পূর্ণ প্রভাতে আকাশবাণী আগরতলা একটি বিশেষ মনোজ্ঞ অনুষ্ঠান আগমনীর সুরের আয়োজন করেছে। আগামীকাল সকাল 6টায় আগরতলার উজ্জয়ন্ত প্রাসাদের সামনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে আগমনী গান পরিবেশন করবেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী রাকেশ কিশোর দেববর্মন এবং অম্বালিকা ভট্টাচার্য, পাশাপাশি স্তোত্র পাঠ করবেন অলোকেশ গঙ্গোপাধ্যায়। আকাশবাণী আগরতলার পক্ষ থেকে সকল শ্রোতা সঙ্গীত

অন্য প্রভাতে আকাশবাণী আগরতলা একটি বিশেষ মনোজ্ঞ অনুষ্ঠান আগমনীর সুরের আয়োজন করেছে। আগামীকাল সকাল ছটায় আগরতলার উজ্জয়ন্ত প্রাসাদের সামনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে আগমনী গান পরিবেশন করবেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী রাকেশ কিশোর দেববর্মন এবং অম্বালিকা ভট্টাচার্য। পাশাপাশি স্তোত্র পাঠ করবেন অলোকেশ গঙ্গোপাধ্যায়। আকাশবাণী আগরতলার পক্ষ থেকে সকল শ্রোতা, সঙ্গীতপ্রেমী ও সাধারণ মানুষকে উপস্থিত থাকতে আমন্ত্রণ জানানো হচ্ছে। এবছর শান্তিতে নোবেল পুরস্কার পেতে চলেছেন ভারতীয় বংশোদ্ভূত দক্ষিণ আফ্রিকান আইনবিদ নবনেথম নভি পিল্লাই। জাতিসংঘের প্রাক্তন মানবাধিকার প্রধান এবং আন্তর্জাতিক বিচার আদালতের বিচারক পিল্লাই বর্ণবাদের অধীনে পেরে ওঠেন এবং পরবর্তীতে বর্ণবাদ বিরোধী আন্দোলনে লড়াই করেন। তিনি তাঁর এই পুরস্কার আন্তর্জাতিক অপরাধের কবল থেকে মুক্ত হওয়া মানুষের প্রতি উৎসর্গ করেছেন। মেয়েদের অনূর্ধ্ব ১৯ টি-20 ক্রিকেটের প্রথম ম্যাচে আজ ত্রিপুরা জয়লাভ করেছে। গুয়াহাটিতে অনুষ্ঠিত ম্যাচে রাজ্যদল 10 উইকেটে মেঘালয়কে হারিয়ে দেয়। ছেলেদের অনূর্ধ্ব ১৯ ভেনু মানকড় ট্রফিতে সীমিত ওভারের ক্রিকেটে ত্রিপুরা প্রথম ম্যাচে জয় পেয়েছে। কিট এর মাঠে রাজ্যদল 9 উইকেটে নাগাল্যান্ডকে হারিয়ে দেয়। আগামী 24 ঘণ্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 21.6 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 5:30 পর্যন্ত বৃষ্টি হয়েছে 19.5 মিলিমিটার। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা জানিয়েছেন, প্রধানমন্ত্রী জনবিকাশ কার্যক্রমে দক্ষিণ জেলার জোলাইবাড়িতে মেডিকেল কলেজ স্থাপন করা হবে। বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথ বলেছেন, ডুম্বুর জলবিদ্যুৎ কেন্দ্রে 11 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকার ক্যান্সারের ঔষধের মূল্য নিয়ন্ত্রণের পরিধি বাড়িয়েছে। ঐতিহ্যবাহী নির্মহল জল উৎসব শেষ হয়েছে। আগামীকাল মহালয়া উপলক্ষে আকাশবাণীতে ভোর 4:00 মহিষাসুর মর্দিনী সম্প্রচারিত হবে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:00 বেজে 35 মিনিটে।

0: कानूनी सहायता टेलीलॉके ऐप वेबसाइट www.daily-law.in या टोल फ्री नंबर 14454 से प्राप्त की जा सकती है।
1: RBI এর মানি অ্যাপ দৃষ্টিহীনদের নোটের মূল্যবর্গ বুঝে নিতে সাহায্য করে। এই অ্যাপটি অ্যান্ড্রয়েড প্লে স্টোর এবং iOS অ্যাপ স্টোর থেকে কোনো ফিস ছাড়াই ডাউনলোড করা যেতে পারে। অ্যাপ ইনস্টল করার পর ইন্টারনেটে দরকার হয় না, এটা অফলাইন মোডেও কাজ করে। এই অ্যাপ মূল্যবর্গ চিনিয়ে দেয় আর তাকে হিন্দি, ইংরেজি এবং 11টি অন্যান্য ভাষায় ব্যক্ত করে। সেই সঙ্গে এই মোবাইল অ্যাপ্লিকেশন ব্যাংক নোটের মূল্যবর্গ, ভাইব্রেশন ইত্যাদির মাধ্যমে বুঝে নিতে সাহায্য করে। মনে রাখবেন, এই মোবাইল অ্যাপ্লিকেশন ব্যাংক নোট আসল না নকল তার প্রমাণ দেয় না, তাই এক্ষেত্রে ব্যবহারকারীর সাবধানতা অবলম্বন একান্ত আবশ্যক। RBI একথা বলে, জেনে রাখুন, সতর্ক থাকুন।
2: আকাশবাণী কৈলাসহর এখন পরিবেশিত হচ্ছে নাটক কঙ্কাল। এটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর।
3: আজ রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছর প্রথম খণ্ড থেকে কঙ্কাল। প্রধান চরিত্রে গল্পের কথক দাদা।

শশী শেখর এবং কঙ্কাল। গল্প পাঠে মীর, কঙ্কাল শ্রী, অন্যান্য ভূমিকায় অনির্বাণ এবং রিচার্ড। গল্পের সূত্রধার দীপ। শুরু হচ্ছে কঙ্কাল। আমরা তিন ছেলেবেলার বন্ধু যে ঘরে ঘুমোতাম তার পাশের ঘরের দেয়ালে একটি আস্ত নর কঙ্কাল ঝোলানো থাকত। রাতে বাতাসে তার হাড়গুলো খটখট শব্দ করে নড়ত। দিনের বেলায় আমাদের সেই হাড় নাড়তে হতো। আমরা তখন পণ্ডিত মশায়ের কাছে, মেঘনাথ বধ এবং ক্যাম্বেল স্কুলের এক ছাত্রের কাছে অস্থিবিদ্যা পড়তাম। আমাদের অভিভাবকের ইচ্ছে ছিল আমাদের হঠাৎ সর্ববিদ্যায় পারদর্শী করে তুলবেন। তার অভিপ্রায় কতদূর সফল হয়েছে যারা আমাদের জানেন তাদের কাছে প্রকাশ করা বাহুল্য, এবং যারা জানেন না তাদের কাছে গোপন করাটাই ভালো। তারপর বহু কাল কেটে গেছে। এরই মধ্যে সেই ঘর থেকে কঙ্কাল এবং আমাদের মাথা থেকে অস্থিবিদ্যা কোথায় হারিয়ে গেছে তা খোঁজ করে জানা যায় না। অল্পদিন হল একদিন রাতে কোনো কারণে অন্য কোথাও জায়গা না হওয়াতে আমাকে সেই ঘরে শুতে হলো। অভ্যেস নেই, ঘুমও আসতে চায় না। এপাশ ওপাশ করতে করতে গির্জার ঘড়িতে বড় বড় ঘন্টাগুলো প্রায় সবকটা বেজে গেল। এমন সময় ঘরের কোণে যে তেলের সেজ জ্বলছিল সেটা প্রায় মিনিট পাঁচেক ধরে খাবি খেতে খেতে একেবারেই নিভে গেল। এর আগে আমাদের বাড়িতে দু একটা দুর্ঘটনা ঘটে গেছে, তাই এই আলো

0: একটি দীপশিখা চির অন্ধকারে মিলিয়ে গেল। প্রকৃতির কাছে এটা যেমন, মানুষের ছোট ছোট প্রাণ শিখা কখনো দিনে কখনো রাতে হঠাৎ নিভে গিয়ে বিস্মৃত হয়ে যায়, ওটাও তেমন। ক্রমে সেই কঙ্কালের কথা মনে পড়ে গেল। তার জীবিতকালের বিষয় কল্পনা করতে করতে হঠাৎ মনে হল, একটি চেতন পদার্থ অন্ধকারে ঘরের দেয়াল হাতড়ে আমার মশারি চারিদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আর তার ঘন ঘন নিঃশ্বাসের শব্দও শোনা যাচ্ছে। সে যেন কি একটা খুঁজছে, পাচ্ছে না, এবং আরো তীব্র বেগে সারা ঘর প্রদক্ষিণ করছে। বেশ বুঝতে পারলাম, এই যে ঘুম হয়নি, মাথাটা হয়ে গেছে গরম, আর এসবই সেই গরম মাথার কল্পনা। আমারই মাথার মধ্যে বো বো করে যে রক্ত ছুটছে, এটা তারই দ্রুত পদশব্দের মতো শোনাচ্ছে। কিন্তু তবু গা ছমছম করতে লাগলো। জোর করে এই অকারণ ভয় ভাঙার জন্য বলে উঠলাম, কে? পায়ের আওয়াজ আমার মশারির কাছে এসে থেমে গেল এবং একটা উত্তর শুনতে পেলাম।
1: আমি, আমার সেই কঙ্কালটা কোথায় গেছে তাই খুঁজতে এসেছি।
0: আমি ভাবলাম নিজের কাল্পনিক সৃষ্টির কাছে ভয় দেখানো কিছু নয়। পাশবালিশটা সবলে আঁকড়ে ধরে চিরপরিচিতের মতো অতি সহজ সুরে বললাম, এই দুপুর রাতে বেশ কাজটি বার করেছ, তা সে কঙ্কাল নিয়ে তুমি এখন কি করবে শুনি? অন্ধকারে মশারির কাছে, খুব কাছে উত্তর এলো,
1: বলো কি? আমার বুকের হাড় যে তার মধ্যে ছিল।

0: আমার 26 বছরের যৌবন যে তার চারদিকে বিকশিত হয়েছিল একবার দেখতে ইচ্ছে করে না?
1: আমি তক্ষুনি বললাম, হ্যাঁ কথাটা সঙ্গত বটে, তা তুমি খোঁজ করো গে যাও, আমি একটু ঘুমোবার চেষ্টা করি। সে বলল,
0: তুমি একলা আছো বুঝি, তবে একটু বসি, একটু গল্প করা যাক। ৩৫ বছর আগে আমিও মানুষের কাছে বসে মানুষের সঙ্গে গল্প করতাম, কিন্তু এই ৩৫টা বছর আমি কেবল শ্মশানের হাওয়ায় হু হু শব্দ করে বেরিয়েছি। আজ তোমার কাছে বসে আরেকবার মানুষের মতো করেই গল্প করি।
1: অনুভব করলাম আমার মশারির কাছে কে একটা যেন বসলো। নিরুপায় দেখে আমি বেশ একটু উৎসাহের সাথে বললাম, সেই ভালো, যাতে মন বেশ প্রফুল্ল হয়ে ওঠে, এমন একটা কিছু গল্প বলো তো দেখি। সে বলল,
0: সবচেয়ে মজার কথা যদি শুনতে চাও তো আমার জীবনের কথা বলি।
1: গির্জার ঘড়িতে ঢং ঢং করে দুটো বাজল।
0: যখন মানুষ ছিলাম এবং ছোট্ট ছিলাম তখন একজনকে জমের মতো ভয় পেতাম, তিনি আমার স্বামী। মাছকে বড়শি দিয়ে ধরলে তার ঠিক যেমনটা মনে হয় আমারও ঠিক সেরকম মনে হতো, অর্থাৎ কোনো এক সম্পূর্ণ অপরিচিত জীব যেন বড়শিতে গেঁথে আমার স্নিগ্ধ গভীর জন্ম জলাশয় থেকে টান মেরে ছিনিয়ে নিয়ে যাচ্ছে, কিছুতেই তার হাত থেকে পরিত্রাণ নেই। বিয়ের দু মাস পরেই আমার স্বামীর মৃত্যু হল এবং আমার আত্মীয় স্বজনেরা আমার হয়ে অনেক দুঃখ প্রকাশ করলেন। আমার শ্বশুর অনেকগুলো লক্ষণ মিলিয়ে দেখে শাশুড়িকে বললেন, শাস্ত্রে যাকে বলে বিষ কন্যা এই মেয়েটি তাই। সে কথা আমার স্পষ্ট মনে আছে। শুনছ কেমন লাগছে?
1: আমি বললাম, বেশ, গল্পের আরম্ভটি বেশ মজার।
0: তবে শোনো, আনন্দে বাপের বাড়ি ফিরে এলাম। ক্রমে বয়স বাড়তে লাগলো, লোকে আমার কাছে লুকোবার চেষ্টা করত, কিন্তু আমি নিজে বেশ জানতাম আমার মতো সুন্দরী এমন যেখানে সেখানে পাওয়া যায় না। তোমার কি মনে হয়?
1: খুব সম্ভব, কিন্তু আমি তো তোমাকে কখনো দেখিনি।
0: দেখনি কেন? আমার সে কঙ্কাল, আমি ঠাট্টা করছি। তোমার কাছে কি করে প্রমাণ করব যে সেই দুটো ফাঁকা গর্তের মধ্যে বড় বড় টানা দুটো কালো চোখ ছিল এবং লাল ঠোঁটের ওপরে যে হালকা হাসিটুকু মাখানো ছিল এখনকার রাখ ঢাকহীন দাঁতের শাড়ির বিকট হাসির সঙ্গে তার কোনো তুলনাই হয় না। এবং সেই কখানা লম্বা শুকনো হাড়ের ওপর এত লালিত্য, এত লাবণ্য, যৌবনের এত নিটল পরিপূর্ণতা প্রতিটা দিন ফুটে উঠছিল, তোমাকে তা বলতে গেলে হাসিও পায় এবং রাগও ধরে। আমার সেই শরীর থেকে যে হাড়ের বিদ্যা শেখা যেতে পারে তা তখনকার বড় বড় ডাক্তাররাও বিশ্বাস করতেন না। আমি জানি একজন ডাক্তার তার কোনো এক বিশেষ বন্ধুর কাছে আমাকে কনক চাঁপা বলেছিলেন, তার মানে এই যে পৃথিবীর আর সব মানুষই হাড়ের বিদ্যা এবং শরীরতত্ত্বের দৃষ্টান্ত ছিল, কেবল আমি সৌন্দর্যরূপী ফুলের মতো ছিলাম। কনক চাঁপার মধ্যে কি একটা কঙ্কাল আছে? আমি যখন চলতাম তখন নিজেই বুঝতে পারতাম যে এক টুকরো হিরে নড়লে

0: তার চারদিক থেকে যেমন আলো ঝকমক করে ওঠে, আমার শরীরের প্রত্যেক কোতিতে তেমনি সৌন্দর্যের ভঙ্গি নানা স্বাভাবিক ঢেউয়ের মতো চারিদিকে আছড়ে পড়ত। আমি মাঝে মাঝে অনেকক্ষণ ধরে নিজের হাত দুটো নিজেই দেখতাম। পৃথিবীর সমস্ত উত্থত পৌরুষের মুখে রাস টেনে মিষ্টি করে বাগাতে পারে এমনই দুটো হাত, কিন্তু আমার সেই নির্লজ্জ নিরাভরণ বুড়িয়ে যাওয়া কঙ্কাল তোমার কাছে আমার নামে মিথ্যে সাক্ষী দিয়েছে। আমি তখন নিরুপায় নিরুত্তর ছিলাম, এই জন্য পৃথিবীর সবার থেকে তোমার ওপর আমার বেশি রাগ। ইচ্ছে করে আমার সেই ১৬ বছরের জীবন্ত যৌবনতাপে উত্তপ্ত রূপটা একবার তোমার চোখের সামনে দাঁড় করাই, বহুদিনের মতো তোমার চোখের ঘুম ছুটিয়ে দিই, তোমার হাড়ের বিদ্যাকে অস্থির করে দেশ ছাড়া করি।
1: আমি বললাম, তোমার গা যদি থাকতো তো সেই গা ছুঁয়ে বলতাম, সে বিদ্যার লেশ মাত্র আমার মাথায় নেই। আর তোমার সেই ভুবন ভোলানো পূর্ণ যৌবনের রূপ রাতের অন্ধকারের উপর জল জল করে ফুটে উঠছে, তোমাকে এর থেকে বেশি বলতে হবে না।
0: আমার কোনো বন্ধু ছিল না, দাদা প্রতিজ্ঞা করেছিলেন বিয়ে করবেন না, বাড়িতে আমি একা, বাগানের গাছতলায় আমি একাই বসে ভাবতাম। সমস্ত পৃথিবী আমাকে ভালোবাসছে, সমস্ত তারা আমাকে পরীক্ষা করছে, হাওয়া খেলার ছলে বার বার দীর্ঘ নিঃশ্বাসে পাশ দিয়ে চলে যাচ্ছে, এবং যে ঘাসের উপর পা দুটো মেলে বসে আছি তার যদি জ্ঞান থাকতো তাহলে সে আরেকবার অজ্ঞান হয়ে যেত। পৃথিবীর সমস্ত যুবক পুরুষ ওই ঘাসের মতো দল বেঁধে আমার পায়ের কাছে দাঁড়িয়ে, এরমটা আমি ভাবতাম মনে, অকারণেই কেমন একটা ব্যথা অনুভব করতাম। দাদার বন্ধু শশিশেখর যখন মেডিকেল কলেজ থেকে পাশ করে আসলেন তখন তিনি আমাদের বাড়ির ডাক্তার হলেন। আমি তাকে আগে আড়াল থেকে অনেকবার দেখেছি, দাদা বড় অদ্ভুত লোক ছিলেন, পৃথিবীটাকে যেন ভালো করে চোখ মেলে দেখতেনই না, সংসারটা যেন তার পক্ষে যথেষ্ট ফাঁকা নয়, এই জন্য সরে সরে একেবারে ধারে গিয়ে আশ্রয় নিয়েছেন। তার বন্ধুর মধ্যে ওই এক শশিশেখর, এই জন্য বাইরের ছেলেদের মধ্যে আমি শশিশেখরকেই সবসময় দেখতাম, এবং যখন আমি সন্ধ্যাবেলায় ফুলের গাছের তলায় রানীর মতো আসন গ্রহণ করতাম তখন পৃথিবীর সমস্ত পুরুষ জাতি শশিশেখরের মূর্তি ধরে আমার পায়ে ধরত। শুনছ কি মনে হচ্ছে?
1: আমি একটা নিঃশ্বাস ফেলে বললাম, মনে হচ্ছে শশিশেখর হয়ে জন্মালে বেশ হতো।
0: আগে সবটা শোনো। এক বর্ষার দিনে আমার জ্বর হয়েছে, ডাক্তার দেখতে এসেছেন, সেই প্রথম দেখা। সন্ধ্যের লাল আভাটা পরে রুগ্ন মুখের বিবর্ণতা যাতে দূর হয়ে যায় সেই জন্যই আমি জানলার দিকে মুখ করেছিলাম। ডাক্তার যখন ঘরে ঢুকেই আমার মুখের দিকে একবার দেখলেন তখন আমি মনে মনে ডাক্তার হয়ে কল্পনায় নিজের মুখের দিকে দেখলাম। সেই সন্ধ্যাবেলা নরম মালিশের ওপর একটি ফুলের মতো নরম মুখ, অসংযমিত কোঁকড়া চুল কপালের ওপর এসে পড়েছে, এবং লজ্জায় বড় বড় চোখের পাতা যেন ছায়া ফেলছে কপালের ওপর। ডাক্তার নরম গলায় দাদাকে

0: বললেন,
1: একবার হাতটা দেখতে হবে।
0: আমি চাদরের ভেতর থেকে ক্লান্ত সুন্দর হাতখানা বের করে দিলাম, একবার হাতের দিকে তাকিয়ে দেখলাম। ইস, যদি নীল রঙের কাঁচের ছড়ি পরতে পারতাম তো আরো বেশি মানাতো। রোগীর হাত নিয়ে নাড়ি দেখতে ডাক্তার তো ইতস্তত, এর আগে কখনো দেখিনি। অত্যন্ত অসংলগ্ন কাঁপা কাঁপা হাতে নাড়ি দেখলেন, তিনি আমার জ্বরের উত্তাপ বুঝলেন, আমিও তাঁর ভেতরে নাড়ি কেমনভাবে চলত তার আভাস পেলাম। বিশ্বাস হচ্ছে না?
2: আমি বললাম, অবিশ্বাসের কোনো কারণ দেখছি না, মানুষের নাড়ি তো আর সকল অবস্থাতে সমান চলে না।
0: ধীরে ধীরে আরো দু চারবার অসুস্থ সুস্থ হবার পর দেখলাম, আমার সেই সন্ধ্যাবেলার চিন্তা ভাবনায় পৃথিবীর কোটি কোটি পুরুষ সংখ্যা কমতে কমতে একটিতে এসে ঠেকল। আমার পৃথিবী প্রায় জনশূন্য হয়ে এলো, জগতে কেবল একটি ডাক্তার এবং একটি রোগী অবশিষ্ট রইল। আমি লুকিয়ে সন্ধ্যাবেলায় একটি বাসন্তী রঙের শাড়ি পরতাম, ভালো করে খোঁপা বেঁধে মাথায় এক কাছে বেলফুলের মালা জড়াতাম, একটি আয়না হাতে নিয়ে বাগানে গিয়ে বসতাম। কেন, নিজেকে দেখে তো আর পরিতৃপ্তি হয় না, সত্যি সত্যিই হয় না, কারণ আমি তো নিজে নিজেকে দেখতাম না। আমি তখন একলা বসে দুজন হতাম, আমি তখন ডাক্তার হয়ে নিজেকে দেখতাম, মুগ্ধ হতাম, ভালোবাসতাম এবং আদর করতাম, অথচ প্রাণের ভেতর একটা দীর্ঘ নিঃশ্বাস সন্ধের মতো হু হু করে উঠত। সেই থেকে আমি আর একলা ছিলাম না, হাঁটার সময় চোখ নামিয়ে দেখতাম পায়ের আঙুলগুলি পৃথিবীর ওপর কেমন করে পড়ছে এবং ভাবতাম, এই পদক্ষেপ আমাদের নতুন পরীক্ষোত্তীর্ণ ডাক্তারের কেমন লাগে। দুপুরবেলা জানলার বাইরে ঝাঁ ঝাঁ করত, কোথাও সারা শব্দ নেই, মাঝে মাঝে এক একটা চিল অনেক দূর আকাশে শব্দ করে উড়ে যাচ্ছে এবং আমাদের বাগানের দেয়ালের বাইরে খেলনাওয়ালার সুর ধরে চাই খেলনা চাই চুরি চাই করে ডেকে যেত। আমি একখানা থপথপে চাদর পেতে নিজের হাতে বিছানা করে শুতাম, একটা অনাবৃত হাত নরম বিছানার ওপরে যেন অনাদরে মেলে দিয়ে ভাবতাম, এই হাতখানা এমন ভঙ্গিতে কে যেন দেখতে পেল, কে যেন দুখানা হাত দিয়ে তুলে নিল, কে যেন এই হাতের উপরে একটি চুমু রেখে দিয়ে আবার ধীরে ধীরে ফিরে যাচ্ছে। মনে করো এইখানেই গল্পটা যদি শেষ হয় তাহলে কেমন হয়?
2: আমি বললাম, মন্দ হয় না, একটু অসম্পূর্ণ থাকে বটে, কিন্তু সেটুকু আপন মনে শেষ করতে করতে দিব্যি বাকি রাতটুকু কেটে যায়।
0: কিন্তু তাহলে গল্পটা যে বড় গম্ভীর হয়ে যায়, এর মজাটুকু থাকে কোথায়? এর ভেতরের কঙ্কালটা তার সমস্ত দাঁত কটা মেলে দেখা দেয় কই? তারপরে শোনো, একটুখানি পসার হতেই আমাদের বাড়ির একতলায় ডাক্তার তার ডাক্তারখানা খুললেন। তখন আমি তাকে মাঝে মাঝে হাসতে হাসতে ওষুধের কথা, বিষের কথা, কি করলে মানুষ সহজে মরে, এই সব কথা জিজ্ঞেস করতাম। ডাক্তারের কথায় ডাক্তারের মুখ খুলত, শুনে শুনে মৃত্যু যেন পরিচিত ঘরের লোকের মতো হয়ে গেল। ভালোবাসা এবং মরণ কেবল ইতুর দুটোকেই পৃথিবী বয়।

0: দেখলাম। আমার গল্প প্রায় শেষ হয়ে এসছে, আর বেশি বাকি নেই।
1: আমি মৃদুস্বরে বললাম, রাতও তো প্রায় শেষ হয়ে এলো।
0: কিছুদিন ধরে দেখলাম ডাক্তারবাবু বড় অন্যমনস্ক এবং আমার কাছে যেন ভারী অপ্রতিভ। একদিন দেখলাম তিনি বেশ খানিকটা সেজে গুজেই দাদার কাছে তার জুড়ি গাড়ি ধার করলেন। রাত্রে কোথায় যাবেন? আমি আর থাকতে পারলাম না, দাদার কাছে গিয়ে নানা কথার পর জিজ্ঞেস করলাম, হ্যাঁ দাদা, ডাক্তারবাবু আজ জুড়ি গাড়ি নিয়ে কোথায় যাচ্ছেন? সংক্ষেপে দাদা বললেন,
2: মরতে।
0: আমি বললাম, না সত্যি করে বলো না। তিনি পূর্বাপেক্ষা কিঞ্চিত খোলসা করে বললেন,
2: বিয়ে করতে।
0: আমি বললাম, সত্যি নাকি? বলে অনেক হাসতে লাগলাম। অল্প অল্প শুনলাম এই বিয়েতে ডাক্তার 12,000 টাকা পাবেন, কিন্তু আমার কাছে এই খবর গোপন করে আমাকে অপমান করার তাৎপর্য কি? আমি কি তার পায়ে ধরে বলেছিলাম যে এমন কাজ করলে আমি বুক ফেটে মরব? পুরুষদের বিশ্বাস করার জন্য পৃথিবীতে আমি একটিমাত্র পুরুষ দেখেছি এবং এক মুহূর্তে সমস্ত জ্ঞান লাভ করেছি। ডাক্তার রোগী দেখে সন্ধ্যের আগে ঘরে আসলে আমি প্রচুর পরিমাণে হাসতে হাসতে বললাম, কি ডাক্তার মশাই, আজ নাকি আপনার বিয়ে? আমার আনন্দ দেখে ডাক্তার যে কেবল অবাক হলেন তা নয়, ভারী গম্ভীর হয়ে গেলেন। জিজ্ঞেস করলাম, বাজনা বাদ্যি কিছু নেই যে? শুনে তিনি একটু নিঃশ্বাস ফেলে বললেন,
3: বিয়ে ব্যাপারটা কি এতই আনন্দের?
0: শুনে আমি হেসে অস্থির হয়ে গেলাম, এমন কথাও তো কখনো শুনিনি। আমি বললাম, সেটা হবে না, আজ বাজনা চাই, আলো চাই। দাদাকে এমন ব্যস্ত করে তুললাম যে দাদা তখনই রীতিমতো উৎসবের আয়োজনে লেগে পড়লেন। আমি কেবলই গল্প করতে লাগলাম, বউ ঘরে আসলে কি হবে, কি করব। জিজ্ঞেস করলাম, আচ্ছা ডাক্তার মশাই, তখনও কি আপনি রোগীর নাড়ি টিপে বেড়াবেন? যদিও মানুষের বিশেষত পুরুষের মনটা দেখা যায় না, তবু আমি শপথ করে বলতে পারি কথাগুলো ডাক্তারের বুকে শেলের মতো বেজেছিল। অনেক রাত্রে লগ্ন, সন্ধ্যাবেলায় ডাক্তার ছাতের উপর বসে দাদার সাথে দু এক পাত্র মদ খাচ্ছিলেন। দুজনেরই এই অভ্যেসটুকু ছিল। ক্রমে আকাশে চাঁদ উঠল। আমি হাসতে হাসতে এসে বললাম, ডাক্তার মশাই ভুলে গেলেন নাকি যাত্রার যে সময় হয়েছে? এইখানে একটা সামান্য কথা বলা দরকার। ইতিমধ্যেই আমি লুকিয়ে ডাক্তারখানায় গিয়ে খানিকটা গুঁড়ো জোগাড় করে এনেছিলাম এবং সেই গুঁড়োর কিছু অংশ আমার সুবিধে মতো ডাক্তারের অজান্তে তাঁর গ্লাস মিশিয়ে দিয়েছিলাম। কোন গুঁড়ো খেলে মানুষ মরে ডাক্তারের কাছেই শিখেছিলাম। ডাক্তার এক চুমুকে গ্লাসটা শেষ করে খানিকটা গদগদ কণ্ঠে আমার মুখের দিকে মর্মান্তিকভাবে তাকিয়ে বললেন,
3: তবে চললাম।
0: বাঁশি বাজতে লাগল, আমি একটা বেনারসি শাড়ি পরলাম। যতগুলো গয়না সিন্দুকে তোলা ছিল সবগুলো বের করে পড়লাম, সিঁথিতে বড় করে সিঁদুর দিলাম আর আমার সেই বকুলতলায় বিছানা পাতলাম। বড় সুন্দর রাত, ফুটফুটে জ্যোৎস্না, চুঁই আর বেলফুলের গন্ধে

0: সমস্ত বাগানটা ভরে আছে। বাঁশির শব্দ যখন ক্রমে দূরে চলে গেল, জ্যোৎস্না যখন অন্ধকার হয়ে এলো, হে গাছের পাতা এবং আকাশ এবং আজন্মকালের ঘরদোর নিয়ে পৃথিবী যখন আমার চারিদিকে মায়ার মতো মিলিয়ে যেতে লাগলো, তখন আমি চোখ বুজে হাসলাম। ইচ্ছা ছিল যখন লোকে এসে আমায় দেখবে তখনই হাসিটুকু যেন রঙিন নেশার মতো আমার ঠোঁটের কাছে লেগে থাকে। ইচ্ছা ছিল যখন আমার অনন্ত রাতের বাসর ঘরে ধীরে ধীরে ঠুকবো তখনই হাসিটুকু এখান থেকে মুখে করে নিয়ে যাব। কোথায় বাসর ঘর? আমার সেই বিয়ের সাজ কোথায়? নিজের ভেতর থেকে একটা খটখট শব্দে জেগে দেখলাম আমাকে নিয়ে তিনটে ছেলে হাড়ের বিদ্যা শিখছে। বুকের যেখানে শোক দুঃখ থুকথুক করতো এবং যৌবনের পাপড়ি প্রত্যেকটা দিন একটা একটা করে ফুটে উঠত সেখানে বেদ দেখিয়ে কোন হাড়ের কি নাম মাস্টার শেখাচ্ছে। আর এই যে শেষ হাসিটুকু ঠোঁটের কাছে ফুটিয়ে তুলেছিলাম, তার কোনো চিহ্ন দেখতে পেয়েছিলে কি? গল্পটা কেমন লাগলো?
1: আমি বললাম, গল্পটি তো বেশ মজার। এমন সময় প্রথম কাক ডাকল। জিজ্ঞাসা করলাম, এখনো আছো কি? কোনো উত্তর পেলাম না। ঘরের মধ্যে ভোরের আলো প্রবেশ করল।
2: শুনছিলেন কঙ্কাল, রচনা রবীন্দ্রনাথ ঠাকুর, গল্প পাঠে মীর, কঙ্কালের ভূমিকায় শ্রী, অন্যান্য ভূমিকায় অনির্বাণ এবং রিচার্ড, গল্পের সূত্রধার দীপ, শব্দগ্রহণ আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে রিচার্ড, সহযোগিতায় শ্রী, পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী।
3: শুনলেন নাটক কঙ্কাল। এই অনুষ্ঠান শুনছেন 103.2 মেগাহার্টসে আকাশবাণী কৈলাসহর কেন্দ্র থেকে।

আকাশবাণী কৈলা শহর। এখন ছবি বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে শুনবেন গোবিন্দ দাসের পদাবলী।

শ্রীকৃষ্ণ চন্দ্র তখন রাধা কুণ্ডে প্রাণ বিসর্জন করবার জন্য রাধা নাম গাইতে গাইতে বৃন্দাবনের পথে চলেছেন। এমন সময় রাধার প্রিয় সখী কুন্দলতাকে দেখতে পেয়ে তার সঙ্গে পরামর্শ করতে বসে

কলাবতীর বেশে শ্যাম নাগরকে নিয়ে যাবতের দিকে জটিলার গৃহের নিকট দিয়ে যাচ্ছেন কুন্দলতা। তা দেখে রাধারানী ডেকে বলেছেন, কুন্দ, ও কুন্দ।

তদুত্তরে কুন্দলতা বলছেন, মথুরা প্রদেশে রাহে নাম কলাবতী, গানেতে বিনয়ে যিনি দেবী সরস্বতী, তার তুলনা নাই গো মনোহর সঙ্গীতের, যে শুনেছে সেই ভুলেছে মনোহর সঙ্গীতের তুলনা নাই গো। এথাতে আইলা সে হইয়া সদাই, গান গাহি যে কিছু লাও করি চাই, বলি যা চাই করব, যা চাহিবে তাই পাইবে, গীত পাদ্য নৃত্য জাতি।

অনুকরণ ক্ষমতা দেখে বৃহস্পতি স্বর্গপুরে নিয়ে গেলেন। শেথা পূর্ণ এক বৎসর কাল যথারীতি সঙ্গীত শিক্ষা দিয়ে ধরাধামে পাঠিয়েছেন।

0: gerade schon auf.
1: এতক্ষণ কীর্তন শুনলেন ছবি বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে আকাশবাণী কৈলাসহর। এখন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।
2: গুড ইভিনিং, দিস ইজ আকাশবাণী অ্যান্ড আই এম অভিষেক মুখোপাধ্যায় উইথ দ্য নিউজ এট নাইন।

শুনছেন মিশ্র গানের অনুষ্ঠান। এবারে রয়েছে হিন্দি ছায়াছবির গান ছবি উস্তাদ। গানখানিতে কণ্ঠ দিয়েছেন লতা মঙ্গেশকর এবং অন্নু মালিক।

উস্তাদ ছবির এই গানখানির সঙ্গেই শেষ হল মিশ্র গানের অনুষ্ঠান। আকাশবাণী কৈলাসহর, আমাদের অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। আগামীকাল মহালয়ার পুণ্য লগ্নে বিশেষ প্রভাতী অধিবেশন শুরু হবে ভোর 3:55। ভোর 4 থেকে শুনবেন বিশেষ সঙ্গীতালেখ্য মহিষাসুর মর্দিনী। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন। আকাশবাণী কৈলাসহর শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে এখন শুনবেন ছায়ানট রাগে শরৎবাদন। শিল্পী পণ্ডিত সমরেন্দ্রনাথ শিকদার।

0: ততক্ষণ ছায়ানট রাগে শুনলেন শরৎবাদন। শিল্পী ছিলেন পণ্ডিত সমরেন্দ্রনাথ শিকদার। শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী কৈলাসহর, আমাদের অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। আগামীকাল মহালয়ার পুণ্য লগ্নে বিশেষ প্রভাতী অধিবেশন শুরু হবে ভোর 3:55। ভোর 4 থেকে শুনবেন বিশেষ সঙ্গীত আলেখ্য মহিষাসুর মর্দিনী। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন আকাশবাণী কৈলাসহর। এখন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।
1: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। পশ্চিমবঙ্গে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম এবং মুর্শিদাবাদের রেজিনগর 2 বিধানসভা এবং অসমের নওগাঁ লোকসভা আসনের উপনির্বাচনে বিজেপি বিপুল ভোটে জয়ী হয়েছে। তামিলনাড়ুর মাদুরান্তাকাম ও ধারাপুরম 2 আসনেই জয়ী হয়েছেন টিভিকে প্রার্থীরা। পুদুচেরির থাট্টানচাওয়াডি আসনে জয়ী হয়েছেন অল ইন্ডিয়া এনআর কংগ্রেসের প্রার্থী অশোক আনন্দ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, উপনির্বাচনের ফলাফল আবারও প্রমাণ করে দিয়েছে মানুষ বিজেপি নেতৃত্বাধীন এনডিএ এর সুপ্রশাসনের ভাবনার সঙ্গে গভীরভাবে যুক্ত। দিল্লির যন্তর মন্তরে আগামীকাল সিজেপির প্রস্তাবিত বিক্ষোভ কর্মসূচিতে দিল্লি পুলিশ অনুমতি দিতে অস্বীকার করেছে। জাতীয় রাজধানী অঞ্চলে নিরাপত্তার কারণে আজ রাত 9 থেকে আগামীকাল পর্যন্ত 57 মেট্রো স্টেশন বন্ধ থাকবে। রাজধানী দিল্লিতে আগামীকাল কক্রোচ জনতা পার্টির বিক্ষোভ আন্দোলনের প্রেক্ষিতে দিল্লি মেট্রো এবং রেল চলাচল যাতে সম্পূর্ণ বন্ধ না করা হয় তার জন্য

0: এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে। আগামীকাল মহালয়া, পিতৃপক্ষের অবসান ঘটিয়ে সূচনা হবে দেবীপক্ষের। তর্পণের সময় নথিঘাটগুলিতে নেওয়া হচ্ছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। পার্মানেন্ট লেবার সার্টিফিকেশন কর্মসূচি সংক্রান্ত মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ঘোষণার প্রেক্ষিতে ভারত জানিয়েছে এর ফলে দুদেশের অভিন্ন উন্নয়ন পরিকল্পনা ধাক্কা খাবে। শান্তি এবং আন্তর্জাতিক আইনে বিশেষ অবদানের জন্য দক্ষিণ আফ্রিকায় বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূত বিচারপতি নবনেথন নবি পিল্লাই এবারের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন। আসছি বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম এবং মুর্শিদাবাদের রেজিনগর রাজ্যের দুই বিধানসভা আসনের উপনির্বাচনে বিজেপি বিপুল ভোটে জয়ী হয়েছে। নন্দীগ্রামে বিজেপি প্রার্থী হাসিরানী রথ 1,64,427 ভোটে জয়ী হয়েছেন। তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে 1,22,000 বেশি ভোটে হারিয়ে ওই আসন থেকেই জয়ী শুভেন্দু অধিকারীর 2016 সালের রেকর্ড ভেঙে দিয়েছেন। রেজিনগরে বিজেপি প্রার্থী শাখারব সরকার 1,29,914 ভোট পেয়ে আসনটি আম জনতা উন্নয়ন পার্টি আজুবের হাত থেকে ছিনিয়ে নিয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আজুব প্রধান হুমায়ুন কবিরের ছেলে গোলাম নবী আজাদকে 75,000 বেশি ভোটে পরাজিত করেছেন। এই দুই আসনে জয়ের ফলে রাজ্যে বিজেপির আসন সংখ্যা বেড়ে দাঁড়াল 209। এদিকে পুদুচেরির থাট্টান চাবাডি আসনে জয়ী হয়েছেন অল ইন্ডিয়া এনআর কংগ্রেসের প্রার্থী অশোক আনন্দ। তিনি তার নিকটতম কংগ্রেস প্রতিদ্বন্দ্বীকে 8,000 বেশি ভোটে হারিয়ে দিয়েছেন। তামিলনাড়ুর মাদুরান্তাকাম ও ধারাপুরম দুটি আসনেই ডিএমকে প্রার্থীদের হারিয়ে জয়ী হয়েছেন টিভিকে প্রার্থী কে মারাগাথাম কুমারাভেল ও সত্যভামাই। অন্যদিকে অসমের নওগাঁ লোকসভা আসনের উপনির্বাচনে বিজেপি জয়লাভ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন অসমের নওগাঁ লোকসভা এবং পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা উপনির্বাচন এনডিএর সুপ্রশাসনের ভাবনার সঙ্গে গভীরভাবে যুক্ত। সমাজ মাধ্যমের এক পোস্টে শ্রী মোদী দলের জয়ী প্রার্থীদের অভিনন্দন জানান। একই সঙ্গে দলীয় কর্মীদের কঠোর পরিশ্রমের প্রশংসাও করেন তিনি। শ্রী মোদী পুদুচেরির থাট্টাচাবান্ডি এবং আসনে এনডিএ সহযোগী অল ইন্ডিয়া এনআর কংগ্রেসের জয়ী প্রার্থীকেও শুভেচ্ছা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন পশ্চিমবঙ্গ, আসাম ও পুদুচেরির উপনির্বাচন এবং রাজস্থান ও ত্রিপুরার সাম্প্রতিক স্থানীয় নির্বাচনে এন জয় প্রমাণ করে জনগণ এনডিএ জোটকে সম্পূর্ণভাবে ইন্ডিজোটের বিজেপির বিরুদ্ধে অপপ্রচার চালান অভিযোগ আনেন। শ্রী শাহ পশ্চিমবঙ্গ, আসাম, রাজস্থান, ত্রিপুরা ও পুদুচেরির মুখ্যমন্ত্রী এবং সংশ্লিষ্ট রাজ্য সভাপতি ও দলের কর্মীদের অভিনন্দন জানান। বিজেপি প্রার্থী রুক্মিণী ওরফে অভিনেত্রী কোয়েল মল্লিক বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ নির্বাচিত হয়েছেন। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত অন্য কোনো প্রার্থী না থাকায় তাঁর জয় নিশ্চিত হয়। বিধানসভায় এসে আজ সচিবের হাত থেকে জয়ের শংসাপত্র গ্রহণ করেন তিনি। দিল্লির যন্তর মন্তরে আগামীকাল সিজেপির প্রস্তাবিত বিক্ষোভ কর্মসূচিতে দিল্লি পুলিশ অনুমতি দিতে অস্বীকার করেছে। নতুন দিল্লিতে আজ সকালে সাংবাদিকদের দিল্লি পুলিশের যুগ্ম কমিশনার নূপুর প্রসাদ বলেন যন্তর মন্তরে বিক্ষোভ কর্মসূচি করতে হলে কমপক্ষে 10 দিন আগে আবেদনপত্র জমা দিতে হবে। সিজেপিকে এই বিক্ষোভ আন্দোলনের জন্য আগে অনুমতি দেওয়া হলেও সেই সংক্রান্ত নির্দেশিকা তারা মানেনি। ইতিমধ্যেই জনগণের নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা রক্ষায় ভারতীয় ন্যায় সংহিতার 163 ধারা বলবৎ করা হয়েছে। আইনভঙ্গকারীদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে বলেও জয়েন্ট কমিশনার জানিয়েছেন।
1: 7 तारीख को इन्होंने एक एप्लीकेशन दिया था नई दिल्ली डिस्ट्रिक्ट की, वो 10 तारीख को प्रदर्शन करने आ रहे हैं, प्रोटेस्ट करने आ रहे हैं अकाउंटेबिलिटी ऑफ सीईसी के रिगार्डिंग। इस इंटीमेशन पर गौर किया गया और इसको कंसिडर करते हुए आगे देखा गया कि नहीं हुआ है। हमारी लेट डाउन गाइडलाइंस है कि हमें धरना के 10 दिन पहले से ये चाहिए होता है और वो नहीं था। पहली तो ये, दूसरी इनके जो प्रीवियस कंडक्ट को देखा गया, जो पहले इन्हें धरना के प्रदर्शन की अनुमति दी गई थी तो इन्होंने अपने अंडरटेकिंग को ही फॉलो नहीं किया। इन सभी के मद्देनजर और प्रेजेंट लॉ एंड ऑर्डर सिचुएशन को देखते हुए ट्रैफिक रेगुलेशन के भी मद्देनजर इस अनुमति को नहीं दिया जा रहा है।
0: নতুন দিল্লি এবং হজরত নিজামুদ্দিন স্টেশনগামী সমস্ত মেইল এবং এক্সপ্রেস ট্রেন, যেগুলি আজ দুপুর 2টার পর ছেড়েছে এবং আগামীকাল ভোর 4টে থেকে দুপুর 2টার মধ্যে পৌঁছানোর কথা সেই সমস্ত ট্রেন বাতিল করা হয়েছে। আগামীকাল ওই দুই রেল স্টেশনের আশপাশ এলাকায় সিজেপির বিক্ষোভ আন্দোলনের জেরে যানজটের সম্ভাব্য প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে রেল মন্ত্রক জানিয়েছে। রাজধানী দিল্লিতে আগামীকাল কংগ্রেস জনতা পার্টির বিক্ষোভ আন্দোলনের প্রেক্ষিতে দিল্লি মেট্রো এবং রেল চলাচল যাতে সম্পূর্ণ বন্ধ না করা হয় তার জন্য কেন্দ্র এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চ বলেছে সাধারণ মানুষের সুবিধার্থে গণপরিবহন ব্যবস্থা অবশ্যই চালু রাখতে হবে। বিচারপতি জয়মল্ল

তৃতীয় বিচারপতি ভি মোহনাকে নিয়ে গঠিত ওই বেঞ্চ সলিসিটর জেনারেল তুষার মেহতাকে এক নির্দেশে বলেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যাবতীয় বিধিনিষেধ পুনর্বিবেচনা করতে হবে। বিরোধী সাংসদদের একটি প্রতিনিধি দল আজ সন্ধ্যায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেছে। নির্বাচন কমিশনের কাজ নিয়ে নানা অভিযোগ সংক্রান্ত বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করার জন্য ওই প্রতিনিধি দল আজ রাষ্ট্রপতি ভবনে যায়। এই সাক্ষাতের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে সাংবাদিকদের জানান, বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআরে নানা ধরনের অসঙ্গতির অভিযোগের বিষয়ে তারা রাষ্ট্রপতিকে জানিয়েছেন। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রাত পোহালেই মহালয়া। গঙ্গা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন নদ নদী ও জলাশয়ে লক্ষ লক্ষ পুণ্যার্থীর তর্পণকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা ও বিশেষ প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। মুখ্যসচিবের জারি করা এক নির্দেশিকায় জেলাশাসক, পুলিশ কমিশনার ও সংশ্লিষ্ট দপ্তরগুলিকে সমন্বয়ে রেখে কাজ করার কথা বলা হয়েছে। ভোর তিনটে থেকে গুরুত্বপূর্ণ ঘাটগুলিতে ডুবুরি, স্পিডবোট, লাইফ জ্যাকেট ও উদ্ধারকারী সরঞ্জাম প্রস্তুত থাকবে।

0: মহালয়া। গঙ্গা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন নদ নদী ও জলাশয়ে লক্ষ লক্ষ পুণ্যার্থীর তর্পণকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা ও বিশেষ প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। মুখ্যসচিবের জারি করা এক নির্দেশিকায় জেলাশাসক, পুলিশ কমিশনার ও সংশ্লিষ্ট দপ্তরগুলিকে সমন্বয়ে রেখে কাজ করার কথা বলা হয়েছে। ভোর তিনটে থেকে গুরুত্বপূর্ণ ঘাটগুলিতে ডুবুরি, স্পিডবোট, লাইফ জ্যাকেট ও উদ্ধারকারী সরঞ্জাম প্রস্তুত থাকবে। মোতায়েন থাকবে SDRF ও NDRF বাহিনী। প্রতিটি ঘাটে নোডাল অফিসার, পর্যাপ্ত পুলিশ, মহিলা নিরাপত্তা কর্মী রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আগামীকাল পিতৃপক্ষের অবসান ঘটিয়ে সূচনা হবে দেবীপক্ষের। প্রতিবারের মতো আকাশবাণী কলকাতায় সম্প্রচারিত হবে ঐতিহ্যবাহী প্রভাতী অনুষ্ঠান মহিষাসুর মর্দিনী। ভোর চারটে থেকে বিবিধ ভারতী ছাড়া আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ, গীতাঞ্জলি, সঞ্চয়িতা, FM রেনবো ও গোল্ড, মৈত্রী এবং DTH বাংলা পরিষেবায় অনুষ্ঠানটি একযোগে সম্প্রচারিত হবে। রাজ্য সরকারের উদ্যোগে কলকাতার বিভিন্ন গঙ্গার ঘাটে লাগানো বিশেষ রেডিও সেটে অনুষ্ঠানটি শোনানোর বন্দোবস্ত করা হয়েছে। পার্মানেন্ট লেবার সার্টিফিকেশন কর্মসূচি সংক্রান্ত মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ঘোষণার প্রেক্ষিতে ভারত জানিয়েছে এর ফলে দুদেশের অভিন্ন উন্নয়ন পরিকল্পনা ধাক্কা খাবে। আজ বিকেলে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের বলেন, মেধার অবাধ যাতায়াত ভারত এবং আমেরিকা উভয় দেশের অর্থনীতির পক্ষেই শুভ। দক্ষিণ আফ্রিকায় বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূত বিচারপতি নভনেথেন নবি পিল্লাই এবারে নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন। শান্তি এবং আন্তর্জাতিক আইনে বিশেষ অবদানের জন্য তাকে মনোনীত করা হয়। প্রাক্তন রাষ্ট্রসংঘ মানবাধিকার প্রধান এবং আন্তর্জাতিক আদালতের বিচারপতি পিল্লাই বর্ণবৈষম্য বিরোধী আন্দোলনের কর্মী এবং মানবাধিকার ও সমতা রক্ষার জন্য লড়াই করে গেছেন। রাঁচির JSCA আন্তর্জাতিক স্টেডিয়ামে কমপ্লেক্সে আজ দ্বিতীয় টি-20 ম্যাচে ভারত ওয়েস্ট ইন্ডিজের সামনে জয়ের জন্য 250 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। ভারত 20 ওভারে 5 উইকেটে 249 রান তুলে আজ ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয়। ভারতের সঞ্জু স্যামসন সর্বোচ্চ 82 রান করেন। খবর শেষ করার আগে বিশেষ বিশেষ অংশ আরও একবার। পশ্চিমবঙ্গে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম এবং মুর্শিদাবাদের রেজিনগর 2 বিধানসভা এবং অসমের নওগাঁ লোকসভা আসনের উপনির্বাচনে বিজেপি বিপুল ভোটে জয়ী হয়েছে। তামিলনাড়ুর মাদুরান্তাকাম ও ধারাপুরম 2টি আসনেই জয়ী হয়েছেন টিভিকে প্রার্থীরা। পুদুচেরির থাট্টানচাবাডি আসনে জয়ী হয়েছেন অল ইন্ডিয়া এনআর কংগ্রেসের প্রার্থী অশোক আনন্দ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, উপনির্বাচনের ফলাফল আবারও প্রমাণ করে দিয়েছে মানুষ বিজেপি নেতৃত্বাধীন NDA সুপ্রশাসনের ভাবনার সঙ্গে গভীরভাবে যুক্ত। দিল্লির যন্তর মন্তরে আগামীকাল CJP প্রস্তাবিত বিক্ষোভ কর্মসূচিতে দিল্লি পুলিশ অনুমতি দিতে অস্বীকার করেছে। আগামীকাল মহালয়া পিতৃপক্ষের অবসান ঘটিয়ে সূচনা হবে দেবীপক্ষের। খবর এখনকার মতো এ পর্যন্তই। পরবর্তী সংবাদ শুনবেন আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: শুনলেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত সংবাদ, আকাশবাণী কৈলাসহর। আমাদের অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। আগামীকাল মহালয়ার পুণ্য লগ্নে বিশেষ প্রভাতী অধিবেশন শুরু হবে ভোর 3:55। ভোর 4টে থেকে শুনবেন বিশেষ সঙ্গীত আলেখ্য মহিষাসুর মর্দিনী। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন আকাশবাণী কৈলাসহর। এখন পরিবেশিত হচ্ছে টপ্পা, শিল্পী রামকুমার চট্টোপাধ্যায়।

0: The World Bank estimates that devastating floods in Nepal in August this year caused $1.66 billion in direct damage, with infrastructure accounting for 83%, residential buildings 11%, and non-residential buildings 6% of the total. The Nepal government has estimated overall disaster effects at around $2.7 billion, including physical damage and additional economic losses. The floods severely affected hydropower projects, electricity transmission networks, roads and bridges. The World Bank has called for risk-informed reconstruction, stronger infrastructure, improved monitoring and early warning systems to reduce the impact of future disasters. The United Kingdom will lead a delegation of nearly 200 representatives from Northern England to India from 12th to 16th October to explore trade and investment opportunities under the India-UK Free Trade Agreement. UK Business and Trade Secretary Jonathan Reynolds, who negotiated the agreement with Commerce and Industry Minister Piyush Goyal during a walk in London's Hyde Park last year, described the Great North Trade Mission as an exciting initiative. The delegation will focus on clean energy, advanced manufacturing, life sciences, technology and creative industries, while seeking greater Indian investment and stronger business partnerships. Finance Minister Nirmala Sitharaman is on an official visit to Singapore from October 9 to 11 to strengthen bilateral economic ties and boost investment. During the visit, she will meet Singapore's President Tharman Shanmugaratnam, Prime Minister Lawrence Wong and other senior leaders. Discussions will focus on trade, investment, among others. In cricket, India has set a target of 250 runs for West Indies in the second game of five-match T20 International Series in Ranchi. Put into bat first, India made 249 for the loss of 5 wickets in the allotted 20 overs. In reply, West Indies were 186 for 4 in 14.5 overs when reports last came in. India defeated West Indies by 8 wickets in the opening T20I in Lucknow on Tuesday to take a 1-0 lead in the five-match series. And now, before we close, here are the highlights of the bulletin. India stresses that steps announced by US regarding permanent labor certification program do not advance shared ambitions of both countries. Three Saudi nationals killed and several others injured in Houthi attacks on King Khalid International Airport in Riyadh. South African jurist of Indian origin Navaneetham Navepillai wins Nobel Peace Prize for her contributions to promoting peace and international law. Indian pilot Captain Smith Matchett to receive Israel's highest civilian bravery honor for saving 174 lives. And in cricket, India set a target of 250 runs against West Indies in second T20 International in Ranchi. That concludes tonight's World News. For more updates, stay tuned to Akashvani. Good night.
1: শুনলেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত বিশ্ব সংবাদ আকাশবাণী কৈলাসহর। জানিয়ে দিচ্ছে আগামীকালের অধিবেশনের অনুষ্ঠান সূচি। আগামীকাল মহালয়ার পুণ্যলগ্নে বিশেষ প্রভাতী অধিবেশন শুরু হবে ভোর 3:55। ভোর 4:00 থেকে শুনবেন বিশেষ সঙ্গীতালেখ্য মহিষাসুর মর্দিনী। পরবর্তী অধিবেশন ভোর 5:55 শুরু হবে। 6:00 শুনবেন অমৃতবাণী অনুষ্ঠান, দেশাত্মবোধক গান 6:07। মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান রিলে করে শোনানো হবে 6:10 থেকে। সকাল 7:00 সুপ্রভাত অনুষ্ঠান, 7:15 ভক্তিসুধা অনুষ্ঠানে শুনবেন ভক্তিগীতি, 7:25 পর্যায়ক্রমে কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ রিলে করে শোনানো হবে, 7:45 শুনবেন রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান। সকাল 8:00 পর্যায়ক্রমে দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সমাচার প্রভাত এবং মর্নিং নিউজ রিলে করে শোনানো হবে, 8:30 শুনবেন শিলং কেন্দ্রের উত্তর পূর্বাঞ্চলের ইংরেজি সংবাদ, 8:40 রয়েছে আধুনিক গানের অনুষ্ঠান, সকাল 9:00 পর্যায়ক্রমে দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি এবং ইংরেজি

স্কুলে ঋণ রিলে করে শোনানো হবে। 9:10 শুনবেন মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান। 12:05 লোকগীতি শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। মনের মতো গান প্রচারিত হবে 12:30। দুপুর 1:00 দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ। 1:05 শুনবেন বাংলা ছায়াছবির গান ছায়াগীতি অনুষ্ঠানে। 1:30 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। ভজন শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে 1:40। দুপুর 2:00 দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ। বিভিন্ন বাদ্যযন্ত্রে লঘুসঙ্গীতের সুর শুনবেন দুপুর 2:15। 2:30 রয়েছে হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। বিকেল 3:00 দিল্লি কেন্দ্রের হিন্দি এবং ইংরেজি সংবাদ পর্যায়ক্রমে রিলে করে শোনানো হবে। এর অব্যবহিত পরেই শুনবেন মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান। 6:00 রয়েছে ঘর গৃহস্থীর আসর। 7:00 ককবরক অনুষ্ঠান আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 7:35 পর্যায়ক্রমে শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, আগরতলা কেন্দ্রের ককবরক এবং স্থানীয় বাংলা সংবাদ। রামধনু রাত 8:05। 8:30 লোকগীতি শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ রাত 9:00। আগামীকাল রাত 9:15 চিরনূতন অনুষ্ঠানে শুনবেন জনপ্রিয় হিন্দি ছায়াছবির গান। 9:30 রয়েছে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। রাত 10:00 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। অতুল প্রসাদের গান শুনবেন রাত 10:10। 10:20 রয়েছে দিল্লি কেন্দ্রের বিশ্ব সংবাদ। 10:30 অধিবেশনের সমাপ্তি ঘোষণা। শ্রোতা বন্ধুরা শুনলেন আগামীকালের অধিবেশনের অনুষ্ঠান সূচি। আকাশবাণী কৈলাসহর সবাইকে শুভরাত্রি জানিয়ে শেষ করছি আজকের অধিবেশন। আগামীকালের বিশেষ প্রভাতী অধিবেশন শুরু হবে ভোর 3:55। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময়

আকাশবাণী কৈলাসহর। পুণ্য মহালয়ার এই পবিত্র লগ্নে শ্রোতাবন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা। শুরু হলো আজকের বিশেষ প্রভাতী অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্টজে।

আকাশবাণী কৈলা শহর। পুণ্য মহালয়ার এ পবিত্র উষালগ্নে এখন নিবেদিত হচ্ছে বিশেষ সঙ্গীত আলেখ্য, শ্রী শ্রী চণ্ডিকার পুণ্যস্তব গাথা মহিষাসুর মর্দিনী। রচনা বাণী কুমার, স্তোত্রপাঠ ও গ্রন্থনায় বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র, সঙ্গীত পরিচালনা পঙ্কজ কুমার মল্লিক। বিশেষ সঙ্গীত আলেখ্য মহিষাসুর মর্দিনী। আজ দেবীপক্ষের প্রাক প্রত্যুষে জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা আকাশে বাতাসে বিঘোষিত। মহাদেবীর পুণ্যস্তব মন্ত্রে মানবলোকে জাগরিত হোক ভূমানন্দের অপূর্ব প্রেরণা। আজ শারদ গগনে গগনে দেবী উমা ঘোষণা করছেন মহাশক্তির শুভ আবির্ভাব ক্ষণ।

তুমি ত্রিগুণাত্মিকা, তুমি রজগুণে ব্রহ্মার গৃহিণী বাগদেবী, সত্যগুণে বিষ্ণুর পত্নী লক্ষ্মী, তমোগুণে শিবের বনিতা পার্বতী, আমার ত্রিগুণাতীত তুরিয়াবস্থায় তুমি অনির্বচনীয়া।

সিদ্ধমূর্তি ধরি দুর্গা, তিনি দাক্ষায়ণী সতী দেবী দুর্গা, নিজ দেহ সম্ভূত তেজ প্রভাবে শত্রু দহন কালে অগ্নিবর্ণা অগ্নিলোচনা। এই উষা লগ্নে হে মহাদেবী তোমার উদ্বোধনে বাণীর ভক্তিরসপূর্ণ বরণ কমল আলোক শত দল মেলে বিকশিত হোক।

সচেতন চিন্ময়ী, তিনি নিত্যা, তাঁর আদি নেই, তাঁর প্রাকৃত মূর্তি নেই, এই বিশ্বের প্রকাশ তাঁর মূর্তি। নিত্যা হয়েও অসুরপীড়িত দেবতা রক্ষণে তাঁর আবির্ভাব হয়। দেবীর শাশ্বত অভবাণী, ইচ্ছং যদা যদা বাধা দানবোত্থা ভবিষ্যতি তদা তদাবতীর্যাহং করিষ্যামি সংশয়ম্। পূর্বকল্প অবসানের পর প্রলয়কালে সমস্ত জগৎ যখন কারণ শলিলে পরিণত হল, ভগবান বিষ্ণু অখিল শক্তি প্রভাব সংহত করে সেই কারণ সমুদ্রে রচিত অনন্ত শয্যা পরে যোগ নিদ্রায় হলেন অভিভূত। বিষ্ণুর যোগ নিদ্রার অবসান কালে তাঁর নাভি পদ্ম থেকে জেগে উঠলেন ভাবিকল্পের সৃষ্টি বিধাতা ব্রহ্মা। কিন্তু বিষ্ণুর কর্ণমলজাত মধুকৈত অসুরোদ্দয় ব্রহ্মার কর্ম অস্তিত্ব বিনাশে উদ্যত হতে পদ্মজনী ব্রহ্মা যোগ নিদ্রায় মগ্ন।

মস্তক ছিন্ন করলেন, পুনরায় ব্রহ্মাধ্যান মগ্ন হলেন। এদিকে কালান্তরে দুর্ধর্ষ দৈত্যরাজ মহিষাসুরের পরাক্রমে দেবতারা স্বর্গের অধিকার হারালেন। অসুরপতির অত্যাচারে দেবলোক বিষাদ ব্যথায় পরিপ্লান হয়ে গেল। দেবগণ ব্রহ্মার শরণাপন্ন হলেন। ব্রহ্মার বরে মহিষাসুর অপরাজেয়, তার দ্বারা দৈত্যরাজের ক্ষয় সম্ভবপর নয় জেনে তারই নির্দেশে অমর বৃন্দ কমলযোনি বিধাতাকে মুখপাত্র করে বৈকুণ্ঠে গিয়ে দেখলেন হরিহর আলাপনে রত ব্রহ্মা সম্মুখে নিবেদন করলেন মহিষাসুরের দুর্বিষহ অত্যাচার কাহিনী। স্বর্গভ্রষ্ট দেবদাকুলের এই বার্তা শুনলেন তারা।

জ্ঞানের আনন রুকুটি কুটির হয়ে উঠল। তখন মহাশক্তির আহ্বানে গগনে গগনে ডিনা দিতে হল মহাশঙ্খ বিশ্বজোড়ি বিষ্ণু রুদ্রের বদন থেকে।

থেকে তখন প্রকাশিত হয়েছেন বলে তার এই অভিনব প্রকাশ বা আবির্ভাবই মহিষমর্দিনীর উৎপত্তি রূপে খ্যাত হল। দেবী সজ্জিতা হলেন অবরূপ রণচণ্ডী মূর্তিতে, হিমাচল দিলেন সিংহবাহন, বিষ্ণু দিলেন চক্র, পিনাকবাণী শঙ্কর দিলেন শূল, যম দিলেন তার দণ্ড, কালদেব সুতীক্ষ্ণ খড়গ, চন্দ্র অষ্টচন্দ্র শোভাচর্ম দিলেন, ধনুর্বাণ দিলেন সূর্য, বিশ্বকর্মা অভেদ বর্ম, ব্রহ্মা দিলেন অক্ষমালাকমণ্ডলু, কুবের রত্নহার, সকল দেবতা মহাদেবীকে দান অলঙ্কার।

শব্দ অনুসরণ করে সসৈন্যে ধাবমান হল মহাবলশালী মহিষাসুর। অসুররাজ লক্ষ্য করলেন মহালক্ষ্মী দেবীর তেজ প্রভায় ত্রিলোক জ্যোতির্ময়, তার মুকুট গগন চুম্বন করছে পদভরে পৃথ্বী আনতা, আর ধনুকটঙ্কারে রসাতল।

দেবীর সঙ্গে মহিষাসুরের প্রবল সংগ্রাম আরম্ভ হল। দেবীর প্রহারে দৈত্য সেনা ছিন্ন ভিন্ন হতে লাগল। মহিষাসুর অনেকক্ষণে রূপ পরিবর্তন করে নানা কৌশল বিস্তার করলে মহিষ থেকে হস্তি রূপ ধারণ করলেন। আবার সিংহরূপী দৈত্যের রণনমত্ততা দেবী প্রশমিত করলেন। পুনরায় নয়ন বিমোহন পুরুষবেশ আত্মপ্রকাশ করলে ওই ঐন্দ্রজালি দেবীর রূঢ় প্রত্যাখ্যান পেয়ে আবার মহিষমূর্তি গ্রহণ করলে রণবাদ্য দিকে দিগন্তরে না দিত। চতুরঙ্গ নিয়ে অসুরেশ্বর দেবীকে পরাজিত করবার মানসে উল্লসিত দেবীর বাহন সিংহরাজ।

0: মধু বরণ করতে করতে মহিষাসুরকে সদম্ভে বললেন, কার্যকার্যাঙ্গুল মধু ইয়াবৎবিবাগ্রহম মায়াক্তৈ হতেত্রৈব গর্জিষ্যন্ত্যাশু দেবতা।
1: দেবতাগণ সানন্দে দেখলেন দুর্গা মহিষাসুরকে শূলে বিদ্ধ করেছেন, আর খড়গনি পাতে দৈত্যের মস্তক ভুলুণ্ঠিত। তখন অসুর নাশিনী দেবী মহালক্ষ্মী আরাধনা গীতি সুষমা দেবা পৃথিবীতে পরিব্যাপ্ত।